যতনা ফুঙ্গাহাম তেলাম সক 101.6 মেগাহার্স এফএম উজিন্ত স্টুডিওনি জরা খগ ফুংনি দাম দক্তামই সতি কাইনি আংজাক অজরাও তিন রকনাই দ তিনিনি সালকামা পান্ডা সালকামা পান্ডাও আং নুরকনি কচারো ফাইশক পাইজাক নুরকনি বুকুক সবিতা তিনিনি সালকামা পান্ডাও চং সালাইনে হার্ড ওয়ার্ক ক্লাইকানাই ক্লাইনানি নাংনাই তে চং জেফ্রোফন ওয়ান সুগুইনাই দি চিনি সামুং চং চিনি সামুং বাইন চং বরক সিনি জাগো তাই চিনি সামুং বাইন চং আজিমুং মানো তাই চিনি সামুং বাইন চং চিনি শালব্রুম ব্রুম নি ওয়ান সুকমুং কতাল তাই কবাং মা শ্লাইমুং তুবুই মানো জরা জরা রগো সং সানানি থাকাকাই আবন বেলাই খেন হার্ড ওয়ার্ক পে অফ নি হিনজাগো আবংখা নং তুমুং সামুং টাঙ্গাই সামুং কাহাম খ্লাই তংখাই আবো বেলাই খেন সাকা নিনি সাকাও জরা কচাং সামুং খ্লাইমানি বিশিং তৈ বেলাই খেন রাংরি মানাই সেকাং থাংমা ত এবার সকাং সং হার্ড ওয়ার্ক টোকলাইনা নাই এবার চং আবন তামাই চবাং মা কষ্টক্লাইগ্রা নাই আবনি উলন সং দ্রুক দ্রুক খাই চিনি যে মানমং এবার চিনি যে ক্লাইনানি মুসংমানি যে চং চিনি ওয়ান শক্তি ফান এবার চিনি নিনি শাকনি ফানো পয়তো ক্লাইদি তিনিজন কক এবার চিনি সালকামা পান্ডাও সালাইনাই নিনি শাকনি ফান্ন পয়তো ক্লাইনানি এবার পয়তো ক্লাইদি চং শাকনি ফান্ন ভাইকে পয়তো ক্লাইনাই শাকনি ফান্ন চং জেফ্রু এবার শাক শাকন বিলিপ ক্লাইও এবার নিনি যে সামুং ক্লাই থানি এবার নিনি যে সামুং ওয়ানচুক থানি নিনি ইয়াপ্রি বার্থিনি যে বরক শাক শাকন ওয়াইসে ওয়াইসে সাকসেসফুল অংনাই হিনি ওয়ানচুকনাই বন গপ্লাইব অংগু হাইনি বাকে নিনি শাকনি ফান্ন পয়তো ক্লাইদি আর কক বুমানো তৈ সঙ্গে সালাইনাই ফিয়াবা অজরাও সঙ্গ তাংসা তিনি

জরার রপ্ন কিসা মৈতো সতন লাই নাইলেন। চে স্নেরা বাচি নই বিশিও বেঞ্জামিন্ট ফ্রেংলিন্ট ফেরাং ককমানি আবো কাইসা কারেন্ট হনই সরাই সরাইকে আমজক নাইনানি বাগৈ নখাও ফেরাং কফরু বিনি ইয়াক বাই নাম যা গুরটি তাই সাবি বাই আমজকৈ নাইখা। চিচুগুরা দকচি চিশনি বিশিব ইজরায়েল সিরিয়া ইজিপ্ট জর্ডান তেই ইরাকনি বিশিঙ্গ দফারকনি বিশিংতৈ চবা ক্লাইমানি উল শাল সেনিনি চবা অংমানি শাল তিনি বিশি 2003 নাসা আমজগৈ নাইমান নাইনানি বাগৈ মার্শ রবার রহর জাখা লর্ডস অফ উইলা টেস্টনি থংমুং বিশি চিচুকুরা চার্চি দক কাপিল দেবনি বখাক্তৈ ভারতনি ক্রিকেট দলন কাইবা উইকেট বাই ইংল্যান্ড ম্যাচেনৈ পুইলা টেস্টনি

0: ব্রেন স্ট্রোক ন কা শুনানি বাগে খেয়ে পইলা ন হাই ব্লাড প্রেশার মা খাই খেলাই নাই ব্যায়াম খেলাই মানে বিশৃঙ্গতই আবনো চং থিতি খাই মাতন নাই তালো ওয়াইসা চিনি প্রেশার চেক আপ এবার হাতি ওয়াইসা এবার হাতি কাইনিনি ওয়াইসা সং তুমুং ন প্রেশার সালব্রুমব্রুম ন চেক এবার আম যোগী নাই তংখাঙ্কে চং চিনি বুসাকনি থুই এবার ব্লাড প্রেশার ন অজন খাই নারগৈ তনি মানু তাই চামুং নুমুগ ব হাইন কলেস্ট্রল গনাং চামুং রকন চং মাত চানাই মাংস মৈস আ বাহান্ড চাইয়া মা তংনাই অ্যালকোহল এবা চাক মাইখাম বিড়ি দুমা সতন মানি আবরকন মা খিবি নাই তাই তুমুং ন চিনি শাক হিলিক মানি এবা ওয়েট গবাং অং তংখে আবব চং এক্সারসাইজ এবা ব্যায়াম খাই মানে বিশৃঙ্গতই মা কমিরে নাই শালব্রুম ন চামুঙ্গ থকনি চামুং চায়াওই ভেজিটেবল গবাংখে এবা বয়েল খাই চানানি লয় মা খাই নাই তাই লগিও ফল ফকলা গবাং দাল বিদাল মা চানানি নাংনাই রমদি চিনি চামা চামানি এবা মাই চামানি উলো থাইলি গয়াম কমলা আপেল আঙ্গুর ড্রাগন ফ্রুট আবহাই মাই চামানি দামসা এবা দামনি উলো চানানি নাংনাই তাই ফুঙ্গ মাইয়া হিনফানো সতি থামসি এবা সতি ব্রেজি হাই ইয়োগা এবা হিমবতকমা হিমনানি তাই ইয়াকলা প্লাস্টিকনি কায়াবই কাহাম চামড়া বুকুরনি কাইমান খাকাই তৈব কাহাম আবহাইকে চং তুমুং চিনি শাক নাইকলি টংখাই চং ব্রেন স্ট্রোক অংমানি তাই অংনা নাইমারক ন কাশ হই তনি মানো আমসে জরাতেই চং খানালাইকা তিনি শাখাম ক্রাইনি কগ ব্রেন স্ট্রোক ন তৈ
1: আও ফাইটি তাবো চং কক থুম মসং থালাই সিওয়ান তিনি নিবাগে পুলানি কক থুম খা কেরং এবা খে ল এন্ট্রেন্স আমজকমুং নিবাগৈ অনলাইন তৈ রেজিস্ট্রেশন খাইনানি কলম সানজাখা আবখা ক্লাস টুয়েলভ যে পার্সেন্ট তনের সিক্সটি পার্সেন্ট মানজাক এস টি এস সি রিবাগে ফিফটি ফাইভ পার্সেন্ট মানজাক খাইন অঙ্গ অনলাইন তৈ রেজিস্ট্রেশন খাইনানি বাকি পাইথাক সালমারি অবিসি নি জুনতালনি সাল চিচুকু সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা https://ieeb.tripura.gov.in ওয়েবসাইট ককটুক বাইব করঙ্গি মাননাই ডক বুকসা থাম থাম বা নই নই বুকসা ডক চার আপনার কারিব তেকেসা ওয়েবসাইট দঙ্গ https://higher-education.tripura.gov.in ওয়েবসাইট আমজকমুংনাই জুলাই তালনি সেকেন্ড উইক
0: পদ্মশকাটনি বাগৈ কলমুংলাই ইয়াফারনানি বাগৈ কবকমুং রাজাগৈ দঙ্গ বারট হাকতনি যতনিশলাই কুচুকবেরেমনি সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্মশকাটনি বাগৈ কলমুংলাই ইয়াফারনানি বাগৈ কবক জাখা খুরসা জাখা উনিশশো 1954 কক রুবাই তেই রং থুমুং শাকনাই লুকু হামক্রাইনে সামুং তাংনাই সয় সিমুং তেই তাং রং পাইপ ফাল তেই স্নামুং আকরগ পাইপলাই ইয়াওই সামুং তাংনাই রত্ন অ হাকতনি যতনি কুচক বেরেমনি সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্মসকাট ইয়াফার জাকনাই অসকাটনি বিশৃঙ্গ তঙ্গ পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মভূষণ তেই পদ্মশ্রী 2027 বিশিনি লুকু চংরাইদাস হাল ন কিটিঙ্গেই বারট হাপাংনি পদ্মসকাটনি বাগে অনলাইন কয়লাই ইয়াফারনানি নাংনাই পদ্মসকাটনি বাগে কয়মুং https://award.gov.in অ পোর্টালে বিশিংতে অনলাইন কইবলাই ইয়াচাক জাক নাই অনলাইনও কইমুং ব্লাই ইয়াফানানি বাগৈ নাংমানি কইলাইতে শুক্রবৈ কপথুম পোর্টাল মান নাই বুসকাং 31 জুলাই 2000

0: সাবির শালমারিনি বিশিং অনলাইন কইমুং ইয়াফার জাক ডকন সিমিন ইয়াচাক জাক নাই হাস্টে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুংনি বখাকতি অকক তোমা সাকলাই জাখা
1: টাকাইসা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি বখাকতি এসটি প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস নাইন তে ক্লাস টেন রনি বাগাই অনলাইন টি রেজিস্ট্রেশন খাইনানি বাগাই সাজাখা রেজিস্ট্রেশন খাইনানি বাগাই পাইথাক সালমারি ওবিসি নি অগস্ট দানি সাল থামসি সা সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা https://scholarship.gov.in ওয়েবসাইট অবনো কারিব থানাই রিংবিসি নিসাই নিসি বা তাই নিসি ডকনি যে ক্লাস নাইন তে ক্লাস টেন বরক দফারকনি বিসিঙ্গ তুমন বরকনি আধার বাই ব্যাংকলিং খাইজা গিয়ারক মুই তংখাকে ও জুন তালনি সাল সি চারনি বিসিঙ্গন বরকন আধার বাই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক খাইনানি বাকি সাজা খা
0: বসকাং নৈজিসা আগস্ট নিসিমে নৈজিথাম আগস্ট জেলা কেরং নি সেবসাব নি বখাকতেই খোয়াই জেলা নি বখাকতেই কাইসা আলাইদা লুক আদালত সংসা জাকনানি থাং তঙ্গ খোয়াই জেলা আদালত আবনি বাকি অনলাইন তে অফলাইন বাবাইনি বখাকতেই ন সেবসাব তংনাই আবনি বাকি নরক্তেই বো কাহামকাই সাই মানানি বাকি লগ ইন খাইদি https://khwaitrp.dcourse.gov.in থাঙ্গাই ও ওয়েবসাইট জং থাঙ্গাই যাই যাই কে খোয়াই জেলানি আদালত নি বখাক থেকে ও কেরং রাইদানি লোক আদালত চেং জামানি থাঙ্গাই দঙ্গ
1: আও আনি এফ হতে কেসা দঙ্গ অবকে ডিএলএড তো এডমিশন নানি বগাই অব দিপ্রা হাফানি বিক্সিঙ্গ ডিএলএড নাকা বিসিকনি নি বাগাই কাইবরি ডায়েট তাই সিটিই কুমারঘাট রংবিসি সাই নিশি ডক তাই নিশি চার নিবাগাই সেরনানে সেরনা মসুমাই রকনি বাগাই অনলাইন টি রেজিস্ট্রেশন খাইনানি সাজাখা ডায়েট আগরতলাও বুকস আসুক থাই দঙ্গ নৈরা ডায়েট কাক রাবন বুকস আসু থাঙ্গ আসু থাই দঙ্গ সারা চারসি ডায়েট কমলপুর বুকস আসু থাই দঙ্গ বাসি ডায়েট কয়লা শহর বুকস আসু থাই দঙ্গ বাসি সিটিই কুমারঘাট দঙ্গ বাসি যে ক্লাস টুয়েলভ 50% মার্ক মানজাগ্র বরক ডিএলএড খাইনানি বাকি অনলাইন টি রেজিস্ট্রেশন ইয়াখাবা এডমিশন নাহানানি বাকি বরক রেজিস্ট্রেশন খাইমাননাই ওয়েবসাইট এঙ্কা www.scertonline.tripura.gov.in ওয়েবসাইট কয়মুমলাই রেনানি পাইথাক সালমারি অবিসি নি জুন তালনি সাল সিসুকু সালমারি জরা তা কেসা তঙ্গ ইকনু এডমিশন বিএ এমএ ডিপ্লোমা তাই সার্টিফিকেট কোর্স অনলাইন টি রেজিস্ট্রেশন খাইনানি বাকি পাইথাক সালমারি অবিসি নি জুলাই তালনে সালসি বা সালমারি জরা ওয়েবসাইট টি বরণি ডকুমেন্টস র রহরি মান্নাই ওয়েবসাইট নাম্বার এঙ্কা 9863506803 সিনানি বাকি ওয়েবসাইট নাইমান নাই www.ignoadmission.gov.in ওয়েবসাইট
0: আগরতলা বাদারঘাট তংনাই রামঠাকুর কলেজ ন কলেজ বুসকাংনি আমজং মুং নাহারনানি বাকি কাইসা সাকলাই মুং সাকলাই জাখা ডিগ্রি কলেজ নি ইউজি এনইপি আমজং মুং নাহারনানি সেকেন্ড সেমিস্টার তাই ফোর্থ সেমিস্টার তাই সিক্স সেমিস্টার নি আমজকমানী থাঙ্গি দঙ্গ আবনো কচাং কচাং খাই পাইরানী বাকি মহকুমা নাইকল ফাংনি রায়দা তৈ কেরং রায়দা খাজাকা 163 দারাও তে

0: আমচাইনি রা মিটার হাকচাল মুংসাস কতর পান্ডা এবা খরাং টঙ্গি মাংলা খেনাই মহকুমার শাসকনি এবা মহকুমার নাইকল ফাংনি বিশিংতেই সাজাখা আমজমুং রনাইরক লগিও ব্রকনি এডমিট কার্ড লাঙ্গি থাংনানি বাগৈব কলেজনি প্রফেসর সাকলাইখা
1: আওয়াস জরা কক্ঠুম রক্ষণাবাই খা তাবো সেবক বরকলামানি খনালায়ন এস এস পি একেবারে সশস্ত্র সীমা বল ব্যবকাই বুক আসুথাই বাসি ও সপুনানি কয়মামলাই সানজাখা বুক আসুথাই কনস্টেবল জেনারেল ডিউটি চলাবরি ক্লাংজাকনাই কয়মামলাই রানানি পাইথাক সালমারি ও বিসি নি জুন তালনি সাল নৈসি সালমারি জরা উমর নানি নাই বিসি সি সানিসিমি বিসি থামসিবা রংমারি নানি নাঙ্গ মাধ্যমিক পাস আপন কারিবতে কেসা তঙ্গ অবখায় এস এস সি স্টাফ সিলেকশন কমিশন গবাং বুকস আসুথায় বরক সুপুনানি কর্মীমলাই সানজাকা বুকস আসুথায় তঙ্গ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আকরক অ বুকস আসুথানি বাকে রেমারি নানি নাই গসিজাক ইউনিভার্সিটিনি গ্রাজুয়েট উমর নাই নাই বিসি সি চানেসিমি বিসি নেসি সিনি জরা কর্মীমলাই অনলাইনটি মা রহনাই ওয়েবসাইট এখা https://ssc.nic.gov.in ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফি নাঙ্গ আন্ডিজন বাকে 100 তাই কবুরংনি বাকে খেয়ে নাংলাক
0: ত্রিপুরা টিপিএইচসি জুনিয়র ইঞ্জিনিয়ার নি গ্রেড ওয়ান গ্রেড টু বরক ত্রাং জাংনাই এবা বুকচা থায় সুপং জাকনাই আবনি বাকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নি বখাক্তি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আচক থাইনি বাকে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল কাইবা তঙ্গ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু কাইথাম আচক থাই তঙ্গ যতই কাইচার বেবাগৈ কাইচার আচক থাই তঙ্গ আবনি বাকে রেংমারি নাংনাই গ্রেড ওয়ান দিগ্লাইজাক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিএ বিটেক ডিগ্রি তাই গ্রেড টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাই ডিপ্লোমা উমর খাজাক তঙ্গ বিচি চারনি সিমি ব্রেচি জরা এস সি এস টি পি ডাব্লিউ ডি হাপাংনি বখাক থেকে বিশিক বাণী হলি হলিরিমুং উমর হলিরিমুং মান্নাই গ্রেড ওয়ানি বাকে এবার নরক গ্রেড টু নি বাকে অনলাইন টিতে বোকাহামকে সাই মানানি বাকে https://tpc.tripura.gov.in থাঙ্গাই নরক মানাই নাই অবনি বাকে পাইথাক সালমারি এঙ্কা বস্কাং জুন টালনি নৈচিনই সালমারি জরা শারিকনি ডাম্বাতামই সতি থামচি জরা
1: আওয়ানি আফাতা কেসে তঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরা আর ও বেবাগে বুকস আসুথে কাইবা তঙ্গ বুকস আসুথাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আনরিজার্ভ কাইনি এস টি কাইনি তাই এস টি কাইস এইচ সি কাইসা রেমারি নানি নাঙ্গ এম এ ইংলিশ তাই কম্পিউটার সায়েন্স উমর নানি নাঙ্গাই বিসি সি সানেসিমি বিসি ব্রেসি জরা রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজারনি বাকে 600 এস টি এস সিরনি বাকে 300 ওয়েবসাইট এঙ্কা www.hct.gov.in ওয়েবসাইট কমে বলে রেনানি পাইথাক সালমারি অবিসিনি জুন তালনে সাল সিথাম সালমারি জরা আসো জরা সেবক ওপর ক্লামানি খানালাইখা
0: ফাইদি তাবক নবার তুই বানি কক তোমা কিসা সাইমালাইন তিনি নখা কিছা মগই দঙ্গ না তাই গবাং থাই রগ ন ফেরাং কগই ওয়াতে ওয়াইমান হনাই সাইমান কা তিনি শালনি শাকানে তুমারি দঙ্গ না থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামা ও চাংমারি দঙ্গরে নেই চি বা ডিগ্রি সেলসিয়াস তিনি ফুংনি দাম্বা তামি সতী থামচি জরা তুমারি নুকজাখা থামসি পয়েন্ট 4 ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি নুকজাখা নেই চি থাম পয়েন্ট 7 ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি দঙ্গ না রাও চুকু চিচার খামাও বাচি ব্রই তিনি ফুংনি দাম্বাতামি সতী থামচি চড়া ওয়াতে ক্লাইমানি মারি নকজাখা ব্রই চি নই দশমিক নই মিলিমিটার আমসিক জড়াতে সংখ্যানা লাইকা তিনি নই নবার দেবা নিয়ে কক্তমা
1: আও হাইউনি খরং পান্ডাও পাইছা গসং রসামুং টাইসা খানা লায়না

0: দনা হাই নহা লামশাক পুই সালগামা বান্ধাও জালগামা বান্ধাও যিনি সালাই দলাই মানে নিনি শাকনি ফান পৈতকলাই দি হই আপনার তৈন যেন সালাই ফিউনাই নরকনাই দি 101.6 মেগাহার্টজ এফএম জয়েন্টন আং তঙ্গন ফুনি দাম স্নি দামই সতি নিচিবা জরা ফাইডিংগাই অজরা সঙ্গাই নহাই ককলামনি ফাইসিংগো হাবলাই ফিউনাই নরক গ্রহর দি 2326253 নিনি শাকনি ফানো পৈতকলাইনি বাকি অ কক এবার অ টপিক নতই সঙ্গ সালাই তংলাই ফাইডিংগা জরা সং কক দুগো সাবতং গ্রং নাইলাই নাই হ্যালো
1: হ্যালো ফুঙ্কাহাম
0: এই ফুঙ্কাহাম
1: সবিতা খুলুকা
0: ই ই ফুঙ্কাহাম
1: আং সাবব্রত সাবব্রত ঠিক আছে রেডিও যে আওয়াই আওয়াই যা খাই মানে যে বিষয় রঙতেই বিভিন্ন উরাম উরাম কুথমলাই সালাইছে গাবি বাকে চিনি যারা ওয়ারিয়ার্স টংনাই রক যে কমিটি টংনাই রম্বর কাইসা চিনি সোশ্যাল অ্যাক্টিভিটি চিনি কাইসা এওয়ারেস কাইসা প্রোগ্রাম খাইছেন দো আরো চিনি বুকুক যুগ বিশুলক্ষি দেব বতাও সা খানিয়া বন যা মান মানি পয়সা রাং বাই বা উবো বাইসে চুবা লাইছেন আবো যে মার ইসাক চিন যারা মেম্বার তনের বরং কবং নাই নর যে মানসাক বন চুবা দি অম্পি খাই চুবাই নাই বন কিসা বন নাইলাই যাবাই দি আগর নিও সবচেয়ে এই খারাক নিওয়ান শুনানি এবং পুইতো থানানি নিজিনি দলতা বা নিজিনি চিনি সবচেয়ে মূল রঙি সবচেয়ে কেসে নমানি ঘাঁকাই নিজিন দুর্বল নমানি নিজিন সব সময় নো পুইতো নারবি মানে আই ক্যান ডু এভরিথিং আং দেবাং খাই মানু এমতি মানসিকতা সব সময় তঙ্গি আং মাই এখন জিনিস করে কাঙ্গে হিন্দি যে বরক নিজিন বিশ্বাস খাইমিয়া বুইনতাম বিশ্বাস খাইনিবা নিজিন বিশ্বাস খাইনে থাকাই নিজিন পুইল আত্ম নিয়ন্ত্রণ মা খাই নাই যে তারা মুসুমান আং চাই আউইনে কন্ট্রোল মা খাই নাই যে খাইনা মুসুমান আং খাইয়াতি না আংখাস খাইয়া বুই যে খাই তংমানো আং নাচিকেই তঙই যে আবো এত নাইথতক তংথতক কিন্তু লামা হামিয়া আর লামা হামিয়া রং নিজিনি ফান বাই বাহাইকে আপন কন্ট্রোল খাই নাই আং বিশ্বাস খাই নাই যেমন যেমন বড় বড় বিজ্ঞানী বড় বড় রাজনৈতিক বড় বড় যারা ইঞ্জিনিয়ার হোক বরক যেভাবে বিভিন্ন মানে কাঙ্গ হাই তাবুক একদম মকল বাই বাস্তব যে গঠক যাক আর বরং আত্মবিশ্বাস বরং নিজিন অম আং খাই মানু নিনাই চুক্তি খাই তো যেমন চুক্তাও কক চালাই তো যে অম মোবাইল কোনো বুদুক রই কোনো শুধু নবার বাইছে অম তো বরমুনি শুনো সৃষ্টি খাই আবিষ্কার খাইও আত্মবিশ্বাস উপর বেশি নির্ভর স্বামী বিবেকানন্দ কাছে চোখ সালামা তো তাই আতাই অনেক সময় মানে অব খাইলাই আরাধনা খাই প্রার্থনা খাই আবো ঠিক নু কিন্তু নিজি সে সাইজুংসে যে পুত্তু আবো আসল মতাই কটর নিজিন কোন দিন দুর্বল খাইনি ক করিটা নিজিন সব সময় না ফাঙ্গানা যেমন যে কোনো জিনিস যেমন তাবুক যারা ছাত্র টংনাই রব্বরংনাই কবংনাই মুসুঙ্গ যে ওয়াইফা ফেলেনি থাঙ্কা নিজিন বিশ্বাস নাকি ফেলংমান আবো নুন চেন মাইয়া নাবো বাই দুর্বলংনানি কয় যা নাবো রংমানি নন ফুটু ফরঙ্গু কারণ যেন নুব যে নখা টংখাংকাই চুমুই বোমা টংনাই নাকাই দুঃখ সুখ টংখাই দুঃখবো টংনাই দুঃখ টংখাই সুখবো টংনাই দুঃখ নি লগি লগি সুখ বুখা ফ্রমি টং সুখ নি লগি লগি দুঃখ উফাই টং আবন কাটি না নিকা নিজে না আত্মবিশ্বাস খাই না নাংনাই নিজে কিরিয়াং না নি নাংনাই আং বুই মানে টং আংটাং মাই আংনাই নিজে কক

0: 땅이 아디 하나가 또 비슷 가양이다. 안 가면 가이만 안땅 가이면 또 이게 어 비슷나 어 뒤로 비슷나 나르기 자라 타올라 카퍼라 가이면 자오 이 점은 뒤티어 발 메디컬 사트로 자라 니들 내려 버럭 어네케 이거 만에 백학리 또 하리 앞으로 제 꾸는 못해 리페이먼이 또 땅 캐러나니 앞으로 저러면 그 땅도 감 캐러나니 원수 제 버리 제 꾸는 사키리 인터뷰로 나 상가 한가 뭐 안고 사키리 만나서 난가이 এগো উবঙ্গিয়াফু মানে সিদ্ধি লাভ ইয়াফু আবার সব সময় নি মানসিকতা এমন ভাবে শক্তি নি ফানা এমন ভাবে ফান খাই দি যাহাতে বুঝলেন নন বেচারি মেয়াতে আংনি জীবতাই নিয়াতেই আমি মানসিকতা তুই নেই নখ দিয়ে যে কোনো যুদ্ধ ক্ষেত্রে একটু রাজনৈতিক একটু লেখাপড়া একটু বা কাজকর্ম উঠেন রনাই মালিকা বা ঈশ্বর দঙ্গ নন যে সালাম নাই যে রাম রাবণ নি যুদ্ধ রাম বাই রাবণ রাম সে রাবণ নো বোধ খাইও কংস কৃষ্ণকে কংস নবধ খাইও কিন্তু একই বরফ সে দুইটা অবতার বনি মানে দুইটা বনি যে পাত কাইসাকে নেগেটিভ পাত কাইসাকে পজিটিভ পাত রাম হঙ্গাকে পজিটিভ রাবণকে নেগেটিভ অর্থাৎ রাম নিজে তমুং সামুং আব মানে শক্তি নানি অবৈ এটা অলক্ষণ তাক রাম নিঙ্গাকে সত্য অন্যায় অন্যায় নি বিপক্ষে তাক ঠিক আব হাই কংস বামতেইনো আবাগিনো একই বরক সে কিন্তু আব রাম রাবণ নাই উপ খেলায় ফুনুগুই তো মানে আরো ফুনুগুই তো যে ফুনুক যদি রাম হাইকে চলি খাঙ্কাই অনেক শক্তি আর রাবণ নি পাত যদি না খাঙ্কাই নিনি রাবণী যে মানসিকতা না খাঙ্কাই সবসময় দুর্বল হতে সাময়িক কিসা জয়ী নাই কিন্তু আব আকেলে আখেরে আব আব কেসেন আবনি বাজি নেই আং যিনি ফার্মা সবসময় বিশ্বাস খাই দি নন মতায় রাখছো না মানে আবো তিনি বিশ্বাস খাই দি তাই নিজে সবসময় সচেষ্টা না কারা খাই দি পুষ্টো সা দি ও কয়েকটা কক্স হই না সময় বিশ্বাস না খা না কার দি
1: হামবাই হামবাই দা ককরে কোনো গে মুসাই আও চং তাকো গকরা বাই শালাইকে অজরাব উঙ্গা গাই চেংতাই বো শালাই নাই নরব গ্রং হদি নরক নি বান সুক মানি তিনি নি যে টপিক নত এসিনি শাক চিনি শাক নি ফানো চং পয়তো ক্লাইনানি ভাগে ক্লাইনানি বা চং ভাগে তামো তাম নতই ক্লাইনানি শাক নি ফানরং নো চং ভাগে পয়তো ক্লাইনাই হিনি বো ওয়ান সুক মানো বাক্সা বা বিয়া বা নং কুথকে ওয়ান সুকই নাই দি নিনি নিনি চং পুইলা নো চং শাক শাক নো যে পয়তো তং নাই বসে কুবুই এবা বসে যে সে সামঙ্গ ফানো যেন সাকসেস মান মানে নগো সাক সাক তুমুং নুইনি ওয়ান সুগুই চং রিচুম ফানংখা বা বুইতাম হন বুইতাম হিয়া বা আং তাম খাইকে বুইতাম চাজাক ন আবো হাইতা ওয়ান সুগ্রা দি নি ওয়ান সুং মানুষ সেগাং সামুঙ্গ থেপাগ্রা দি হ্যালো
2: হ্যালো
3: হ্যালো
1: ই ফুঙ্কাহাম
3: বেলাই ফুঙ্কাহাম তাকু খেয়াল বলতো আরে আজকে সাইকেল নিয়ে তাই কোনো সারা চাকরি কে হ্যাঁ হ্যালো
1: সারি খানা ওই তো
3: তাকু খেয়াল আজকে আজকে বেকার খাই সাকা আজকে মানে সমস্ত নাঙ্গনি কক সাইকেল নিয়ে তখন আমি কক সাদা মুতুন গো কিসা চিনি জীবন
1: চয় থাকা বিনি হাই নহাই তাকু হাই নহাই ক্রিং ফিদি নরক জড়া তং খুবা ক্রিংগই মানা না
4: রাবণ
1: নি ফান্ন পৈতক খাই দি আবনতেই সাইতং

0: ফুলা হার্ড ওয়ার্ক নি টপিক নি নামা বা
1: নি নি শাক নি ফান ন পয়তো খাই দি আবনতে অ
0: অব হাজা গাই হাই নি খরন নি সে কাঙ্কি সাত ও হার্ড ওয়ার্ক টপিক নি সামক নামা বানন
1: আও মানে চং চিনি ফান চং তাম ন হন বা চিনি ফান তো হার্ড ওয়ার্ক ন বলে হাই দবা চং তোমুং ন চিনি সামুং রগ সং হার্ড ওয়ার্ক লাই আংকে বা চং চিনি সামুং নো পয়তো খ্লাই আঙ্কাই চেং আমনি রেজাল্ট কা হামাই আবলে আবনো তো ইনশাআল্লাহ তো আমন নখনাকন আও আও হামাই আং
0: আও থ্যাংক ইউ সাও না ইনকে চেং চিনি হার্ড ওয়ার্ক মানে চিনি সামুং খাইম যাব ফান্ডাবো তা কাইসা পয়তো খাইম তা না আও আবো কাইসা চং দেহুর সামুং খাইয়াবো চিনি বসাক বিছিং ও পয়তো ইয়া হবা আবো কনফিডেন্স আবো পয়তো বিশ্বাস খাইনা নাংনাই যায় কো যে সামুং নো আং খাইনাই
1: মানে আও চিং জরা জরা রগো মাবান শুক্লাই ও চিনি শাল ব্রুম ব্রুম নি থিনাঙ্গ চিং তামুখলাই মান বা চিং তামুখলাই চিনি লাং মানুষলাই মুক তুই মান চিং বড় রক অংখা ওয়ান শুক মুংবাই শাল কতাল অংখা গাই পুইলা এবার ওয়ান শুক মুং কতাল ফাইফিরো চিং জরা জরা রগো চিনি লাং মাও সেলাই মুং তুনানি বাকে চিনি ওয়ান শুক মুংনব চিং কতাল খাই ওয়ান শুক মানি নাম যেপুর সং হর থো কুবনি ওয়ান ছুকই থো আইখা কাইতে কাইসা ওয়ান ছুক তুমু আবো বাইন সিনি লংমাও এবার চিনি বখাও চিনি ফান চিনি পয়দো খাইথিনি চুবানানি চাই দগো সং অ চিনি ওয়ান ছুক মা রানো কুবই খাইনানি বাগে ন চিনি শাক শাক ন সং পয়দো গ্রাক মা খাইগ্রানাই বাহাইকে চং পয়দো গ্রাক খাইনানি হিংকাই নং যেসা সামং ন ফানো বা চং চিনি

0: পনেরো দিনের তুমি কেবেল যা, তুমি সব কেবেল ক্লায়েন্টকে শয়তান শয়তানকে সব তুমি নেগেটিভ চাবো, পট খাইয়া নুন মাইয়া নুন গ্লাস নুন দাথাইয়া আংনাই তাক লাইদি হামিয়া মাং বকাই সোনা বকা বাইরতা গান শয়তানি সামান তাবো তিনি কাই তো সোনা সব তো পজিটিভ নরক মান্নাই নরক খাই মান্নাই নরক নাই মিনাই সোনা খাবাবেন যীশু খ্রিস্ট যখন চৈতনি বারো থাও আন সামুং যে খাই গেলে নর আমি বানা যাবো আমি সেব নক সামুক এত কত খাই না নিশাম বেশি তাহলে অলরেডি ব এম্পাওয়ারমেন্ট যাক একটা চিন্তা ফান বক্সিং যাক পালো নাচি কিনে দি সাল সঙ্গে বছর পিলালা নাই তো সাল খামুচে তো সালো হর মাংস হইলিবা কিন্তু সঙ্গ সাতশো সঙ্গে থাকে সালাকে খামুই একটি বুঙ্গি সামুং তাঙ্গি মা থাকে সামুং যে তাঙাই গবাং সামুং তাঙাই আবো সঙ্গে মনো সাকসেস নি সাবিকা তিনকে হার্ড ওয়ার্কিং সঙ্গে হার্ড ওয়ার্কিং খাইকাংকে তিনি যে উর্জা তো সাগো ফান তো আপনার সঙ্গে
1: তৈ কলাম সালাইলিয়া এবার কক দুক্তি সেনক্রংলিয়া তিনি সালনি সালকামা পান্ডাও সঙ্গ সালাই দমে নিনি শাকনি ফানো পৈদক্লাই দে আবংকা চং সানানি থাকাই এক কাইশ কক বাই চং জেফ্রো সামুং চেঙ্গ আবো শাক শাকনো সগাং পৈদক্লাই নানি নাংনাই সামুং জেফ্রো চেঙ্গজাংনাই আবনি বুথাইনো নং মাননি সগাং তাওয়ান ছুকদি বা চং জানানি সগাং তাওয়ান ছুকদি আবংকা নিনি উলনি ককসে সগাং নং শাক শাকনো পৈদক্লাই বিলিভ ক্লাই আবো আং ক্রাক খেতলাং মানাই হিনি ওয়ান ছুক নাই বরকসে আবনো ক্রাক লাই যে সামনো ফানো সঙ্গ সংসার উইতলাং মানো বা নং কাইসা আমজক মুংরনা নিথাং দংখা নং সগাংবারে নস ওয়ান সুগি দংখা যে কোয়েশন টাপ ফাইনাই আং মানগলাক আং আপনো সলিউশন ক্লাইমাং লাখনে আবো হাই সাক সাকনো যে বিলিভ ক্লাইয়া বা পয়তো ক্লাইয়া আ বরক রকসে অবহাই সাক সাকনো কেবল ওয়ান সুগো হাইনি বাকি সাকনো জেফ্রুফানো একদম ক্রাকে ওয়ান সুগ দি একদম তাম হানাই বইনিসলাই ফান গ্রাং হানে ওয়ান সুগ দি হাই কে কে নং সালচে সালচা নিনি যে কতর কতর ওয়ান সুক মুং তংমানি আ জাগাও নং সগি মানাই বা আং নং যতন অবহাই তুমুং ন ওয়ান সুক আকাকাই চিনি পয়তো চং গদালাই দংখাংকাই সালচে সালচা নং নিনি ইমাং নুকমানি আবো কুবুই অংনাই জেপ্রপানো মানো হনে ওয়ান সুক দি মানিয়া হনে তা ওয়ান সুক দি আবো বেলাই কুঠুক এবার বেলাই খেন টাপ হনে তা ওয়ান সুক দি ফিয়া নিনি মুচুং তুই নং আবনো সলিউশন ক্লাই দি হাই কে কে নং সালচে সালচে কপ্লাই অংনাই আসুক জরতে সালগামা পান্দাওয়া আং দংমানি নরকনি বুকুক সবিতা মা বাজাসিনে কুবুনি সালাগো ফাইফিনাই
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথম

0: প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল ৪৩৯৮ দিন। ২০১৪ সালের ২৬ মে থেকে আজ দশই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল ৪৩৯৯ দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর তিনটি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। ৩০টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের ১২ বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার চার রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে

আসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

ছিলেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির দুই পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। দেশের স্থলসীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময় এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার আওতায় গতকাল তিনি ভার্চুয়ালি ত্রিপুরা সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরে নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে। পশ্চিম জেলার রাধাকৃষ্ণ নগরে গতকাল তরল নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, রাজ্যে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে তরল নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো পরিষেবা প্রদানের জন্য নির্বিচ্ছিন্ন তরল নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের নেতৃত্বে উচ্চশিক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে ত্রিপুরার উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলটি শ্রী প্রধানের সঙ্গে MBB বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত নতুন সরকারি ডিগ্রি কলেজগুলোর সংযুক্তি সম্পর্কিত সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সূচনার গতকাল 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন তারিখে সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে

কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসব পূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের দশ বছর পূর্তি উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে জুড়ে রক্ষণাবেক্ষণ পদ্ধতি জোরদার করার লক্ষ্যে একাধিক প্রযুক্তি চালিত উদ্যোগ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে NHAI শহরাঞ্চল ও জনবহুল এলাকার নিকাশী ব্যবস্থার যান্ত্রিক রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় গর্ত ভরাট ও ঝাড়ু দেওয়ার মেশিনের মতো উন্নত সড়ক রক্ষণাবেক্ষণ সরঞ্জাম মোতায়েনের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এতে আরও বলা হয়েছে, আসন্ন বর্ষা মরশুমে জল নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের গুণমান নিশ্চিত করতে তা যান্ত্রিকভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলন জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর মানোন্নয়নের লক্ষ্যে 562টি কেন্দ্রকে সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে গতকাল তিনি একথা বলেন। তিনি জানান, রাজ্যে আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধাগুলো তুলে ধরা হয়। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, আগামী 3 মাসের মধ্যে 1,25,00,000 টাকা ব্যয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের চিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। গতকাল মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রক্রিয়ার উদ্বোধন করে তিনি একথা বলেন। মেয়র বলেন, এই শ্মশানের পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে পুর নিগম একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। খোয়াই পুর পরিষদ কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে 4 জন যুবককে ওয়ার্ড সচিব পদে নিয়োগপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা প্রমুখ। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহরের মনুভ্যালিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারায় আলোকপাত করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আজ থেকে শুরু হচ্ছে। গতকাল ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এখবর জানান। তিনি জানান, এবছর মোট 14টি দলকে 2টি গ্রুপে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে গতকাল বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যে দিনে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 42.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাংসা সালো ফ্রান্সতে স্লোভাকিয়া নকা সালদকনি বেড়াইমাও থাঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক ফ্রান্সনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোবাই বখাকনি ককলাম সালাইমাও আসুগানো তাই ভারত ইনোভেটস পান্ডানো চেঙ্গেরিবানো চিব্রীনি সিমি চিদক সালমারি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাও তঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক রবার্ট ফিকো তাই প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি বাই ককলাম সালাইমাও আজগানো আবনি আগুলো ফ্রান্সনি এবিয়া আউলি জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাকানী ককতঙ্গ মন্ত্রীবক্রকনি হাকতনি হাকুং আরি মানৈতাই লাইসুনাই রকনি সেপনতেই বহামতাই নাইমথাংগ্রনাতেই দিল্লি কতালো ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুংন চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারাক সালো অ কতালকুক তাং সেপ লামুংন চেঙ্গে রেখা ব ভার্চুয়াল তৈ ত্রিপুরানি সিপাহীজলা হাঙ্করনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হাখলানি এল পি এম এস নি সেপ সাপনতে মেঘালয়নি দাউকি হাকুং খোলা ও কতাল নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা ও ডিজিটাল সাক্তারমুং আরিনি সামুঙ্গ কাহামতে নাইমথাঙ্গ রাগ্রেওয়ানো

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানী বিসিসি পুঙ্খা আবনরগী বরিতাই চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা অচেতন থাকায় বিশি কবাঙ্গ রাশাই রাশাই শাক দেরি আবৃ রগ্ন জরাও শাকাম চেরি নাইমা সেব তাই কাহাম কুক বুমানী শাকাম সেব রুমানি বিশিংতী বুমা অংমাব নাংমানি বারজা ইয়াশাখা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানী বিসিসি পুংমানরগী মিয়া সিপাহী জলা হাঙ্করনি যত শাকাম নগ আলাইদা সামংবতাং লুয়াজি জাখা সোনামুড়া সামাজিক স্বাস্থ্য সেন্টারব শাকদেরিয়া ব্রী রগ্নি বাকি আলাইদা শাক আমজক নাইমানি লগে শাকদেরিয়া রগ্ন চামুং কাহাম শাকাম নতি হজাক মুংনি কগলাম রক সালাইরা জাখা হাস্তেনি কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মনি তৈদুল মুম্বাই কুচুগ্রং মাইখুংনি বদল দলসা মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইখা ত্রিপুরানী কুচুগ্রংনি বাবাইও হামকাইনতি জুদা জুদা নাংকুকমানি ককনতি ককলাম সালাইকা অ আদং বদল রক মজাং প্রধান বাই এম বিবি রংনক ইউংনি বিশিঙ্গ তাবুক কতাল হাপাংনি ডিগ্রি রংনক কতর রগ্ন মানজুমানি নতি জুদা জুদা জংজালিয়া কাকরেনা নতি ককলাম সালাইকা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা বসকাং তালথামনি বিশিং খকসা রজাক নৈচিপা রাশাই রাংসবাই বরজলা বিধানসভা কেন্দ্রব সিনাইহানি সীমালংখলা চং ফেরাংনি থাপা আচুক রজাগানো মিয়া অ সীমালংখর্ন নাইথক রুমুংনি সামুংন চেঙ্গি অকগ্ন শাখাব বতেই বসাকা রাজাখর আগরতলানি সিনাইহানি সীমালংখরনি তাংবেক্রেপ হামক্রাইতে কতাল সেববাই মানজুনানো নাহারৈ আগরতলা পুর নাইক্রাই নাংমানি ইয়াপ্রি নাহারৈ টঙ্গ এম পি রাজীব ভট্টাচার্য শাখা রাবারন কিতিংগৈ স্নামখরনি বিশিংতৈ ত্রিপুরানী রাং থংনতেই বক্রাক খাইনানি লাম তঙ্গু মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন সংসারজাক রাবার স্প্রে সম্মেলন ব অকক শাখা ব শাখা কেরালানী উলন হাকতনি বিশিঙ্গ রাবার মান থকমা হাস্তে হেনই ত্রিপুরাও কতালকুক স্মোক হাউস আচুগ্রুই কাহামকুক রাবার সিটস নামনানী শাখা ফান বক্সিন জাখা আবনি লগে রাবার কাটতে রাবারনি মানে রক রহরনানী শাখাও ব শাকথার জাখা হদা হামক্রাইতাই হদা রং নাইখুংনি মন্ত্রী তিংকুরাই মিয়া তাংনক কতর ককতমা থুমনাই রকনি থুমশাখা হাস্তেব খুংসারা আঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খ্লাইজাখা আবনকারী আঙ্গনবাড়ি সেন্টার রকনি মারি কাহাম খ্লাইনানি বাকি খুংবারা দকচিনই আঙ্গনবাড়ি সেন্টার ন চুকজাক আঙ্গনবাড়ি সেন্টার হই হামক্রাই খ্লাইজাখা বতেই বসাখা জনজাতি আমচাইও হামক্রাই তুবুনানি বাকি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তাংবতাঙ্গ জনজাতি কবাং আমচাইও হাস্তে হাপাং খুং নৈরা নৈ কতাল আঙ্গনওয়ারী সেন্টার চল খাইকা ভগবান বিরসা মুন্ডানী সাকবে দগলাংমা সালনরগী ত্রিপুরা চা বা খামক্রাই সমিতিনী চেতনবাই কৈলাসহরনি মনোবেলিও মিয়া পান্ডা কাইসা সংসার জাখা পান্ডা সিরিংতঙ্গৈ ক্লুমুং ইয়াফার মুংতে ভগবান বিরসা মুন্ডানী লাংমাতেই সামুংনতেই কক নারখা নারুয়াই রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমাও তিনি নিশিমি চেংজাগানো মিয়া ফুটবল মথানী হাবানগ ককতমা থুমনাই রকনি থুমো মথানী তাংরা অমিত চৌধুরী অ ককতমানো রেখা বসাকা তাকলাই বিশিও বদল দল চিবৃণ তুই থংমুং অঙ্গানো গ্রুপ কনৈয় বদল রক তনি জাখা লীগ কাম সুপার লীগ নি সেববাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানো বেবাক থংমুং ন উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাগানো তাবুক নবার তিবারনি ককতমা ত্রিপুরাতেই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমচাইও মিয়া ওয়াতেই হাপাইকা আবুবাই অ তালনিচি বা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাচি কিলোমিটার দওই নকবার ফাইমা বাই বাকসা গবাং ওয়াতেই বাউই মানুহনি হজাক মুংরেখা ভারতনি নবার্তিবার নাইখুং ইয়াঙ্গ আগরতলা নবার্তিবার নাইখুংনি বকাকতেই সাজাকা বসকাং দামনি চিবৃও হাস্তে ও শালনি শাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো আইচুক বুখাকো তিনি খামানি তুংমারি তংমানি নৈচি থাম দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা ব্রীচি নই দশমিক নই মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামই সতী ব্রীচি বাব আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপনের আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি কোয়েল,
1: এবং আমি রয়েছি সুস্মিতা।
0: আজ 10ই জুন, পৃথিবীর প্রতিটি কোণে থাকা মানুষের হৃদয়ের সুর মেলানোর দিন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এবং সিম্বলাইজেশন। আমরা কে কোন ভাষায় কথা বলি, কোন সংস্কৃতিতে বড় হয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা একে অপরকে কতটা শুনছি, কতটা বুঝছি। কারণ সংলাপ ছাড়া কোনো সম্পর্কই গড়ে ওঠে না। আর পৃথিবীটাকেও বাসযোগ্য রাখতে হলে আমাদের বারবার একে অপরের সাথে কথা বলা খুব জরুরি।
1: আর তাই প্রতি বছর 10ই জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক সংলাপ দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামাং সিভিলাইজেশন। এই দিবসের মূল লক্ষ্য হল বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি এবং জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সেতু বন্ধন গড়ে তোলা। কারণ সংলাপই পারে মানুষের মধ্যে দূরত্ব কমাতে, ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে দিতে এবং শান্তি ও সম্প্রীতির এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে।
0: 2024 সালের 7ই জুন জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজলিউশন গৃহীত হয়েছিল। সেই রেজলিউশনের মাধ্যমেই 10ই জুনকে এই আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
1: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সংঘাতের প্রেক্ষিতে এই দিবসটি অত্যন্ত প্রাসঙ্গিক। এটি বোঝায় যে কোনো সভ্যতাই একে অপরের সাথে সংঘাত নেই, বরং সংঘাত মূলত স্বার্থ এবং অজ্ঞতার কারণে ঘটে থাকে। এই দিনটি সেই অজ্ঞতা দূর করে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেয়।
0: সভ্যতা শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরনো পাথরের মন্দির, গঙ্গার ধারের কোনো প্রাচীন জনপদ কিংবা পিরামিডের ধুলো মাখা ইতিহাস। কিন্তু জানেন কি, এই সভ্যতা কোনো স্থির বস্তু নয়। সভ্যতা হলো মানুষের দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস, তার সংস্কৃতি, তার ভাষা, তার গান, তার প্রার্থনা।
1: আর আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা কে কোথায় আছি, কে কোন ভাষায় কথা বলছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাদের প্রত্যেকের ভেতরেই সেই আদিম এবং অকৃত্রিম মানবিকতা। প্রাচীনকালে যখন মানুষ একে অপরকে জানত না, তখন ভয় ছিল। কিন্তু যখন মানুষ একে অপরের সাথে কথা বলেছে, তখনই জন্ম নিয়েছে বিনিময়। আর এভাবেই এক সভ্যতার জ্ঞান অন্য সভ্যতায় পৌঁছে গিয়েছে।
0: আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে ইন্টারনেট আমাদের আঙুলের ডগায় বিশ্বকে এনে দিয়েছে, সেখানেও আমরা কেন মাঝে মাঝে নিজেদের গুটিয়ে নিই, কেন আমরা অন্যের সংস্কৃতি বা ভিন্ন মতকে দেখে ভয় পাই? কারণ আমরা সংলাপটাই হারিয়ে ফেলছি। আজকের এই দিনে আসুন না আমরা নিজেদের ছোট ছোট দেয়ালগুলো ভাঙি। একজন মানুষ অন্যজনের চোখের দিকে তাকিয়ে যখন একটা হাসি মুখ উপহার দেয়, সেটাই কিন্তু সবচেয়ে বড় সংলাপ। যখন আমরা অন্য কোনো দেশের বা অন্য কোনো ধর্মের মানুষের একটা গান শুনে মুগ্ধ হই, তখন কি আমরা আর আলাদা থাকি? তখন তো আমরা সবাই মিলে একটা বিশাল মানব সভ্যতার অংশ হয়ে যাই।
1: আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিশ্বজুড়ে আমার ঘরখানি ঢাকি। তিনি চেয়েছিলেন সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মানুষকে ভালোবাসতে। আজকের এই দিনটা সেই রবীন্দ্রনাথের সেই স্বপ্নের আরেক নাম, সভ্যতাগুলোর মধ্যে মেলবন্ধন। আজ 10ই জুন, আসুন আজ আমরা শপথ নিই, আমরা ঘৃণা নয় সংলাপ দিয়ে জয় করব এই পৃথিবীটাকে।
2: এক করোড় পরিবারকে সোলার রুফটপ লাগানোর জন্য সরকার মদদ করবে।

0: आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলিকে সঙ্গে নিয়ে এবারে চলুন দেখি আজকের দিনের পাতায় উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৬১০ সালে আজকের দিনেই মহান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি শনি গ্রহের দ্বিতীয় চক্র বা পর্যবেক্ষণ করেন। ১৯০৫ সালের আজকের দিনেই অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে গড়ে উঠেছিল বঙ্গীয় শিল্পকলার নবযুগের সূচনা বেঙ্গল স্কুল অফ আর্ট। আজকের দিনে ১৯৭২ সালের ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধন সমুদ্রযাত্রা শুরু করে ১০ জুন অর্থাৎ আজকের দিনেই।
1: আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। যেমন ১৮৫৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় যোগ সাধক দার্শনিক ধর্মগুরু সন্তদাস কাঠিয়া বাবা। তাছাড়া ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় স্থলসেনার প্রাক্তন প্রধান জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। ১৯৫৫ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোন। তাছাড়া ১৯৬০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় তেলুগু চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকে। যেমন ১৮৭৭ সালে প্রয়াত হন বাংলার বিশিষ্ট সমাজপতি মহারাজা রামানাথ ঠাকুর। তাছাড়া ১৯৮৪ সালের আজকের দিনে প্রয়াত হন বাঙালি লেখক অতুল চন্দ্র সেন।
0: এই ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলী। এবারে চলে যাব আপনাদের চিঠিপত্রে। প্রথম চিঠিখানি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর মাকুড়া থেকে। লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় অভিজ্ঞাপন, অত রং থাকতে সবুজের এত কদর কেন? তার উত্তরে একথা বলাই যায়, সবুজ এমনই একটি রং যা আমাদের চেতনাকেই বৃদ্ধি করে, উজ্জীবিত করে, যা আমাদের মনে প্রবল আনন্দ এনে দেয়। তাই প্রতি বছর বন দপ্তর বলে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কারণ গাছের পাতা সবুজ, তাই গাছই এই ধরাকেই সুস্থ রাখবে, সুন্দর রাখবে। সেজন্য গাছ লাগানোকে একটা উৎসবের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সবুজ যদি পৃথিবীর চারদিকে ভরে যায়, এই সবুজের টানে বৃষ্টি আসে বলে আমাদের ধারণা হয়। এই যে আমরা দেখি খরা হচ্ছে বা প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, এর মূল কারণ হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষ নিধন। একসময় স্লোগান ছিল একটি গাছ একটি প্রাণ। তারপর বন কমিটি সেই স্লোগান বদলে দিল, বলল একটি গাছ অনেক প্রাণ। প্রকৃতপক্ষে বিচার করলে

0: কথাটা এক প্রকার সত্যই বটে। গাছ যেমন আমাদের প্রচুর অক্সিজেন দেয়, গাছের কাণ্ড শাখাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাই ব্যাপক আন্দোলন করে মানুষের কানে এই ধারণা ঢুকিয়ে দিতে হবে যে গাছ ছাড়া বাঁচার উপায় নেই, সবুজ চাই সবুজ, সবুজ না থাকলে আমাদের অস্তিত্ব নাই হয়ে যাবে। সবুজের আহ্বান তাই আজকে সমবেতভাবে করতে হবে। সবুজ আনয়নের জন্য এবং এর মাধ্যমে ধরার প্রাণকে উজ্জীবিত করার জন্য আমরা এখন যদি কিছু না করি, ভবিষ্যতে পরিবেশ আরও খারাপ হলে আমরা আমাদের উত্তরসূরির কাছে দোষী হয়ে থাকব। তখন আমাদের উত্তরসূরি বলবে, তোমরা তো জেডে বুঝেও কিছু করনি, গাছ লাগাওনি, সবুজের জন্য কোনো আন্দোলন করনি। তখন আমরা সত্যিই ভাবব, কেন আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিইনি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচবার জন্য, পুরো পৃথিবীকে সবুজে ভরে দিতে। সবুজ যেন ধরার প্রাণ হয়, সবুজ ধরার প্রাণ হলে এই ইহলোকই হবে স্বর্গের আসল ঠিকানা। লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদের পাঠানো চিঠি দিয়েই সাজানো হয়েছে এই পর্বটি। এবারে চলুন খুলে দেখি পরবর্তী চিঠির খাম। আর পরবর্তী চিঠিখানা আমরা পেয়েছি পুষ্প সাত্রা এর কাছ থেকে, আটবেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে তিনি চিঠিখানা লিখেছেন। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আজকের বিষয় সবুজ হোক ধরা প্রাণ। চোখ রাঙাচ্ছে বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলছে আধুনিকতার উন্নয়নের নামে, যথেচ্ছাচারভাবে বৃক্ষ নিধন চলছে, বাড়ছে গাড়ি, বাড়ছে কলকারখানার বিষাক্ত ধোঁয়া, পরিবেশ প্রকৃতিকে দূষণে দূষণে ভরিয়ে দিচ্ছে, প্লাস্টিকের যথেষ্ট ব্যবহারে উষ্ঠাগত নদীর প্রবাহ বদ্ধ এবং বন্ধ হচ্ছে নিকাশি ব্যবস্থা, অরণ্য ক্রমশ ফাঁকা হচ্ছে, বন্যপ্রাণী এবং পাখিরা আশ্রয় হারাচ্ছে, মানব সভ্যতার ক্রান্তিকাল এখন, বিশাল বিশাল অট্টালিকা অহংকারী মাথা তুলে দাঁড়িয়ে আছে, বৃক্ষ নেই, সবুজ উধাও। যে হারে বৃক্ষ নিধন চলছে তাতে মনে হয় আমাদের প্রিয় বসুন্ধরা কি মরুভূমি হয়ে যাবে? বৃক্ষ থাকলে মানুষ থাকবে, অথচ অরণ্য সভ্যতা মানুষকে আশ্রয়, খাদ্য, পোশাক সব দিয়েছে। মানুষ প্রকৃতির কাছ থেকে সব গ্রহণ করে, কিন্তু ভালোবেসে কিছুই ফিরিয়ে দেয় না। সবুজ ধ্বংস করে উন্নয়নের নামে সভ্য মানুষের বড়াই করছি, কিন্তু বসুন্ধরাকে সবুজ এবং সুস্থ রাখতে হলে বৃক্ষ সৃজন করতে হবে, এ আমাদের সামাজিক কর্তব্য। বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে আকাশ, বাতাস, জল সর্বত্রই, মানুষ এখন এক একটি বিষ মানুষ, একমাত্র বৃক্ষই পারে বাতাস পরিশুদ্ধ করতে। তাই বলি, গাছ লাগান, প্রাণ বাঁচান। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, অনেকেই গাছ লাগিয়ে ছবি তুলে নিজেকে বিজ্ঞাপিত করে ছবি পোস্ট করেছেন, কিন্তু গাছ টিকে থাকলো কি না তার খোঁজ কি কেউ নিয়েছে? বৃক্ষ সৃজনের সাথে সাথে তার পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ করতে হবে, এ আমাদের সামাজিক কর্তব্য। আর এভাবেই সকলের মহৎ উদ্যোগে সবুজ হোক ধরা প্রাণ। প্রেরক পুষ্প সাত্রা, আটবেড়িয়া, পূর্ব মেদিনীপুর।
0: পরের চিঠিখানি লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। লিখছেন, প্রিয় বন্ধু আমার, নমস্কার, আদাব, সালাম। বুড়ো শিশান চলেছে জাহাজে, ধরে আছে হাল, বুকে প্রত্যয় দূরদৃষ্টি, সামনে ডাঙা, তুমি ভয় করবে না, তুমি এগিয়ে চলো। নৌকা দুলবে কখনো চড়ায়, কখনো এই পাশে, কখনো ওই পাশে, কখনো সামনে, কখনো পেছনে, থামবে না, তুমি থামবে না, এগিয়ে চলো শক্ত করে, ধরো হাল, তুমি

0: একদিন পৌঁছাবেই পৌঁছাবে, কোনো একদিন। পাল ছিঁড়ে যেতে পারে ছিঁড়ুক, ঢেউ আসুক না হয় পাহাড় সমান, তুমি ছেড়ো না কোহাল, মুঠো করো হাত, রাত্রি নিশীথে ধ্রুব তারা দেখো। পূর্বদিক লাল আকাশে মেঘের কারুকাজ, নতুন ভোর নতুন দিন, দৃঢ় প্রত্যয়, দম ধরো ভাই, হেও লাগাও চোর। ওই দেখো তীর, নতুন দেশ, ছিঁড়া পাল, লাগলো বাতাস, দাঁড়া টানো জোর, ঝলমলে রোদ, নতুন দেশেতে অভিযাত্রীরা স্বাগত সবাই। ভেঙে পড়ো না কো ভাই, ধরো তুমি হাল, আসছে সামনে দেখো আগামীকাল, নতুন বসতি গর্ব হেথায়, আমাদের হবে নতুন দেশ, আমরা আনিব রাঙা প্রভাত, আমাদের হবে জয়। ভয় করো না গো, ভয় করো জয়। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে।
1: এবারে আজকের লিখছি তোমায় পর্বের একেবারে সর্বশেষ চিঠিখানা লিখেছেন মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণী কৃষ্ণনগর, নদিয়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায়। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি 5ই জুন। তোমার বিষয় ভাবনা সত্যি প্রাসঙ্গিক। আসুন এই পৃথিবীকে সুন্দর সুস্থ করে গড়ে তোলার শপথ নিই, তথা দূষণমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার গ্রহণ করি। আমরা ইতিমধ্যে পালন করেছি বিশ্ব জলবায়ু দিবস, বিশ্ব মৃত্তিকা দিবস, বিশ্ব জল দিবস, আবার সম্প্রতি পালন করলাম আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। একই উদ্দেশ্য, পৃথিবীকে সবুজায়নের মাধ্যমে দূষণমুক্ত করা। সবুজ থাকলে তবেই তো জীবকুল বাঁচবে, ওজন স্তরকে বাঁচিয়ে রেখেছে সবুজ ভূমি, এই ধরাধাম সকলের। ধরাধাম সবুজ হওয়ার নেপথ্যে নদী বা জলাভূমির অবদান কিন্তু অপরিসীম। নদীর সঙ্গে পরিবেশের রয়েছে অমোঘ সম্বন্ধ, সবুজায়নের ভূমিকা পালন করে থাকে। ভাবতে অবাক লাগে, নদী আজ বিপন্ন, আধুনিকতা এবং উন্নয়ন নদীকে গিলে খেতে এগিয়ে এসেছে। গুরুদেব রবীন্দ্রনাথ তার সাহিত্য, গান, শিক্ষা, দর্শনের ফলিত রূপ তপোবন শিক্ষা, যেখানে চার দেওয়ালের বাইরে গাছতলায় তথা সবুজ বাতাবরণে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছিলেন। তিনি তো বহুকাল পূর্বেই সবুজের গুরুত্ব তুলে ধরেছিলেন, এর মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অনন্ত বিস্তার। তাই সবুজকে বাঁচিয়ে রাখার জন্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জলাভূমিকে রক্ষা করতে হবে, জলাভূমি ভরাট করে কংক্রিটের বহুতল আবাসন তৈরি হচ্ছে, হারিয়ে ফেলছি প্রাকৃতিক ভারসাম্য, ওজন স্তর ক্রমশ ভেঙে পড়ছে, যা সমগ্র পৃথিবীর রক্ষা কবচ বর্মের ন্যায়। আমাদের ভাবতে হবে এই বিষয়ে, তাই আমাদের সকলের মধ্যে সচেতনতা বোধ জেগে উঠুক। তাই একটা গানকে স্মরণ করি, ওই যে সবুজ বন বীথিকা দূর দিগন্তের সীমানায়, এই গানের মাধ্যমে গীতিকার সবুজের আরাধনা করেছেন প্রকৃতিকে ভালোবেসে। পরিশেষে বলবো, পরিবেশকে আলোর দিকে তথা সবুজের দিকে নিয়ে যেতে প্রয়োজন সবার আন্তরিক সদিচ্ছা। ইতি মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, কৃষ্ণনগর, নদিয়া।

0: কল্যাণ শিবির আয়োজন করা হবে। সভার সিদ্ধান্ত অনুসারে আগরতলা সহ রাজ্যের প্রতিটি ব্লক এবং স্থানীয় স্বশাসিত সংস্থায় জন কল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এর মধ্যে রাজ্যভিত্তিক শিবিরটি আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। ব্লক এবং পৌর এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। আর এই শিবিরগুলিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের নথিভুক্তকরণ সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হবে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। আগরতলার বাধারঘাটস্থিত রামঠাকুর কলেজে 3 বছরের ডিগ্রি এবং ইউজি এনইপি পরীক্ষার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য সদর মহকুমার শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় পরীক্ষা কেন্দ্রের 100 মিটার এলাকার মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। মহকুমার শাসক আদেশে জানিয়েছেন, প্রফেসর, শিক্ষক, ইনভিজিলেটার্সদের পরিচয়পত্র, ছাত্রছাত্রীদের এডমিট কার্ড ছাড়া অন্য কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রের এলাকায় 5 বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবে না। নিরাপত্তা রক্ষী ব্যতীত পরীক্ষা কেন্দ্রের 200 মিটার এলাকার মধ্যে কেউ লাঠি জাতীয় অস্ত্র বহন করতে পারবে না। তাছাড়া মাইক্রোফোন বা স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে না। ইট এবং ইটের টুকরো এক জায়গায় জড়ো করা যাবে না। মহকুমা শাসকের এই আদেশ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 10ই জুন 2026 থেকে 12ই জুন 2026, তারপরে 15ই জুন 2026 থেকে 20ই জুন 2026 এবং 22ই জুন 2026 থেকে 25ই জুন 2026, তাছাড়া 29ই জুন 2026 থেকে 30ই জুন 2026 হয়ে 7ই জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
0: জানিয়ে দিচ্ছে আরও একটি তথ্য। ত্রিপুরা সরকারের তপশিলী কল্যাণ দপ্তর প্রি ম্যাট্রিক বৃত্তি প্রাপকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যেসব তপশিলী জনজাতি সম্প্রদায়ভুক্ত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2025-26 শিক্ষাবর্ষের প্রি ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন করেছে কিন্তু আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকার কারণে এখনও বৃত্তির অর্থ পায়নি, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজেদের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত বা আধার সিডিং সম্পন্ন করতে হবে। এর ফলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির অর্থ জমা করা হবে। যেসব শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট তালিকা রয়েছে তাদের আগামী 18ই জুন 2026 মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে।
1: এবারে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কিছু কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 8টি শূন্য পদে মোট জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল এর জন্য 5টি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যাল এর জন্য 3টি শূন্য পদ রয়েছে। গ্রেড 1 পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি এবং গ্রেড 2 পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তাছাড়া তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং প্রতিবন্ধী প্রার্থী ও সরকারি কর্মচারীদের জন্য নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় রয়েছে। নির্বাচিত প্রার্থীরা গ্রেড 1 লেভেল 13 অনুযায়ী এবং গ্রেড 2 লেভেল 10 অনুযায়ী বেতন পাবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন গ্রহণ শুরু হয়েছে 19 মে 2026 থেকে এবং আবেদন দেওয়ার শেষ তারিখ 12ই জুন 2026 পর্যন্ত।

তাছাড়া ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 4টি শূন্য পদের মধ্যে স্টেট প্রোগ্রাম ম্যানেজার পদে একটি, স্টেট ডাটা কাম MIS ম্যানেজারের জন্য একটি এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের জন্য দুটি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে 11 মাসের জন্যই করা হবে। নির্বাচিত প্রার্থীদের মৎস্য দপ্তরের অধীনে পরিচালিত প্রকল্পে কাজ করার সুযোগ থাকবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আগামী 15 জুন 2026

0: সকাল 9টার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের কার্যালয় কলেজ টিলা আগরতলায়।
1: এবারে এবারে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। আবহাওয়া দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস, এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 54%। তবে হ্যাঁ, কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই যারাই ঘরের বাইরে যাবেন অবশ্যই কিন্তু বর্ষাতি ব্যবহার করবেন, সেটা রোদের জন্যই হোক আর বৃষ্টির জন্যই হোক।
0: শ্রোতা বন্ধুরা, এই গ্রীষ্মের তীব্র দাবদাহে হিট স্ট্রোক কিন্তু এখন একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে এবং শরীর নিজেকে ঠান্ডা রাখতে না পারলে হিট স্ট্রোকের সমস্যা দেখা দেয়। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রেও এই ঝুঁকি কিন্তু আরও বেশি হচ্ছে। তাই হিট স্ট্রোকের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে, রোদে বেরোলে অবশ্যই ছাতা টুপি এগুলো ব্যবহার করুন, বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা খাবার খান এবং বারবার জল পান করুন, তৃষ্ণা না পেলেও জল পান করুন, এবং শিশুদের দীর্ঘক্ষণ রোদে খেলতে দেবেন না, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত ছায়াযুক্ত স্থানে চলে যান এবং শরীরে ঠান্ডা জল বা ভেজা কাপড় দিন। তাছাড়া লেবুর শরবত, ডাবের জল, ওআরএস এগুলো খাওয়ানো যেতে পারে। তবে অবস্থার যদি অবনতি ঘটে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আপনার সামান্য সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই আমরা ইতি টানছি। আশা করি আজকের এই আমাদের ছোট্ট আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য,
1: আমি কোয়েল ভট্টাচার্য।

নমস্কার বন্ধুরা, আকাশবাণী আগরতলার তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আবারও আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজই শেষাদ্রি এবং রয়েছি আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের নিজেদের অনুষ্ঠান যুববাণী। এবং আজকে কিন্তু 10ই জুন, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামাং সিভিলাইজেশনস, সভ্যতার মধ্যে সংলাপের আন্তর্জাতিক দিবস। মানব সভ্যতার ইতিহাস আমাদের কত কিছু না শিখিয়েছে। বৈচিত্র্য কখনো বিভাজনের কারণ নয়, এটা শিখিয়েছে, বরং সেটি আমাদের শক্তি। তাই আমরা কিন্তু জানি পৃথিবীতে রয়েছে হাজারো ভাষা, সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস, জীবনধারা। এই বৈচিত্র্যের মাঝেই লুকিয়ে রয়েছে মানবতার সৌন্দর্য। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব সভ্যতার সংলাপের বিভিন্ন দিক, এবং তার সঙ্গে আমি আশা করি যে এই যে ঝলমলে আলোর মতো, ঝলমলে দিনের মতো, আপনাদের দিনটাও খুব সুন্দর ভাবেই শুরু হয়েছে। এবং যে যার কাজে হয়তো বা বেরিয়ে পড়েছেন, অনেকে হয়তো বা ল্যাত খাচ্ছেন, ভাবছেন আরেকটু চিড়িয়ে নিই, কিন্তু ঘুরের কাঁটা বলছে না এবার তরতেই হবে, কাজ করতেই হবে, কারণ আজ মঙ্গলবার, ছুটি ছাটার কোনো বিষয় নেই। এই টানাপোড়েনের মধ্যেই আমাদের থাকতে হয়, থাকতে হবে, এবং এইভাবেই আমাদের জীবন কাটাতে হবে। মাঝে মাঝে ইচ্ছে হয় না, পাখির ডানার মতো দুপাখা মেলে একেবারে আকাশে হারিয়ে যায়।

0: হারিয়ে যায় মেঘেদের দেশে, হারিয়ে যায় স্বপ্ন পূরণের দেশে। ইস, যদি এমনটা হতো। আজকে সকালেও ভাবছিলাম যদি এরকম হতো, ইচ্ছে পূরণের জন্য যদি কোনো কেউ থাকতো, তাহলে হয়তো তাকে জিজ্ঞাসা করতাম, তার থেকে ইচ্ছে চাইতাম, তাকে ইচ্ছের কথা বলতাম, বলতাম যে আমাকে আবারও একটু ছোট করে দিন, আবারও ছোট করে দিন এবং আবারও আগের মতো বাঁচবার জন্য একটা সুযোগ করে দিন। কত কিছু করার বাকি ছিল, কত কিছু করার কথা ছিল, করে হয়ে ওঠা হয়নি। ইচ্ছে পূরণের কথা শুনতে শুনতে মনে হলো আপনাদের সেই গল্পটা শোনাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ। পাঠে রয়েছে দেবরপ্রীত, বভ্রভি এবং আমি শেষাদ্রি।
1: সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না, সেই জন্যই সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না।
2: ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেজন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাদ, আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত। কাজেই কিল চর চাপড় সকল সময়ে ঠিক জায়গায় গিয়া পড়িত না, কিন্তু সুশীল চন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না।
3: আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল, একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইতে, সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে, সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন,
4: এই কি রে, এই বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে?
3: সুশীল বলিল,
4: ও মা, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না, ক্ষমা করো।
2: সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন, মনে মনে বলিলেন, রোশো, একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন,
4: ও পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই, ওই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন। তবে তোর জন্য আজ ওই লজেন্স জুস কিনে রেখেছি, সেও আজ খেয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি।
2: এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিতো পাচন তৈয়ার করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল, লজেন্স সে যেমন ভালোবাসিত, পাচন খাইতে হলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে, তাহো বুঝি বন্ধ হইল।
3: সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছনা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল,
4: বলছিলাম আমার পেট কামড়ো না, একেবারে সেরে গেছে, আজ আমি স্কুলে যাব।
3: বাবা বলিলেন,
4: না না, সে কাজ নেই, এই তুই পাচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক।
3: এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন, তা বলিয়াই তো ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে।
1: ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন, তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন,
2: তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে
1: এবং

0: ছেলেকে গিয়া বলিলেন,
1: কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে।
0: শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন।
1: বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি হইল, হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পড়া দাঁত সবগুলি উঠিয়াছে, মুখে গোফদারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই। রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে, জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, ধুতির কোঁচটাও এতটাই লুটাইতেছে পা ফেলিয়া চলাই দেয়।
0: আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল, তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনি আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার যো হইয়াছে, শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোঁফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল আর নাই, পরিষ্কার টাক তকতক করিতেছে।
2: আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না, অনেকবার তুলি দিয়া উচ্চ স্বরে হাই তুলিলেন, অনেকবার এপাশ ওপাশ করিল, শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল।
1: দুজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি সুশীলচন্দ্র মনে করিত যে তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে, যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবার থাকিবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাপুনি দিয়া জ্বর আসিবে, চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলা গুলো একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করিয়াই দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে বাজার থেকে এক টাকার লজেন্স কিনে আন।
0: লজেন্স জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল, স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স জুস সাজানো দেখিত, কিন্তু দু চার পয়সা যাহা পাইত তাহাতেই লজেন্স জুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন্স জুস কিনিবে এবং খাইবে। আজ চাকর এক টাকায় এক রাস লজেন্স জুস কিনিয়া আনিয়া দিল, তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন্স জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক, আবার তখনই মনে হইল না কাজ নাই, এত লজেন্স জুস খাইলে উহার আবার অসুখ করি।
2: কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছিল, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দৌড়ে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত

0: দিন ধরিয়া কেবলই ডু ডু শব্দ করিয়া কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়াছি, এখনই বুঝি ছোড়াগুলো এসে গোলমাল বাঁধাইয়া দিবে। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়াতে মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্বামী করিয়া সময় নষ্ট করিয়াছি, ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত শিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবলই বই লইয়া পড়ামুখস্থ করি, এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ চালাইয়া রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়া তৈয়ার করি।
1: কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না। সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেটটা কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমার অমন টের পেট কামড়াচ্ছে, আমি ওই সব জানি সব জানি।
2: বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইতো এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব এক চোট ছোটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত। সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত, তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত। আঁকগুলো এমনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের 1 ঘন্টা চলিয়া যাইত। সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়া দাবা খেলিত। সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইত।
1: খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে, তাই কেবলই ওষুধ গিলাইতে লাগিল।
2: বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া 3 হপ্তা শয্যাগত হইয়া চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে। আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁঠ পায়ের গাঁঠ ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল।
0: সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশাল খেলিতে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত। শুনিয়া সকলে তাহাকে, যা যা খেলা করকে যা, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করাইয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিস নি কেন রে? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়েছে। সে উত্তর দিত, আর বছর 10 বাদে

0: একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিল। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোল? অমনি চারিদিক হইতে লোকজন ছুটি আসিয়া কেহ কিল, কেহ চর, কেহ গালি দিতে আরম্ভ করে।
1: তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহলে বাঁচিয়া যাই। সুশীলও প্রতিদিন জোড়হাত করিয়া বলে, হে দেবতা, বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন, উহাকে আর আমি সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরান আসিয়া বলিলেন,
2: কেমন তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরুন, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরুন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল

0: কেমন লাগলো আমাদের এই পাঠ? আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা পূরণ। পাঠে ছিল আর যে বভ্রবি, আর যে দেবরবেদ এবং আর যে শেষাদ্রি। আচ্ছা, আজকের যে বিশেষ আয়োজন, আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস, সেই দিবস নিয়ে আমাদের সঙ্গে আছেন আমাদের আরেক বন্ধু আর যে রিমা, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন প্রাক্তন সামরিক অধিকর্তা মেজর প্রফুল্ল কুমার সিনহা। এবং আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস নিয়ে এই যে কথোপকথন, যুবাদের জন্য কথোপকথন কি রাখা হয়েছে তা আপনাদের শোনাই চলুন।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ যুববাণীর আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি রয়েছি তোমাদের সঙ্গে আর যে রিমা। ভাষা, সংস্কৃতি, পোশাক কিংবা জীবনধারা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের পরিচয় আলাদা হলেও একে অপরকে জানার এবং বোঝার ইচ্ছেটাই আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে। এই ভাবনাকে সামনে রেখেই পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এবং সিভিলাইজেশনস। আজ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজ সংস্কৃতি কর্মী, প্রাক্তন সামরিক অধিকর্তা এবং সোশিও কালচারাল সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা শ্রী মেজর প্রফুল্ল কুমার সিনহা। স্যার, আপনাকে আজকের যুববাণীতে অনেক অনেক স্বাগত। স্যার, আমরা প্রায়ই শুনে থাকি ভিন্নতা নয়, বৈচিত্র্যই আসল শক্তি। আপনার কাছে ডায়ালগ এবং সিভিলাইজেশনস ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর আজকের পৃথিবীতে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কোথায় রয়েছে?
2: অন ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এবং দ্য সিভিলাইজেশন ডেতে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। রিমা, তোমাকে ধন্যবাদ, তুমি আমার এই সুযোগটা দিচ্ছ কিছু বলার জন্যে। এবং এই তিনটি আমি বলবো খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো সবাই শুনেছেন ছোটোবেলা থেকেই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধেরই মাঝে দেখো মিলন মহান। ইয়েস, সেটাই আমাদের শক্তি, ভারতবর্ষে শুধু নয়, সমস্ত বিশ্বের। আমাদের ভাষা, পরিধান এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন হতে পারি, কিন্তু আমরা মানুষ, মানুষের আমরা মানবিকতা আছে, এবং সেই হিসাবে প্রত্যেক মানুষ নিজের এবং অপরের জন্য দায়িত্বশীল। যদি আমরা একটু আধ্যাত্মিক সাইড

0: যায় ভগবান আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীটাকে রক্ষা করার জন্যে। আমরা একে অন্যকে যদি না জানি তাহলে কেমন করি? হ্যাঁ, ধরুন আমাদের ভাষা আলাদা, কিন্তু আমরা আমাদের ইশারা ইঙ্গিতে আমরা একে অন্যকে বুঝাতে পারি আমার কি প্রয়োজন, বা আমি কি চাইছি, বা আমার উপলব্ধি কি। তাই এই ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং দ্য সিভিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা একে অন্যের সাথে যাতে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণে কো এক্সিস্টেন্স, মানে আমরা একত্রিতভাবে বাঁচতে পারি, সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: খুব সুন্দর কথা বললেন স্যার। আমাদের ত্রিপুরাও তো নানা ভাষা, সংস্কৃতি আর সম্প্রদায়ের মিলনের এক চমৎকার উদাহরণ। সামরিক জীবন এবং সমাজ সংস্কৃতির কাজ, এই দুই অভিজ্ঞতা থেকে মানুষে মানুষে দূরত্ব কমাতে সবচেয়ে বেশি কি প্রয়োজন বলে আপনি মনে করছেন?
0: যেমনটা আগে বললাম, আমাদের কিছুটা দূরত্ব থাকতে হবে, হয়তো একে অন্যের ভাষা জানি না, কিন্তু আমাদের কৃষ্টিকলা, আমাদের চালচলন, আমাদের প্রয়োজনীয়তা সব এই সবগুলোতে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আপনি অবশ্যই আমার সাথে সহমত হবেন কি আমাদের প্রয়োজনীয়তা এই কি। শুধু জন্মগতভাবে আমরা মানুষেও জন্ম নিয়েছি, কিন্তু পরিবার আলাদাভাবে হওয়ার কারণে আমাদের মধ্যে ভিন্নতা এসছে, বেসিক্যালি আমরা একই। তো এরই মধ্যে আমার ভাষা যদি না জানা থাকে, আমি যখন একটা গান গাইব অন্য ভাষায়, তখন যে কেউ সে তার তালটাকে বুঝতে পারে এবং তাল বাজাতে পারে। তার মানে আমরা একে অন্যের হৃদস্পন্দনটাকে অনুভব করতে পারি। সেই জন্যে এই আমাদের ত্রিপুরা বা বিশ্বের মধ্যে যে কোনো জায়গাতে যাই না কেন, আমরা যেমন হঠাৎ করে আমরা চায়না পৌঁছে গেলাম, কিছু বলতে পারি না, কিন্তু আমার উপলব্ধি আমি আমার ইশারা করে, বা দ্যার আর মিনস অ্যান্ড ওয়েজ টু কনভে। তো এটাই হলো ঠিক, যেটার দ্বারা আমরা মানুষ সেটার পরিচয়টা বহন করে আমরা সেই একে অন্যকে বুঝাতে পারি, একে অন্যকে বুঝতে পারি।
1: একদমই ঠিক কথা বললেন। মানুষে মানুষে সংযোগের কথা উঠলে নিজের শেকড়ের কথাও কিন্তু চলে আসে। আপনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন, এই পথ চলার শুরুটা কিভাবে, আর নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার সবচেয়ে কার্যকর উপায় কি বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এটা সত্য, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা জাতিগোষ্ঠী, উত্তর পূর্বাঞ্চলে একটা ছোট্ট জাতিগোষ্ঠী, যাদের কোনো রাজ্য নেই, কোনো অফিস নেই, এবং তাদের এমন একটি দরজা নেই যেখানে তারা তাদের গ্রিভেন্সের জন্য নক করতে পারে। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের একটা উচ্চ কৃষ্টিকলা, একটা নিজস্ব ভাষা, এবং তাদের একটা উচ্চ ধরনের বেশভূষা বা পরিধেয় আছে, যেগুলা আজও বিশ্বের তথা লোকালি অপরিচিত এবং অজানা রয়ে গেছে। সেগুলাকে সবার সম্মুখে ধরার জন্যেই আমাদের একটা সোশিও কালচারাল সোসাইটি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে অর্গানাইজেশন আমরা 2012 সালে প্রতিষ্ঠিত করি। সেটার প্রতিষ্ঠাতেই আমরা চাইছি আমাদের যে আজকের বৈচিত্র্যের মধ্যে একতা, সেটা খোঁজার জন্যে আমরা প্রচেষ্টা করছি আমাদের নর্থ ত্রিপুরায় হেরিটেজ ভিলেজ অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাম কালচারাল সেন্টার টুরিস্ট প্লেস অফ ইন্টারেস্ট তৈরি করার জন্যে। সেটার জন্য আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্তরে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তথা কেন্দ্রীয় সরকার থেকে আমরা সেটার ইতিবাচক ইশারা পেয়েছি, এবং ত্রিপুরা সরকার সেটাতে আমাদের একটা ছোট্ট জায়গা এই কৃষ্টিকলাকে রক্ষা করার জন্য আগরতলাতে একটা ছোট জায়গা দিয়েছেন, এবং যে হেরিটেজ ভিলেজ তৈরি করার জন্য বলেছি সেটার জন্যেও ওনারা অ্যাক্টিভলি বিবেচনাধীন রয়েছে। আমরা আশা করি এই যে অদেখা অজানা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সবার সামনে অতি সন্নিকটেই আপনাদের সামনে চলে আসবে, এবং আপনার এটা আবিষ্কৃত হবে।
1: অবশ্যই স্যার, আপনাদের এই প্রচেষ্টা একদিন অবশ্যই সফল

0: হবে সে আশাটাই আমরা রাখছি। আর আপনি যে কথাটা বলছিলেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর একটা খুব অ্যাট্রাকটিভ অ্যাটায়ার রয়েছে, এবং সেটা আজকাল সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা জেনজিরা অবশ্যই দেখছি, এবং নিজেরাও কিন্তু সেটা অনেক আমরা ফলো করছি। আজকের তরুণরা একদিকে যেমন বিশ্বের অনেক কিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে, অন্যদিকে নিজের পরিচয়ও তুলে ধরার সুযোগ কিন্তু পাচ্ছে। এই যে একটু আগে যে কথাটা বললাম, আপনার মতে প্রযুক্তির এই যুগে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও কিভাবে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে জীবন্ত রাখা যায়, নিজের সংস্কৃতির সাথে একাত্ম হয়ে থাকা যায়?
1: এই তো নিজের কৃষ্টিকলা, যেটা অজানা রয়ে গেছে, যেটা বিশ্বের সামনে আসেনি, যেটা রিমেন্স আনএক্সপ্লোর টিল ডে, সেটাকে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্ট আছে সেগুলোর দ্বারা আমরা ট্যালেন্টসদের রিমোট প্রত্যন্ত এলাকা থেকে তাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের রাজধানী আগরতলায় তাদের শো করার জন্যে, তাদেরকে আমরা উপস্থাপন করতে চাইছি। তাদের ট্যালেন্টসের উপরে ভিত্তি করে আমরা মিনিস্ট্রি অফ কালচারের সাথে সহযোগিতায় আমরা তাদেরকে স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছি। তাই আজকের এই বিশ্বে যেটা নাকি হাতের মুঠো বলা যায়, সেটাকে মিডিয়ার মাধ্যমেও সেটাকে আমরা প্রত্যেকের বাড়ির সামনে বা প্রত্যেকের মোবাইলে আমরা পৌঁছে দিতে পারি, এবং দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ পপুলারাইজিং এ আননোন কালচার, ট্রেডিশনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ।
2: কি অসাধারণভাবে আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবসের কথা তুলে ধরলেন মেজর প্রফুল্ল কুমার সিনহা, এবং সঞ্চালনায় ছিলেন আমাদেরই বন্ধু আরজে রিমা, এবং তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। ঘড়ির কাঁটায় এখন বাজছে 9:10, এবং এখন স্টুডিও থেকে বিদায় নেওয়ার পালা। আশা করি আবার কথা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী আগরতলা।
1: যে কৃষ্টিকলা আছে

101.6 মেগাহার্জ সেফ মুদ্রান্ততে আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল। আর প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের নেতৃত্বে উচ্চশিক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে এবং ত্রিপুরার উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। দেশ স্থল সীমান্তে পণ্য এবং যাত্রী চলাচল আরও গতিশীল এবং সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেলাঘরের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সূচনার গতকাল 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার রাধাকিশোর নগরে গতকাল তরল নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং নবনির্মিত অফিস ভবনের

0: উদ্বোধন করেছেন প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো পরিষেবা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন তরল নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পীর মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আগরতলার নৌকা ভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে গতকাল তিনি এ কথা বলেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, আগামী 3 মাসের মধ্যে 1,25,00,000 টাকা ব্যয়ে বরজলা বিধানসভা কেন্দ্রে ছিনাইহানি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। গতকাল শ্মশানের সৌন্দর্যায়ন প্রক্রিয়ার উদ্বোধন করে তিনি এ কথা বলেছেন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসের জুড়ে রক্ষণাবেক্ষণ পদ্ধতি জোরদার করার লক্ষ্যে একাধিক প্রযুক্তিচালিত উদ্যোগ চালু করেছে। আসন্ন বর্ষা মৌসুমে জল নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের গুণমান নিশ্চিত করতে তা যান্ত্রিকভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক করেছে। খোয়াই পুর পরিষদ কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে 4 জনকে ওয়ার্ড সচিব পদে নিয়োগপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝাঁ প্রমুখ। ভগবান বিশ্ব মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহরের মনু ভ্যালিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিশ্ব মুন্ডার জীবন এবং কর্মধারায় আলোকপাত করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর থেকে আজ শুরু হচ্ছে। গতকাল ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এ কথা জানান। ত্রিপুরা এবং সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে গতকাল বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যে দিনের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তোমায় অনুষ্ঠানের। আজকের বলছি তোমায় অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আফসোস। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আফসোস থাকে। হয়তো কোনো কাজ করতে পারলাম না, কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেল, কোনো কথা কাউকে বলা হয়নি, এমন না জানি কত আফসোস আমাদের দীর্ঘশ্বাসের সঙ্গে আমাদের মনের কোণেই চাপা থাকে। আজকে শুনবো আপনাদের সেই আফসোসের গল্পগুলো। আপনারা ফোন করবেন 03-21-232-6253 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে কোয়েল, আর সঙ্গে কিন্তু রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। এই পর্বটি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি 10টা পর্যন্ত। আজকের প্রসঙ্গ ছোট্ট একটি শব্দ আফসোস, কিন্তু এই শব্দটির সঙ্গে না জানি কত দীর্ঘশ্বাস জড়িয়ে থাকে, অনেক না বলা কথাও জড়িয়ে থাকে, না বলা কাজ জড়িয়ে থাকে, অসমাপ্ত অপূর্ণতার গল্পও জড়িয়ে থাকে। আজকের এই পর্বে শুনব আপনাদের গল্প। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, দেখব কে রয়েছেন। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেববাবু বলছি, বাগেরহাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: আফসোস এটাই হচ্ছে যে আকাশবাণী বৃদ্ধ হয়ে যাচ্ছে। 90 বছর বয়স মানে আকাশবাণী আস্তে আস্তে কতদিন লিঙ্গার করে সেটাই দেখার।
0: একদমই নয়, আপনাদের মতো আমাদের মূল্যবান শ্রোতারা সঙ্গে থাকলে আরো দীর্ঘ পথ চলা বাকি রয়েছে।
1: না দেখুন, জীবন আফসোস হয়নি বা হবে না এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই মুহূর্তে সবচেয়ে যেটা আফসোস লাগে জানেন, এমন কিছু লোককে আমি হারিয়েছি যারা যদি মনে করেন যে একেবারে মৃত্যুটা বয়স্ক অনুসরণ করে না, ঠিকই আমরা কথায় বলি না দ্যাট ইটস নো ক্যালেন্ডার, কিন্তু এমন অল্প বয়সে কয়েকজনকে হারিয়েছি না, আজকে বিশ্ব বেদনা অত হৃদয়ে অনেকটা আফসোস করছি। আফসোস করছি এই কারণেই, ও যে কিছু কথা বলে গেছে, ধরুন বন্ধু হিসেবে বন্ধুর কাছে বলে যায় না যে আমি এই করবো সেই করবো,

0: পরিপূর্ণতা শেয়ার করতে পারেনি, হঠাৎ করে তার মৃত্যুর মুখে থেকে যেতে হয়েছে। আসলে দেখুন, কাজ করলে কাজের মধ্যে অনেক সময় আফসোস হয় না, আমি সেটা বলবো না। ধরুন বিশেষত সম্পর্কের ক্ষেত্রে আপনি দেখবেন এমন কিছু লোকের সাথে সম্পর্ক তৈরি হয়, পরে আপনাকে আফসোস করতে হয় এটা ভুল হয়েছে, এই সময়টা আমার নষ্ট হয়ে গেল। বিশেষ করে দেখবেন এটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বেশি হয়। যার জন্য বলে না অনেকে যে আফসোসটা পস্তানুটা, আমরা যেটা বলি খাঁটি বাংলা কথা বলি না যে পস্তাতে হচ্ছে। আসলে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আমি অনেককে দেখছি বা নিজে এটা উপলব্ধি করছি যে আসলে আফসোসটা আগে করা ভালো, পরে আফসোস করে অনেক ক্ষেত্রে কাজ হয় না।
1: কিন্তু সেটা এমন
0: লোকের সাথে কি বলছেন ম্যাডাম?
1: না বলছি সেটা সবসময় হয়ে ওঠে না, আর এমনটাই যদি হতো তাহলে আফসোস শব্দটাই থাকতো না, তাই না?
0: না একটা না, আমি ঠিক কথা বলেছেন আপনি, তবে ঘটনা হচ্ছে গিয়ে হ্যাঁ, ঈশ্বর অনেক সময় আফসোস করলে, অনুশোচনা করলে অনেক সময় তার পরিত্রাণের রাস্তা বের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এই আফসোস কিন্তু থেকেই যায়। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি এটা কাজ করার ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা পাননি, আপনার একটা আফসোস থেকে গেল যে আমি এতগুলি টাকা ইনভেস্ট করলাম সেখানে আমার যে মূল উদ্দেশ্যটা সেটাই সফল হলো না। আফসোস আমাদেরকে চতুর্দিকে আপনার গণ্ডিবদ্ধ করে রাখে, এর মধ্যে আমাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। তবে একটা কথাই শুধু বলবো, এমন ঘটনা না ঘটুক, কারোর জীবনেই না ঘটুক যাকে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করে যেতে হয়, এটা আমরা চাই না। তার সমাধান ক্ষেত্র যেন বেরিয়ে আসে, সেই রাস্তাটাই যেন মানুষের প্রত্যেকের ক্ষেত্রে কার্য হয়। নমস্কার,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। কথা বলছিলাম আফসোস নিয়ে। আফসোস আসলে এমন একটা নীরব যন্ত্রণা যার কোনো শব্দ নেই, কিন্তু যার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায়। কিছু মানুষ চলে যায়, কিছু মুহূর্ত হারিয়ে যায়, কিছু কথা আর বলা হয় না, আর তখনই জন্ম নেয় আফসোস। কে রয়েছেন দেখব। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য কলেজ থেকে আদর্শ পল্লী থেকে বলছি।
1: স্বাগত রবীন্দ্রবাবু, বলুন।
2: আচ্ছা, আফসোস না জীবনে? আফসোস দেখো কোয়েল, সব সময়ই ছিল আর যেই কদিন বাঁচবো আগামী দিনেও থাকবে। আফসোসের শেষ নাই, কত বলবো কত বলবো। আফসোস মানে মানুষের জীবনে বারে বারে আসে, আহারি করতে পারলাম না, এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না। অল্প বয়সে যেমন প্রেমের আফসোস থাকে, বৃদ্ধ বয়সে থাকে কাজের আফসোস, সব সব সময় আফসোসের ভরা জীবনটা, বুঝলে না?
1: সত্যি তাই,
2: সবসময় আফসোস। তো বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আমি আমি যতটুকু বুঝি অতটুকুই বললাম, ঠিক আছে? তো
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
2: ভুল বললেনই তো?
1: একদমই নয়, একদমই নয়।
2: আচ্ছা,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন। আজকের শব্দটা হয়তো চার অক্ষরের, কিন্তু তার মানে কিন্তু অনেকটাই গভীর। কখনো কখনো আমরা বুঝতেই পারি না কোনো মানুষের আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, যতক্ষণ না সে দূরে চলে যায়। তখন মনে হয় আরেকটু যদি সময় দিতাম, আরেকবার যদি বলতাম যে তুমি আমার কাছে কতটা প্রিয়। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। কে রয়েছেন দেখব। না, কথা বলা হলো না। আজকে এই প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি আফসোস। 03-2-1-2-3-2-6-2-5-3 রয়েছে আমাদের ফোন নম্বর, আর পাশাপাশি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9-4-0-2-1-6-9-9-6-5। জানান আপনাদের না বলা সেই আফসোসের গল্পগুলো। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন সেই শ্রোতা বন্ধুরা ছাড়া বাকিরা অবশ্যই কথা বলুন। কে রয়েছেন দেখব। হ্যালো
3: হ্যালো
1: নমস্কার,

0: মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না।
1: আচ্ছা,
0: এইটা একটা তোর বক্তা আছে, কিন্তু এটা এমন ব্যাপার যে চাওয়াটা না পেলেও কিন্তু এটার জন্য আফসোস থেকে যায়। যেমন
1: আপনার কি আফসোস রয়েছে?
0: আমার আফসোস রয়েছে যে আমি আগে একটা কবিতা বই লিখছি, অনেক আরো কবিতা অনেক কবিতা আছে, এই কবিতাগুলি একত্র করে লেখা হয়নি, অনেক কবিতা নষ্ট হয়ে গেছে। আমার বয়স এখন 85 বছর বয়স, আমার নাটক লেখা ছিল, এই পাণ্ডুলিপিগুলি আমি খুঁজে পাচ্ছি না। এইগুলি যে আগে যদি আমি রেখে পাবলিশ করতে পারতাম তাহলে আমার এই আফসোস থাকতো না। এই কথাই বললাম।
1: অনেক অনেক ধন্যবাদ মনের কথাগুলো, মনের দুঃখগুলো হালকা করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা প্রতিদিন এমন বিষয় রাখার চেষ্টা করি যেগুলো হয়তো আপনাদের জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, আর সেই না বলা গল্পগুলো শোনার জন্যই আমরা আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকি। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার মাতাজি, আমি নিরঞ্জন গোস্বামী বলছি।
1: হ্যাঁ বলুন নিরঞ্জন বাবু।
2: দেখুন, জীবনে মানুষ জন্মেছেন আস্ত মৃত্যুর আগ পর্যন্ত একটা আত্মীয়ের মধ্যে কাটার, আফসোসটা যে একটু আগে বাবু একটু বললেন, যে আফসোসটা আমাদের মনের ভুলের কারণেই হয়, যা হবার তাই হবে, কিন্তু আফসোসটা আমাদের একটা আলাদা অপ্রত্যাশিত চাহিদার কুফল হয়, চাহিদা পূর্ণ হয় না সকলের, কারো হয় না, হচ্ছেও না, হবেও না, মানে আফসোস করতে করতে জীবনের অন্তম অন্ত সময় পর্যন্ত সেই আফসোসের একটা অন্তর যাতনা আমাদের অন্তরের মধ্যে হতেই থাকে। এই জন্য আমার অভিজ্ঞতায় আমার জীবনে অনেক কিছু আফসোস হয়েছে, অনেক কিছু আফসোস হয়েছে, কিন্তু আফসোস এখন আর আফসোস আমার হৃদয়ে আসে না, আসে না কেন, আফসোসের কোনো অন্ত নাই, অপ্রত্যাশিত একটা চাহিদার কুফল। সেই জন্য আমার বিবেকের সাথে আমি একটা পরামর্শ করেছি, করে দেখেছি যে অপ্রত্যাশিত চাহিদার ফল হইল আফসোস। সেই আমাদের সেখানে আছি, যা আছে, যা হবার হবেই হবে, যা হবার হবে।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
2: এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের আমার
1: ভালো থাকবেন
2: শেষ করলাম।
1: এবারে চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: ভেবেছিলাম পরে শ্রাবণে যেদিন বৃষ্টি হবে তাকে বলবো আমাকে রবীন্দ্রসঙ্গীত শোনাও। শ্রাবণের আগেই বৃষ্টি এলো, ঝুম বৃষ্টি। তার গলায় গান শোনার ইচ্ছেটা আফসোস হয়ে থেকে গেল। বৃষ্টি এলে এখন মন খারাপ হয়। বৃষ্টিকে ছুঁয়ে দিয়ে বলি, তার সাথে অনেকদিন কথা হয় না, সে আছে কিন্তু আমার হয়ে না। মন খারাপ হয়, চোখে জমে জল, জলের স্রোতে ডুবে যেতে যেতে আমি চোখ মুছে দেখি তুমি থেকে গেছো। যেমন করে আফসোস থেকে যায়। আজকে কথা বলছি আফসোস নিয়ে, কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো দিদি, আমি বুদ্ধ মধ্য থেকে উত্তম লোক বলছি। হ্যালো, শুনতে পাচ্ছ?
0: হ্যালো,
1: আপনি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন।
1: দিদি আমি বুদ্ধ মধ্য থেকে উত্তম লোক বলছি।
0: উত্তম বাবু? হ্যাঁ বলুন উত্তম বাবু।

0: আক্ষেপ আর আফসোসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে।
1: কখনো খুঁজি মতো মতে কিন্তু পাইনি।

0: সত্যি।
1: তারপর দেখো আক্ষেপ অনেক কিছু ছিল কিন্তু পাইনি, কখনো খুঁজি মো তোমাকে কিন্তু পাইনি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। জীবনে কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, কিন্তু কিছু আফসোস থেকে যায় হৃদয়ের গভীরে। সেগুলো হয়তো আর কাঁদায় না, কিন্তু মাঝে মধ্যে নির্জন কোনো বিকেলে বা রাতের নীরবতায় হঠাৎ করে মনে করিয়ে দেয় কিছু গল্প অসম্পূর্ণই থেকে গেছে। কে রয়েছেন দেখব না এই মুহূর্তে, কেউ নেই। আছে আমাদের ফোন নম্বর 03212326253, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছি আর যে কোয়েল, আর আজ কথা বলছি সেই না বলা আক্ষেপগুলো নিয়ে, না বলা আফসোসগুলো কি নিয়ে। কেউ কি রয়েছেন? না, আসলে আমাদের প্রত্যেকের জীবনে ওই একটু আগেই বলছিলাম যে অনেক অসম্পূর্ণ গল্প থেকে যায়, অসম্পূর্ণ কথা থেকে যায়, যেটা হয়তো আমরা পূরণ করতে পারিনি, তার আফসোসটা থেকে যায়। সেই আফসোসের গল্পই আজ শুনছি আপনাদের থেকে। তবে হ্যাঁ, আফসোস মানে হচ্ছে সেই উপলব্ধি বা সেই অনুভূতি যখন যে জিনিসটা হাত থেকে বেরিয়ে যায় আর ফিরিয়ে আনা সম্ভব নয়, সেই অনুভূতিটুকু। প্রত্যেকের জীবনে কিছু ঘটনা ঘটে যেখানে মানুষ আফসোস করে অনেক পরে। কেউ কি রয়েছেন? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে।

0: ফিরে এলাম গানের পর, আজকের প্রসঙ্গ নিয়ে কেউ একজন রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে
1: বলছেন?
0: শুভ সকাল,
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত সুশীল বাবু, বলুন আজকের কি আফসোসের গল্প রয়েছে?
1: আফসোস তো প্রতিটা মানুষেরই থাকে। সত্যি হতে হচ্ছে, আফসোস হচ্ছে কোনো কাজ করার পর কিংবা কাউকে কোনো অযৌক্তিক কথা বলার পর যদি মনে হয় যে কাজটি ঠিক হয়নি কিংবা কথা বলাটা ঠিক হয়নি, অথচ ওই সময় ব্যাপারটা যদি কথাটা বলার ঠিক যদি বলতাম তাহলে কিন্তু মনে কষ্ট পেত না। একটু শুধরে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, নিজের মনের কাছেও মেনে নেওয়া যাচ্ছে না, তখনই কিন্তু আফসোস বা আপেক্ষটা রাস্তা মানে শেষ হয়ে যায়। এমন প্রত্যেকটা মানুষের জীবনেই আফসোস থাকে, কিছু না কিছু আফসোস থাকে। কোনো কাজ করার পরে দেখা যায় যে কাজটা আমি ঠিক করলাম না, এভাবে যদি না করে অন্যভাবে যদি করতাম ভালো হতো, তখনই আফসোস জন্ম নেয়। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে। আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতি জীবনে থাকতাম তাহলে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আজকে হয়তো মন্ত্রী হিসাবে দেশ শাসন করতে পারতাম, কত না দোষ নাম হতো। এ নিয়ে আজ আফসোস করে যেতে হচ্ছে। চাকরিটা যদি ব্যাংকে চাকরি না করে যদি আমি ডাক্তারি পরিষেবা যদি যেতাম তাহলে হয়তো ভালো হতো, মানুষকে আরো পরিষেবা দিতে পারতাম। কিংবা লয়ার যদি হতাম তাহলে বোধ হয় আরো একটু ভালো হতো, স্বাধীনভাবে কাজ করতে পারতাম। এইসব আফসোস তো থেকেই যায়। আমার ছোট ছেলেটাকে যদি ডাক্তারি না পড়িয়ে ওকে যদি IIT পড়াতাম তাহলে তো আজকে সে আরো একটু বেশি যশস্বী প্রতিষ্ঠিত হতে পারতো। এবার চেষ্টা হচ্ছে না পাওয়ার আফসোসের জায়গায় পৌঁছানোর প্রচেষ্টা এখনো জারি কিন্তু আছে অনেক কিছুই। আবার যারা জীবনের লক্ষ্যে সাফল্য পেয়ে যান এবং লক্ষ্যে পৌঁছে কৃতকার্য পেলেও আফসোস থাকে না তাদের, এমন একটি ঘটনাও আছে। বরাক ওবামা উনি চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে, ওনার লক্ষ্যে কিন্তু উনি স্থির হয়েছেন, ওনার আফসোস থাকার কথা নয়, উনি ঠিক আফসোসটার জায়গাটা শেষ করে দিয়েছেন। তবে চাওয়া পাওয়ার যত সীমাবদ্ধ বা কন্ট্রোল করা যাবে আফসোস কিন্তু
0: ততটাই কম হবে,
1: ততটা কম হবে। তবে মানুষের কাজ হচ্ছে জীব সেবা, জীব সেবা করলেই শিব সেবা হবে। তাই আফসোসটা সীমাবদ্ধ রেখে যদি আমরা বিবেকানন্দের

0: পদ যদি নিতে পারি, মানুষের সেবাই করে যেতে পারি, তাহলে কিন্তু এই আফসোসটা কমে যাবে। মানুষের মধ্যেই তো আছে ভগবান, তাই ঈশ্বরের সেবা মনে করে আমাদের কাজটা করতে হবে, তবেই কিন্তু আফসোসের সমাধান হবে। যত আমাদের লোভ লালসা থাকবে ততই কিন্তু আফসোসও থাকবে, আফসোস বেশি থাকবে। তাই আমি বলবো যে আফসোসটা কমিয়ে আমরা যদি মানুষের মধ্যে কিছু না কিছু সেবা করতে পারি, এটা সমাজের কাজ করা, তখন কিন্তু আফসোসটা কমে যাবে। এটা এই আজকে পরিবেশ দিবসে যেটা হয়েছে, আরও কিছু গাছ যদি লাগাতে পারতাম ভালো হতো। কিছু গাছ, অনেকগুলি গাছ লাগিয়েছি আমরা, কিন্তু আরও যদি লাগাতে পারতাম তাহলে এই জায়গাটাতে, ওই অঞ্চলটাতে ওরা ছায়া পেত, অক্সিজেন পেত, এমন চিন্তাধারা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত যে পজিটিভ কিছু করি। পজিটিভ চিন্তাধারার মাধ্যমে থাকলে কিন্তু আফসোসের রাস্তাটা একদম কমে যাবে, এটা আমার বিশ্বাস।
1: অনেক অনেক ধন্যবাদ সুশীল বাবু, ভালো থাকবেন। আফসোস এমন এক অনুভূতি যা হয়তো চোখের জল হয়ে ঝরে না, কিন্তু মনের ভেতর নীরবে কাঁদতে থাকে। কিছু মানুষকে হারানোর পর, কিছু সুযোগ চলে যাওয়ার পর, কিংবা কিছু কথা না বলার পর আমরা বুঝতে পারি কতটা মূল্যবান ছিল সেই মুহূর্তগুলো। মাঝে মাঝে রাতের নীরবতায় পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, মনে হয় যদি সময়টা আরেকবার ফিরে পাওয়া যেত, যদি সেই মানুষটাকে আরেকবার দেখা যেত, যদি সেই ভুলটা না করতাম। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো সময় কখনো ফিরে আসে না। কে রয়েছেন দেখব। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যালো, কেউ কে রয়েছেন? না, কাউকে পেলাম না কথা বলার জন্য। ঘড়ি জানান দিচ্ছে 9:45 হয়ে 35 সেকেন্ড, 10টা পর্যন্ত আছি আজকে আপনাদের আফসোসের গল্প শোনার জন্য। ফোন করুন 0321232623, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছে আরজে কোয়েল। হ্যালো, না, কেটে গেছে। অনেক আফসোসের আসলে কোনো সমাধান হয় না, শুধু কিছু প্রশ্ন থেকে যায়। কেন সেদিন চুপ ছিলাম, কেন মানুষটাকে বুঝতে পারিনি, কেন সুযোগটা হাতছাড়া করলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই আফসোস যেখানে হয়তো ভুলটা শুধরে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। তখন মানুষ হাসে, কথা বলে, কিন্তু মনের কোণে একটা অপূর্ণতা চিরকাল থেকে যায়। হ্যালো,
3: হ্যালো, নমস্কার ম্যাডাম, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: আমি সমীরণ বলছি কমবটিয়া থেকে।
1: সমীরণ বাবু,
3: হ্যাঁ ম্যাডাম,
1: বলুন।
3: তো আজকের বিষয় তো আফসোস। দেখুন ম্যাডাম, আফসোসটা তখন হয় যখন হাতের নাগালে কোনো কিছু পেয়ে যায়, তারপরে যখন সেটাকে আমরা মিস করি, আর তখনই সবচেয়ে বড় আফসোস হয়। আমার আফসোস হয় তখনই যখন আমি বসে দিয়ে, এখন তো এখন হয়তো এরকম করি না, কিন্তু একটা সময় বসে দিয়ে মাছ ধরতাম পুকুর থেকে, আমাদের ইয়ে থেকে, তো ওইখান থেকে যখন মাছ ধরতাম, মাছটা দেখা গেল অনেকক্ষণ বসে রইলাম, একটা মাছ লাগলো বসিতে, তারাতে একটা মাছ লাগলো, কিন্তু মাছটা তুলে উপরে উঠে যখন মাছটা আবার ছুটে পড়ে গেল, তখন একটা আফসোস হয়, মাছটা পড়ে গেল, এত সুন্দর মাছটা ছিল, ধরতে যদি পারতাম। মানে বিভিন্ন রকমের প্রশ্ন আসে ম্যাডাম, এই যে একটা আফসোস মাছটা ধরতে পারলাম না, এটা কিন্তু মানে খুব ইয়ে করে বাবাই তো। আর আফসোস ম্যাডাম, এখানে দেখুন আফসোস তো থাকবেই, আমরা রাতে ঘুমাবার সময় বা রাতে যখন অফসোস থাকে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করি যে আমরা ঘুম থেকে উঠে এই কাজটা করব, সেই কাজটা করব। শুনছিলাম সুশীল বাবুর কথা, আমরা যদি গাছপালা, এই যে সবুজ বনায়ন যদি করতে পারতাম, রাত্রেবেলা অনেক চিন্তা ভাবনা করি যেটা করব, কিন্তু তার যদি আমরা শিখিয়া না, ও যদি আমরা প্র্যাকটিক্যালি যদি শিখিয়া না, ও যদি এখানে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে দেশটা, আমাদের যে পরিবেশটা আরো নির্মল সুন্দর হতো। তো এই এই যে এই আমাদের লিখিতময় পর্ব এ মাসের যে ভাবনা রেখেছেন আকাশবাণী,

0: সবুজ হোক।
1: অনেক অনেক ধন্যবাদ সমীরণ বাবু, ভালো থাকবেন, ভালো থাকবেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও শুনছি আপনাদের গল্প।

গাড়ির পর আবারও ফিরে এলাম আজকের সেই ছোট্ট শব্দটিকে নিয়ে, যার শব্দটা হয়তো ছোট কিন্তু মানে অনেক। আফসোস, যদিও সময় খুব একটা বেশি হাতে নেই, 9:53 হয়েছে 26 সেকেন্ড।

আর অল্প কিছুটা সময় হাতে রয়েছে, যারা নিজেদের গল্পগুলো এখনও বলে উঠতে পারেনি অবশ্যই ঝটপট করে ফোন করুন আর জানান কী রয়েছে আপনার বুকের মধ্যে সেই গল্পগুলো, যেগুলো এখনও হয়তো আফসোস হিসেবেই থেকে গেছে কিন্তু কারো কাছে বলা হয়ে ওঠেনি। 0381-232-6253 আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছে আর জে কোয়েল, আর 10টা পর্যন্ত এই পর্বটি নিয়ে থাকব, তারপর রয়েছে তুমি অনন্যা অনুষ্ঠান। কেউ কি রয়েছে? না, এই মুহূর্তে কিন্তু কাউকে দেখছি না। তাহলে চলুন একটা গান শুনছি, গানের মধ্য দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করবো।

0: নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, তারপরেই রয়েছে তুমি অনন্য অনুষ্ঠান শুধুমাত্র অনন্যাদের জন্য।
1: খাবারের
2: আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর
3: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
3: কাজ থেকে নয়,
4: হ্যাঁ করছি। RBI এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: This Christmas, bring home happiness with Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like dual front airbags, ABS with AVD, and get attractive offers up to ₹66,100. Offer till stock lasts.
6: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: This Christmas, bring home happiness with Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre, Smart Pay Studio, 15 plus safety features including dual airbag, next gen K-Series, 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors, and get attractive offers up to ₹76,100.
6: Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
7: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2 liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
5: This Christmas, get attractive offers up to ₹68,100. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
0: আমাদের প্রত্যেকটি অনন্যাদেরকেই স্বাগত জানাচ্ছি আজকের তুমি অনন্য অনুষ্ঠানে। আজকের যে প্রসঙ্গ বা যে প্রশ্ন আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে, বিয়ের পর নারীর বন্ধুত্ব এবং ব্যক্তিগত পরিসর কতটা বলতে চায়, কি মনে হয় আপনাদের? বিয়ের পর নারীর বন্ধুত্ব এবং নিজস্ব গুণটি বা ব্যক্তিগত পরিসর কতটা বলতে চায় বলে মনে হয়? আসলে বিয়ের পর একজন নারীর জীবনে একটা বড় পরিবর্তন আসে। শুধু নতুন সম্পর্ক নয়, বদলে যায় দৈনন্দিন জীবনযাপন, দায়িত্ব, সময়ের ব্যবহার এবং অনেক ক্ষেত্রেই বন্ধুত্ব এবং ব্যক্তিগত পরিসর। বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, হঠাৎ পরিকল্পনা বা নিজের জন্য সময় বের করা সহজ হলেও বিয়ের পর নতুন পরিবার, সংসার, কাজ এবং নানা দায়িত্বের কারণে অনেক সময় সেই স্বাধীনতা আগের মতো থাকে না, ফলে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগের পরিমাণ কমে যেতে পারে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য, বিয়ের পর নারীর বন্ধুত্ব এবং ব্যক্তিগত পরিসর কতটা বদলে যায়, কি মনে হয় আপনাদের? আপনাদের জীবনের সঙ্গে এই কথাটা কতটা মিল জানান আমাকে। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে কোয়েল, 11টা পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে, তবে শুধুমাত্র অনন্যাদের জন্য।
8: বাবা মাম্মি

গানের পর যে প্রশ্নটি নিয়ে আবারও ফিরে এলাম সেটা হচ্ছে, বিয়ের পর নারীর বন্ধুত্ব ব্যক্তিগত পরিসর কতটা বদলে যায়। অনেকের ধারণা যে বিয়ের পরেই একটা নারীর স্বাধীনতা, তার নিজস্ব ভালো লাগা, নিজস্ব মতামত বা তার নিজস্ব কিছু রিফ্রেশমেন্টের জায়গা যেগুলো থাকে সেগুলো ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যায়, এই কথাটা কতটা ঠিক? ব্যক্তিগত

0: পরিসরের ক্ষেত্রেও নারীদের জীবনেই পরিবর্তন আসে। অনেক নারী অনুভব করেন যে বিয়ের পর নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। নিজের শখ, বই পড়া, গান শোনা, বন্ধুদের সঙ্গে দেখা করা বা নিঃসঙ্গ কিছুটা সময় কাটানো, এসবের জন্য আলাদা করে পরিকল্পনা করতে হয়। কি মনে হয় আপনাদের, এই কথাটা আপনাদের বাস্তব জীবনের সঙ্গে কতটা মিলে যাচ্ছে? তাহলে জানান সেই গল্পগুলো। বিয়ের পর বন্ধুত্ব এবং নিজের পরিসরে কতটা বদলে যায়, ফোন করবেন 03-2132-6253, আর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169-65।
1: আমি তো ফাদারই
2: সবার সাথে।

গানের পর ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ আমাদের নারীদের জন্য, আমাদের অননারীদের জন্য রেখেছিলাম বিয়ের পর বন্ধুত্ব এবং নিজের পরিসর একটা নারীর ক্ষেত্রে কতটা বলতে চায়। দেখব কেউ রয়েছেন কিনা ফোন লাইনে। না, এই মুহূর্তে কিন্তু কাউকে দেখছি না। আপনারা ফোন করুন আর জানান কি মতামত রয়েছে এই বিষয়টি নিয়ে। স্টুডিও রেপারে আমি রয়েছি আপনাদের সঙ্গে আর জে কোয়েল। বিয়ে আসলে শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবার, দুটি জীবনধারা, দুটি অভ্যেসের মিলন। এই পরিবর্তনের মধ্যেই একজন নারীর বন্ধুত্ব, ব্যক্তিগত সময় এবং অনেক সময় ব্যক্তি সত্তাও নতুন বাস্তবতার মুখোমুখি হয়। অনেক নারী বলেন বিয়ের পর তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সময়ের উপর নিজের নিয়ন্ত্রণে। আগে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করার বা ফোনে দীর্ঘক্ষণ কথা বলার বা নিজের পছন্দের কাজ করার

কঠিনতা ছিল বেশি। কিন্তু বিয়ের পর সেই সময়কে ভাগ করে নিতে হয় নতুন সম্পর্ক এবং দায়িত্বের সঙ্গে। বিয়ের পর বন্ধুত্ব অনেক সময় দূরত্বের কারণে নয়, বরং ব্যস্ততার কারণে বদলে যায়। আগে যে বন্ধুদের সঙ্গে প্রতিদিন কথা হতো, এখন হয়তো মাসে একবার কথা হয়, কিন্তু তাতে সম্পর্কের গভীরতা কমে যায় না। কি মনে হয় আপনাদের, এই কথাগুলি বাস্তব জীবনে কতটা মিল রয়েছে আপনাদের সঙ্গে? ফোন করুন, জানান অনন্যাদের মনের কথাগুলো।

নারী পর্বে যেহেতু আমরা রয়েছি, চলুন শোনাই এক নারীর গল্প। 2022 সালের ডিসেম্বর মাস, দিল্লি শহর। শহর এমন ঠান্ডা এর আগে কম দেখেছে, কিন্তু সেই শীতের রাতে যা ঘটেছিল তা তাপমাত্রা নয়, বিবেকের কম্পন বাড়িয়েছিল। রাত 11টার পর দক্ষিণ দিল্লির একটি রাস্তায় ছড়িয়েছিল বিশৃঙ্খলা। সাইরেন, চিৎকার, মিডিয়ার কল সব বিলিয়ে এক অদ্ভুত অদৃশ্য আতঙ্ক শহরটাকে পুরো গ্রাস করেছিল। সেই বিশৃঙ্খলার মাঝেই ডাকা হয়েছিল এক অফিসারকে, আইপিএস অফিসার ছায়া শর্মা। একটি ফোন কল আর তার নিদ্রাহীন রাত শুরু। ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলের দিকে দৌড়ছেন। গাড়ি জানালা বাইরে দিল্লির আলো ঝাপসা হয়ে যেতেই তার ভেতরটা কঠোর হয়ে উঠেছিল। কিন্তু এই কেবল এক রাতের গল্প নয়, এই গল্পের শুরু আরও আগে হয়েছে। একজন ছোটখাটো নরম যুবতী পুলিশ অফিসারকে দেখে অনেকেই ভেবেছিল এ কি পারবে। তিনি শুনেছেন, মুখে হাসি খুশি রেখেছেন, তারপর একের পর এক তদন্তে দেখিয়েছেন দেহের আকার নয়, সাহসের পরিমাণই পুলিশের আসল মাপ। একসময় দিল্লির ভাঙা মহল্লা, জেব্রা ক্রসিংয়ের পাশের ডাস্টবিন, রাতের হাসপাতাল, এসব ছিল তার নিত্যসঙ্গী। গুম হয়ে যাওয়া বাচ্চা, পাচার হয়ে যাওয়া কিশোরী, মারধর খাওয়া নারী, তিনি শুনেছেন সব গল্পই। প্রতিটা রিপোর্টের পেছনে তিনি দেখেছেন মানুষ সংখ্যা নয়, কিন্তু ডিসেম্বর 2012-র সেই রাত বদলে দিয়েছিল সব কিছু। নির্ভয়া কেস, দেশ কেঁদে উঠেছিল, রাস্তা নেমেছিল হাজার হাজার মানুষ, কিন্তু তদন্তের রুমে বসেছিলেন একজন নারী যার গলায় কোনো কাঁপুনি নেই, চোখে কোনো ভয় নেই, আর নিজের কাছে শুধু একটাই কথা, এই কেস ফেলে রাখলে চলবে না। 72 ঘন্টার মধ্যে তিনি চিহ্নিত করেছিলেন সকলকে। শহরের সিসিটিভিগুলো কাঁপা আলো দেখাচ্ছিল মাত্র, তার ভেতর থেকে তিনি চিনেছিলেন সাদা বাসটার চলার পথ। ঘন্টার পর ঘন্টা ফুটেজ দেখে তিনি ধরেছিলেন কোথায় নেমেছিল, কি হয়েছিল। পুলিশ টিমরা ছুটল রাজস্থান, ইউপি, বিহার, আর ছায়া শর্মা নিজে দাঁড়ালেন কন্ট্রোলের কেন্দ্রে। তার ডায়েরির পাতায় লিখে তৈরি হল এক একটা নাম, আর 3 দিন পর সেই নামগুলো গ্রেফতার হয়ে গেল। দেশে যেন নিঃশ্বাস নিতে পারল একটু। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ দিল্লিতে ক্রাইম সিরিজে আমাদের এই পুলিশ অফিসার কেউ কিন্তু ছিলেন সুকি। তার আগেই তিনি ছিলেন একটি বেবি ফলস কেসের তদন্তেও। 2 বছরের শিশুর নিষ্ঠুরতায় তিনিও কেঁপে গিয়েছিলেন, কিন্তু কাঁদেননি, কারণ তার চোখে জল মানে অপরাধীদের সুযোগ। তিনি দিল্লি জুড়ে এমন নেটওয়ার্ক ধরেছেন যারা শিশুদের বিক্রি করে দিত। তিনি নিজে হাসপাতালে গিয়ে বাচ্চার কপালে হাত রেখে বেরিয়েছেন, আর বাইরে এসে নিজের টিমকে বলেছিলেন এই শিশুর অপমানের জবাব চাই। যাদের চোখে পুলিশ মানে লাঠি আর সাইরেন, তারা ছায়া শর্মাকে দেখে শিখল পুলিশ মানে মানবিকতা এবং দৃঢ়তা দুটোই। তারপর তিনি গেলেন জাতীয় মানবাধিকার কমিশনে, আবার ফিরলেন ইকোনমিক অপশনস উইংয়ে। ব্যাংক জালিয়াতি, মাফিয়াদের রুট, সব জায়গায় তার ছিল অবাধ যাতায়াত। চাপ কমাও না, কাজ কমাও না। তিনি পেলেন আন্তর্জাতিক পুরস্কার, কিন্তু সেই বাক্যই, সেই শপথ

আপনারা এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে, শুধুমাত্র অনন্যাদের জন্য। আপনাদের অনন্যাদের জন্য আজকের প্রশ্ন বা বিষয় রেখেছিলাম, বিয়ের পর নারীদের বন্ধুত্ব এবং ব্যক্তিগত পরিসর কতটা বদলে যায়। চলুন শোনাই এক নারীর গল্প। দুর্গাবতী দেবী, যাকে বিপ্লবী ভালোবাসে ভালোবেসে দুর্গা ভাবী বলে ডাকতেন, তিনি ছিলেন বিখ্যাত বিপ্লবী ভগবতী চরণ বহুরার স্ত্রী। কিন্তু তার পরিচয় কেবল কারো স্ত্রী হিসেবে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন অ্যাসোসিয়েশনের এক সক্রিয় সদস্য এবং চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেবের মতো বিপ্লবীদের কাছে এক মায়ের মতো আশ্রয়স্থল। ল্যাবরেটরির কোনো জটিল সমীকরণের মতোই তিনি বিপ্লবীদের থাকা খাওয়া এবং অস্ত্র লুকোনোর ব্যবস্থা করতেন। তার মগজাস্ত্র ছিল এতটাই তীক্ষ্ণ যে ব্রিটিশ গোয়েন্দারাও সহজে তার নাগাল পেত না। তিনি বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লব ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। 1928 সাল, লাহোরে পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করার পর ভগৎ সিং এবং রাজগুরুকে শহর থেকে বের করা অসম্ভব হয়ে পড়েছিল। চারদিকে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই চরম মুহূর্তে দুর্গা ভাবী এক অদম্য সাহস দেখালেন। তিনি এক চাণক্য নীতি গ্রহণ করলেন। ভগৎ সিং নিজের দাড়ি গোফ কামিয়ে এবং চুল কেটে এক আধুনিক পশ্চিমা যুবকের ছদ্মবেশ তুললেন, আর দুর্গা ভাবী সাজলেন তার স্ত্রী। কোলে নিজের 3 বছরের শিশু সচিনকে নিয়ে তিনি ভগৎ সিং এর সাথে লাহোর স্টেশন পৌঁছলেন। তাদের সাথে চাকরের ছদ্মবেশে ছিলেন রাজগুরু। ল্যাবরেটরির মতো নিখুঁত ছিল সেই পরিকল্পনা। প্ল্যাটফর্মে শত শত পুলিশ দাঁড়িয়ে

যাচ্ছে, অথচ তাদের চোখের সামনে দিয়ে এক অভিজাত দম্পতি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে বসলেন। দুর্গা ভাবির পরনে ছিল দামি শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ, আর আচরণ ছিল পুরোপুরি ব্রিটিশ কায়দায়। তার এই নিখুঁত অভিনয়ের সামনে ব্রিটিশ পুলিশের সব সন্দেহ ধুলোয় মিশে গেল। নিজের কোলে সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি সেদিন ভগৎ সিংকে কলকাতা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছিলেন। একটি ঘটনা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়।

মুখে ঠেলে দিয়ে তিনি সেদিন ভগৎ সিংকে কলকাতা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছিলেন। এ একটি ঘটনা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছিল। দুর্গা ভাবীর জীবন ছিল ত্যাগের এক চরম নিদর্শন। ভগৎ সিংকে জেল থেকে পালানোর জন্য বোমা তৈরি করতে গিয়ে রাভি নদীর তীরে তার স্বামী ভগবতী চরণ বোহরার বিস্ফোরণে শহীদ হয়েছিলেন। স্বামীর এই মর্মান্তিক মৃত্যুতেও তিনি ভেঙে পড়েননি, বরং শোককে শক্তিতে রূপান্তর করে বিপ্লবের কাজে চালিয়ে গেছেন। তিনি লর্ড আরউইনের ট্রেন উড়ানোর ষড়যন্ত্রেও জড়িত ছিলেন। এমনকি বিপ্লবী যতীন দাস যখন 63 দিনের অনশনে শহীদ হয়েছিলেন, তখন ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্গা ভাবী প্রকাশ্যে কলকাতায় তার বিশাল শবযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন। 1974 সালে দেশ স্বাধীন হওয়ার পর অন্য অনেক বিপ্লবীদের মতোই দুর্গা ভাবীও তার প্রচারের আলো থেকে দূরে সরে যান। তেরঙ্গার নীল চক্রের গতির মতো তার সেই অগ্নিছড়া দিনগুলো ইতিহাসে চাপা পড়ে যায়। স্বাধীন ভারতে তিনি কোনো সরকারি পদ বা পেনশনের তোয়াক্কা করেননি। গাজিয়াবাদে একটি ছোট স্কুল খুলে দরিদ্র শিশুদের পড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন। 1999 সালে নিভৃতেই এই মহান বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দুর্গা ভাবী প্রমাণ করেছিলেন যে বিপ্লবের আগুন কেবল পুরুষের বুকে নয়, নারীদের আঁচলেও সমানভাবে জ্বলে। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জাদুকরী এবং নীরব মহাকাব্য।

দেখতে দেখতে ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10:40, 18 সেকেন্ড, 11টা পর্যন্ত থাকবো অনুষ্ঠানটি নিয়ে। আর আজকের যে প্রশ্ন বা যে প্রসঙ্গ রেখেছিলাম আপনাদের জন্য, বিয়ের পরে বন্ধুত্ব এবং নিজের পরিসর একটা নারীর ক্ষেত্রে কতটা বদলে যায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে কোয়েল। সময়টা 1972 সাল, পাঞ্জাবের অমৃতসরের এক টেনিস খেলোয়াড় কিরণ পেশোয়ারিয়া এক চরম কঠিন পথে পা রাখলেন। তিনি হলেন ভারতের ইতিহাসে প্রথম মহিলা আইপিএস। তার এই যাত্রা যেন এক ডার্ক থ্রিলার গল্পের মতো, যেখানে প্রতিটি পদে পদে ছিল ক্ষমতার সঙ্গে সংঘাতে চরম বিরোধিতা এবং অদম্য দেশপ্রেমের পরীক্ষা। তিনি পুলিশ প্রশিক্ষণ শুরু করেছিলেন 80 জন পুরুষের ব্যাচে একমাত্র নারী হিসেবে। এই কঠোর সামরিক পরিবেশে টিকে থাকার জন্য তার কঠোরতা ছিল প্রয়োজন। তার প্রথম পোস্টিং ছিল দিল্লির চাণক্যপুরের সাব ডিভিশনে। এখানে রাজনৈতিক বিক্ষোভ এবং ভিভিআইপি নিরাপত্তা ছিল প্রধান চ্যালেঞ্জ। 1969-1979 সালে তিনি এক শিখ বিক্ষোভকারীদের মোকাবিলা করেন যারা ইট ছুড়েছিল। একজন বিক্ষোভকারী খোলা তলোয়ার নিয়ে তার দিকে ছুটে এলেও তিনি তার লাঠি দিয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেন। এই বীরত্বের জন্য তিনি 1969 সালে প্রেসিডেন্স পুলিশ মেডেল লাভ করেন। এরপর ওয়েস্ট ডিস্ট্রিক্টে পোস্টিং, সেখানে অপরাধ কমাতে তিনি ওপেন ডোর পলিসি এবং বিট বক্স সিস্টেম চালু করেন, যা সাধারণ নাগরিকদের সাথে পুলিশের সংযোগ বাড়িয়েছিল। মাত্র 3 মাসের মধ্যে নারী নির্যাতন মতো অপরাধ কর্মে কমে যায়। স্থানীয় নারীরা তাকে সহায়তা করতে এগিয়ে আসেন। তিনি ট্রাফিক ডিসিপি হিসেবে তার ভূমিকা জাতীয় শিরোনামে এনে দেয়। তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভুলভাবে পার্ক করা গাড়ি টো করার জন্য 6টি ক্রেন ব্যবহার শুরু করেন। এর থেকেই তিনি কুখ্যাত নাম পান ক্রেন বেদি। 1982 সালের 5ই আগস্ট কন্নট প্যালেসের কাছে ভুলভাবে পার্ক করা একটি অ্যাম্বাসেডার গাড়ি, সেই গাড়িটি ছিল খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিরণ বেদি তার সাব ইন্সপেক্টর নির্মল সিংকে পূর্ণ সমর্থন জানান। ক্ষমতার সর্বোচ্চ স্তরেও তিনি আইনকে সমানভাবে প্রয়োগ করেছিলেন। এই ঘটনার পরেই তার বিরুদ্ধে প্রভাবশালী মহলে কিছুটা চক্রান্ত শুরু হয়েছিল। বারবার বদলি তার জীবনকে কঠিন করে তোলে। অসুস্থ 7 বছরের মেয়েকে দিল্লিতে ফেলে তিনি গোয়ায় বদলি হতে বাধ্য হন। সেখানেও তিনি জনস্বার্থে তার ব্লকবেট সরিয়ে ট্রাফিক চলাচলের ব্যবস্থা করে দেন। মিজোরামে থাকাকালীন তিনি মাদকাসক্ত পুলিশ অফিসারদের জন্য

খ্রিস্টান প্রার্থনা সভার মাধ্যমে ডি অ্যাডিকশন প্রোগ্রাম শুরু করেন। 1988 সালে আইনজীবীদের সঙ্গে তার সংঘাত চরম আকার ধারণ করেছিল, যখন তিনি একজন আইনজীবীকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিহার জেলে। 1993 সালের মে মাসে তিনি তিহার জেলের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নেন। তিহার তখন ছিল দুর্নীতি এবং অব্যবস্থাপনার চরম প্রতীক। 2500 কয়েদি জেলটিতে তখন কয়েদি ছিল প্রায় 9500। তিনি তিহারকে এক মডেল প্রিজনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভোকেশনাল ট্রেনিং, লিগাল সেল এবং পঞ্চায়েত সিস্টেম চালু করেন। তিনি তিহার থেকে ধূমপান নিষিদ্ধ করেন এবং মাদকের সরবরাহকারী স্টাফদেরও জেলে পুরে দেন। তার এই মানবিক সংস্কারের জন্য তিনি 1994 সালে রমন ম্যাগসেসে পুরস্কার পান। 1995 সালে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পি কে দেব এবং দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার জন্য তাকে অনেকটা সরে আসতে হয়। 2007 সালে তিনি 35 বছরের দীর্ঘ কর্মজীবনের পর স্বেচ্ছায় অবসর নেন। কিরণ বেদীর জীবন প্রতিভা ভারতের প্রতি অদম্য নিষ্ঠা, ন্যায় বিচার এবং সংস্কারের কিন্তু প্রতীক রাখে। কথা বলছিলাম কিরণ বেদীকে নিয়ে।

1993 সালের 12ই মার্চ, ঘড়িতে তখন সময় দুপুর আড়াইটে। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হঠাৎই আকাশ থেকে ছিঁড়ে ধেয়ে এলো একের পর এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ। স্টক এক্সচেঞ্জ শুরু করে এয়ার ইন্ডিয়া ভবন মুহূর্তের মধ্যে তাসের মতো ভেঙে পড়ল স্বপ্নের শহর। চারদিকে বারুদের কড়া গন্ধ, পোড়া প্লাস্টিকের ধোঁয়া আর মানুষের আত্মচিৎকার। সেই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝে যখন সবাই প্রাণপণে দৌড়ুচ্ছে, তখন এক মহিলা শান্তভাবে এগিয়ে যাচ্ছিলেন সেই ধ্বংসস্তূপের দিকে। তার হাতে ছিল একটি কাঁচের জার, আর চোখে ছিল এক বিশ্লেষণধর্মী প্রখরতা। তিনি ডক্টর রুক্মিণী কৃষ্ণমূর্তি, মুম্বাইয়ের কালিনা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অন্যতম প্রধান স্তম্ভ। সেই বিকেলের রোদ যখন ম্লান হয়ে আসছিল, এয়ার ইন্ডিয়া ভবনের সামনে ছড়ানো ছিটানো ছিল কাঁচের টুকরো আর রক্তের দাগ। ডক্টর কৃষ্ণমূর্তি তার সাদা অ্যাপ্রন পরে নিচু হয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করছিলেন। তার নাকে তখন বারুদের সে তীক্ষ্ণ ঝাঁঝালো গন্ধ যা কেবল একজন ফরেন্সিক বিশেষজ্ঞই চিনতে পারেন। তিনি জানতেন এই ধ্বংসস্তূপ কেবল কংক্রিটের স্তূপ নয়, এর প্রতিটি কণা ছিল কথা বলবে। পুলিশ যখন অপরাধীদের খুঁজে দৌড়ঝাঁপ করছে, রুক্মিণী তখন তার ল্যাবরেটরিতে বসে অন্ধকারে গভীর আলো ফেলার প্রস্তুতি ছিলেন। কালিনা ল্যাবরেটরির ভেতরের অপারেশন বা পরিবেশ ছিল বড্ড গভীর। এসির একটানা গুঞ্জন আর মাইক্রোস্কোপের উজ্জ্বল আলোর নিচে ডক্টর কৃষ্ণমূর্তি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছিলেন। তার টেবিলের উপরে রাখা ছিল বিস্ফোরণ স্থল থেকে সংগ্রহীত কালো ছাই আর তামাটে তারের টুকরো। সেই ঘরের বাতাসে মিশেছিল ইথার আর ফরমালিনের এক কড়া গন্ধ। তিনি জানতেন ভারতের মাটিতে এর আগে এত বড় মাত্রায় আরডিএক্স ব্যবহার করা হয়নি। অপরাধীরা ভেবেছিল বিস্ফোরণের তাপে সব প্রমাণই ছাই হয়ে যাবে, কিন্তু তারা জানত না যে এক নারী বিজ্ঞানের মেধা সেই ছাই থেকেও সত্যকে পুনর্জীবিত করতে পারে। পরীক্ষাগারের প্রতিটি স্লাইড যখন তিনি লেন্সের নিচে পরীক্ষা করছিলেন, তার কপালের বলি রেখাগুলো আরও গভীর হচ্ছিল। তিনি লক্ষ্য করলেন একটি ছোট ইলেকট্রনিক সার্কিটের অংশ যা সাধারণ ডিটোনেটর থেকে আলাদা। তার পেন্সিলের খসখসে শব্দে ল্যাব ডাইরেক্টরি ভরে উঠছিল এক রহস্যময় গাণিতিক সমীকরণে। তিনি বুঝতে পারলেন এই হামলার

পরিকল্পনা ভারতের বাইরে থেকে করা হয়েছে। ডক্টর কৃষ্ণমূর্তি যখন সেই বিষাক্ত রাসায়নিকের জটিল বিন্যাসটি বিশ্লেষণ করলেন, তখন তার হাত একবারও কাঁপেনি। তার কাছে এই তদন্ত ছিল এক পবিত্র উপাসনার মতো, যেখানে ভুলের কোনো জায়গা নেই। সেই সময় ফরেন্সিক ল্যাবরেটরিতে প্রযুক্তির অভাব ছিল, কিন্তু মেধার কোনো অভাব ছিল না। রুক্মিণী তার সহকর্মীদের সাথে নিয়ে রাতে জেগে কাজ করতেন। যখন ক্লান্তিতে চোখ বুঝে আসত, তখন পাশের টেবিল থেকে আসা কড়া কফির গন্ধ আর টিপটিপ বৃষ্টির শব্দ তাকে জাগিয়ে রাখত। তিনি প্রথমবার নিশ্চিতভাবে প্রমাণ করলেন যে মুম্বাই বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলিকে অবাক করে দিয়েছিল। তারই একটি সিদ্ধান্তই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং অপরাধীদের পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছিল। তদন্ত চলাকালীন তার উপর আসা চাপ ছিল অকল্পনীয়। অপরাধ জগতের হুমকি থেকে শুরু করে প্রশাসনিক চাপ সবই তিনি সামলেছেন এক শান্ত পাহাড়ের মতো। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ফরেন্সিক ডিরেক্টর এবং তার প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন বিপ্লব। আদালতে যখন তিনি তার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণগুলো পেশ করলেন, তখন দুধে আইনজীবীরাও কোনো ছিদ্র খুঁজে পাননি। তার দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই মুম্বাই বিস্ফোরণের সাজা ঘোষিত হয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে একজন বিজ্ঞানী কিভাবে সাইলেন্ট হিরো হিসেবে একটি দেশকে রক্ষা করতে পারেন। আজও মুম্বাইয়ের সেই শান্ত ল্যাবরেটরিতে গেলে ডক্টর রুক্মিণী কৃষ্ণমূর্তির সেই দৃঢ় সংকল্পের ছাপ অনুভূত হয়। তিনি কেবল রাসায়নিক নিয়ে খেলেননি, তিনি খেলেছিলেন সময়ের সাথে, অন্ধকারের সাথে। তার জীবন আমাদের শেখায় যে সত্যের জয় সবসময় বড় তলোয়ারে হয় না, কখনো কখনো তা হয় এক নিখুঁত লেন্স আর অটল সততার মাধ্যমে। রুক্মিণী কৃষ্ণমূর্তি কেবল ফরেন্সিক বিজ্ঞানের এক বিশেষজ্ঞ নন, তিনি আধুনিক ভারতের সেই নিভৃতচারী সুরক্ষা কবচ, যার হাত ধরে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিনের সূর্য উঠেছিল। বারুদের গন্ধ হয়তো মুছে গেছে, কিন্তু তার সেই লড়াই আজও আমাদের অজেয় মেধার পরিচয় দেয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আর জে কোয়েল। আর আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমারও সময় কিন্তু শেষ। আপনারা উপভোগ করুন পরবর্তী অনুষ্ঠান রাতভর, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম মুদ্রান্ত থেকে প্রচারিত কক্ষপরক অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: FM 80.
1: কে সঙ্গল জরাও খানা লাগিয়া খানা তো খারে যাব বুকক রুমি মোরা সিংতে তাকুক মানিক নি খরাং বাইকে রেচাপ চাক খানা তো তক রেচাপ হুকে চং চিনি তিনি নি খানে রেচাপ পান্দান চেংলাই ন বাইকে না খানা তো তক রেচাপ খানা লাই হিংকে ফাইদি চং তাবুক খানে রেচাপ পান্দ নরক নি খানা তক জাপ মানে রেচাপ রক ন খেনার নানি বেকাক থাকাই হিংকে চং অজরাও নাই নাই এস এম এস সাবতামো সিহরকা সিহরনাইকা ফুঙ্কা হাম আং নরকনি দাখো পেকুয়ার জলানি ব্রিজেস রেচাপুনি ককথাই ইংখা জাদু নো তিনি খাতাঙ্গ উষা দেববর্মা বাই গৌতম দেববর্মা রেচাপ মা হামবাই হিংকে নব বেলাখানো হামবাই দাখো ব্রিজেস অজরাও রেচাপ খানা নাহিনি এস এম এস ক্লাইমা বাকি তে অজরাও চিনি পান্দানো খানাই দমানি বাকি পাইপ্রাই হামবাই হিংকে ফাইদি খানা লাইনে হজরাও বিনি খানা তকজাক মানে রেচাপ হংকে নরব তাকু ব্রিজেস কাহিন রেচাপ মং খানানি মুচুক কাহাঙ্কে তাম খ্লাইনে এস এম এস খ্লাই দিয়ে সেই হর দি আম্বো রেচাপ খানানাই রেচাপংনি কক থাই তে সাবনি খরাং বাই রেচাপ যাক তেই নরক বড় তংতুতেই চিনি পান্দারক নাই দং আবরক নব সেই হর দি হিংকে সেই হরই রহর দিয়ে চিনরনি হোয়াটসঅ্যাপ নাম্বার অংখা 9402169965 অঙ্কে অকক নাম্বারও নরক রহর দি সে তামো বড় রেচাপং খানা নাই হিংকে খানা লাইনে

জাদু নিংরিক্ষে আনো নখায়া ফাং গুলির সাথে ছাসলামি দিশাহাইকে আং হায়ান খায়া খেবা নখা সাকাতে বুকরাং সাহারে নোয়াই সাল চেনার সারে আং হায়ান আং হায়ান।

আপাইদেও জরাব আচ্ছা রুচাপুং তো খানা লাইনে তঙ্গো গে এস এম এস নাই নাই না সাবতাম শিহরকা ফুঙ্কা হাম আং দাকার জলানি কনিকা আং খানা নাই রুচাপুংনি ককথাই অংখা শালসি বাইনি বয়ার কচাং রুচাপ নাই অংখা সরবি হামবাই আফারও নন কেন ববেলা কেন হামবাই বুকু কনিকা গজরাও খানা নাহিনি কহরকা শালসি বাইনি বয়ার কচাং ও রুচাপুং নহে খানা লাইনে ওজরাও বিনি খাতকজাং মানি রুচাপুং সারা সাপয়েন্ট অফ মেগা হার সাইফে মুজিন তো নারকো খানা নামু কে ডাকতে ডাকতে এস এম এস ক্লাইডিংকে খাই তো দিই লগি তো দিই হচ্ছে পান্তা পায়ের সাক চড়া দিবনি দামনি দামই সত্যি থামছি যারা রগ্নিকা চারও আংতং নাই।

ফাইদেও জনাও এসএমএস নাইলাইনে স্বাগতম সিহরকা হেলো বাই আনু রুচাপ মুং খনারদি রুচাপ মুং ককথাই নোনো আসেকে সিঙ্গার সুস্মিতা এন্ড জুলাই দে বর্মা আনি মুং বিশু টি টি হংকে সাবসাইমালিয়া কামি উত্তর চুনাইশরী বিলুনিয়া হংকাই স্থানের মুচুগ নরকনি সিনি মুং সাই সাইকে সেকে হংকা বাবালা কেন চাও হংকা ফাইদেও জনাও খনালাইনে তাকু বিশু খনানা হিনে কহরমানি রুচাপ মুং নোনো আসেকে বুকুক সুস্মিতা তাই তাকুক জুলাইনি খরং বাইকে রেজাব চাক রেজাব মং হাইকে খনা দি তাকুক বিশ্ব নিরীক্ষা তক জাক মানে অরেজাব মং সারা জাপান ডক মেগা হার সাইফে মুচেন্ত।

quan đó nó rock này khana tóc giặc mani được chạm bằng rock nó ok phải đi xưng tabu có chờ ra walk khana lại này tabu xưng ra mặt mani có bờ có tụm áo bộ bạc rock nó mọi chuyện bắc rock Narendra Modi bức cang cha shalo France day Slovakia wo nokha shal dok ni beraima wo thangana beraima jora wo montri bokhra France ni president Emmanuel Macron bai bkhak nei ni koklam shalaima wo achukana te Bharat innovators pandawo nobo chengi duwana কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল ডে ত্রিপুরানি সিপাহী জলা হাঙ্কুনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হা খলানি এল পি এম এস নি সেপসাপন তে মেঘালয় নি ডাউকি হাকুং খলাও কতাল স্নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গি রেখা হদা হামক্রাই তে হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রাই মিয়া তাংন কতর ককটুমা থুমনাই রুকনি থুম শাখা হাস্তিনি খুং সারা অঙ্গনওয়ারি সেন্টার ও ইংলিশ মিডিয়াম ক্লাইজাক্ষা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা বুসকাং তাল থামনি বিশিং খক সা রজাক নই জিবা রাশাই রাংসবাই বরজলা বিধানসভা কেন্দ্র ও সিনাইহানি সিমালং খোলা চুং ফেরাংনি থাপা আচুক রোজাগান ভগবান বিরসা মুন্ডানি শাখা বেদক লাংমা সালনু রেগী ত্রিপুরা চা বাক হামক্রাই সমিতিনি চেতনবাই কৈলাসহনি মনু বেলিও মিয়া পান্ডা কাশা সংযোজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা তিনি সিমি চেংজাগান মিয়া ফুটবল মথানী হাবানগ ককটুমা থুমনাই রোগনি থুম মথানী তাঙ্করা অমিত চৌধুরী ও ককটুমানও রেখা ত্রিপুরাতে সিকিম নখবই বেবাক সালচি সালকা আমচায়ও তিনি ওয়াতে হাব ফাইকা আর বাই ও তালনি জিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রোগ থামচি নিসিমি বাজে কিলোমিটার দৌই নবার ফাইমা বাই বাকসা গবাং ওয়াতে ওয়াইমানো হনে হজাক মংরেখা ভারতনি নবার দেবার নাইখং আশিক জরাতে খনাবাইকা তাবসু জরা মানমানি কক বড় কক তোমা বুবাক রকেন রক জরা ও খনাই দঙ্গ খানিরে চাপং পান্ডা খানিরে চাপং পান্ডা ও চিন খনালাই দঙ্গ খনাদত নরকনি খাতক জাকমানি হেরে চাপং রক

নরকনাইতঙ্গো সারাসা পয়েন্ট অফ মেগাহার্স এফএম উজ্জন্ত যারা স্টুডিও আসুবসা গাং আর সে বিনতা আংকে তাবক চিং খনালাইতঙ্গো নরকনি কৈহর জাগ্রা চাপ রক্ষা খালাই নরক যতন খনাউই তংবাইনা এনজে খাই তংখানা তৈ টিউন খাইসাখনা 101.6 মেগাহার্স এফএম উজ্জন্ত নঙ্গে দিবরনি দামনি তামই সতি থামচি যারা নরকনি কাচার আং তং নাই ইংকাই নরক তং দি পান্দা পায়সাক জরানো তিনি স্রাং সাল চিং যতন সাউই বমানো না আংকে চিং যে মানসা খনালাইতঙ্গো নরকনি খাতক জাগমানি রচাবুং রক্ন নঙ্গে ফাইদে হজরাও এস এম এস ফাইজাক নাইনে এস এম এস সাবতাম সিহরকা বাই নন পুইলান ফুঙ্কাহাম গে ননব ফুঙ্কাহাম আনো রচাপমুং খনারদি রচাপমুংনি ককথাই মান খাতিনি রচাপনাই রক তাকুক সুকাং দেববর্মাতেই বাই বুকুক পারমিতা রিয়াং আনিমুং অজিত দেববর্মা পারা রায়দাদি গে তাকুক অজিত রচাপং খানানাহিনে কৈহরকা মান খাতিনি গে ফাইদি খনালাইনে অজরাও বিনিকরা দকজাক পানি অরজাব সারজা পয়েন্ট ডক মেগা হার্স এফ এম উজ্জেন্ত হাইকেন রকম খনাদি বিনি ইঙ্গে অ খনাতক বেলাইন খনাতক অরজাব খনাই দং দি লগি দং দি

ভালকে খানালাই নাই রচাপং গাজারও এস এম এস সাবতামা সিহরকা নাই নাই না কে সিহরাইংখা রবি কুমার দেববর্মা সালবাগান আর্মি কোয়ার্টারনি বিমলনি রচাপং খাতি জাগনিনি বাকে গাই তাকু বিমলনি রচাপং খানানা হিনে কহরকা তাকু রবি কুমার দেববর্মা খাতি জাগনিনি বাকে হিংকে ফাইদি খানালাই নাই ওজারও খনাতত রচাপং গাহাইকে খানাদি তাকু নিনি খানাতক সাকমানি রচাপং তেজ তোমারে কি জিং সংন রব খানাদি ও খানাতত রচাপং সারা সাপাইন্ডাও নাকা আর সাইফের মুজেন্ত খানাই দং দি লগি দং দি

যতটা স্বাভিমান তিনি স্রাং শাল চেন দীপর্ণী দাম চিনি দামই সুতি জীবা জড়ানো চিনি খানির চাপং পান্দানি খানা তো চাপং রক্ষায় মানো হুঙ্কে তাবুক তো পাই থাকো ভাই সবাইকা তেতাং শাহ রেচাপং খানা লয় ফিয়াবা অজরাও চিনর এস এম এস ফাইজাকরি তে কক দুপ ফাইজাকরি হাইনি বাকি চেন অজরাও আং যে নরকন খানার না মুচং মানে আর চাপং খানা লাই চিন চিনি তিনি খানের চাপং পান্দানো চিন পারি লাইনে ফিয়াবা পান্দা পায়ের শাক জোড়া লগি তং দিয়ে নরক হাই নাই নরকি খাতক জাক মানে চাপং রক নাই মান ফিনাই নরকি হামজাক মা চিনি খাতকমা পান্দা ও আ পান্দা তাবক জীবনী দামসা তামুই সতী থামচি ও নাই হিংকাই নরক যতন সাবি মানো হিংকাই তাবক রেচাপং আগুলো নরক খাই মান বাইনাই থুম নুগ্রক হাইনি বাকে পান্দা পায়ের শাক জোড়া খাই তং দিয়ে লগি তং দিয়ে হিংকা জোড়াও বেলাই নখনা তো তোক রেচাপং খাকলাই ও রেচাপং নরক খনা তক জাগানো হিংকাই ও রেচাপং খনালাই নজন চিনি তিনি খানে রেচাপং পান্দা নজন পারি লাইনাই হিংকাই ও জোড়াও স্টুডিও আসুক জাগ আঙার যে বিনতা হিংকাই খনা দিই ও রেচাপং নরকনি বাকে

엄마

কেসিং দাল বিদাল পানো দাল বিদাল রচা পুরো খালাই দো উখা খাই রক যতন রচা পুরক এনজু খাই খা খাতক চা খা হিনে টেবু খালাই যে মানুষ গবান রচা পুং খালাই হিনে রচা পুত খাদক টেবু খাল মুচুং খাইবা হে ফাতার ওয়াতে রক দা ওয়াই তো সাইমাই আংখাইতো স্টুডিও আজব দাবা হাই মানো টাবুক তো ওয়াতে নিব জরাতে ওয়াতে ফাইনাই এবার ওয়াতে ওয়ানাই হিনব নবার দেবার নাইকুনি খাকিব সাকলাই যাকবা যে সাজারা ফোন ওয়াতে তো ওয়াই নমানো হয়তা হে যাতে ও জরা রোগ হে যে মানসাক নকনি নকর গাহে সাথে রক্ত তৈনানি নাগো সাতুং ওয়াতে কাতিনানি বাকে লগিও দংনা নাগো তৈ যকনি নকর গাহে যৈ বটল রোগ

তরুক তরুক নাইতে নাইতে জরাব হাইন থাংরুক থাংরুক হাইয়া গেতা বুকচি স্টুডি নি জরা খগ তামুই দঙ্গ দিবনি দামসা তামুই সতী নেচিবা গাইতেই গবাং তাসুক জরা গৃহান হনি মানতেই দামসানি দেখে শতঙ্ক হনি মানো হাই তাবুক চুং দাল বিদাল পান্ডানি তো পাই থাকুন জরা পাইসক আমি ইয়াগুলো তেসরাপসান ইয়াগুলো নরক নরকি হামজাক।

কেন রোগ বড় চা মুখানা নাম চুংখে কক দু খাই দি চিনার কক দু নম্বর 0381232623 ও কক দু নম্বর ও কক দু খাই সাহর দি ও চড়াও বড় চা মুখানা নাই হিংকে তাকু রাজু খানা দিন খানা তক জাক মানে ওর চাপুং তে যত খানা তো মারে কিছু সামনে রোগ খানা দিই ওখানা তো তক রচাপুং

থাকে বুকুক মিনাতি ত্রিপুরা রসা বাড়াইনি রচাপং খানা হিনি কহেমানি নাইশিক নাইশিক বো আইসিসি ইয়োগা ও রচাপং কে খানাদি বুকুক নি খানা তকজাক মানে রচাপং তৈ যত মারে কিচিং সংন রব খানাদি ও খানা তক রচাপং খানাই তুমি লগি তুমি বান্ধা পায়ের সাক যারা স্টুডিও আসক যা হাঙার যে বিনতান রকনি বাগে ও রচাপং

Kenaitungku sarasa poin dok mega har saya pemujian tu acara studio asuk sa kangar saya bino tan kita buk cina studio ni jarak aku tamu itu ku di bawah ni dam ni tamu isu ti ni enggai mupli dok zang ke acara orang rok jatuh no hai no hai di bawah kaham ti no rok ni ti ni nishal jatuh ni bagai no kaham lain ni engtu ni kita buk tu di bawah ni dam ni tam zak ni kita di bawah ni mai ti rok tu cawai kena hai ada lena bai kena lena itu kena tu baksha bata buk hai no hai shamungoshi nongkorna ni hi nongkor kena hai ada kita kebang ma boro rok no nugo ceng habanok logo to habanok jani jani habanok shamung klayo hepano je boro rok keto boro ko shamung klay nok nukung nai koli tong nai rok eba mui kiteng thai kiteng klay tong nai rok boro kung keto di bojora wo noko phai lena wo hai ada ke lengla mani ya gulo hai no hai di bor like angke ba diponi maiti chawoi kisha lengla mani yagulo haino hai shamongo nong khoro oba heke no chini langma jotoni no lai tongo hai eta ke bophano ba thagile tongya jotuno jani jani shamong bai paile ni bising tei phano thangai tongo tei himui no tongo hai eta ba chini langmani jeng saimanya bupuru bojora ba heke chini langmo bobo haike jora ka hambo phaino jora hamia bo phaino abo jeng saimia jesa jora কোন জং টং থক নি জরাব ফাইপা নো মানো এবা টং থগে এবা হামিয়া জরাব ফাইপা নো মানো হাইনি বাকি জং জতো নো জং টিআর টং না নাঙ্গো টং থক গো বো জং টং থক না বাকি টিআর টং না নাঙ্গো তে খা হামিয়া এবা খাইবা জরা হামিয়া পুরব জং আ জরা হামিয়া নো বাইকে কাটি নাই বাইকে লাই নাই আবরক নো তেই বো জং টিআর টং না নাঙ্গো সাক সাক নো জং টিআর খাই টনি না নি নাঙ্গো হায় দবা না হাইকে টং খাংকে জং চিনি লাং মানো নাইথথকে তলাঙ্গি মানানো হায়াং মা টংগো জং জরাও জং হামিয়া জরারো চিনি লাং মাও ফাইকে হাংকে জং আবনো কাটিনি মাইনিয়াং থাঙ্গো এবা ফান গ্রিং থাঙ্গো ফান মাইনিয়াং থাঙ্গো হানি বাগে নো জং জেপ্রুপানো জরা কাহামবো ফাইমানো জেপ্রুপানো জরা হামিয়াবো চিনি লাং মাও ফাইমানো অবনো জং অবনো জং গোশিউই জং জেপ্রুব টিআর টং না নাই হিঙ্গ ফাইদি অজরা রুচাপ মুং খা লাইনে জং খা তক রুচাপ মুং খা তক খরং পান্ডাব হংকে খাই তং দি লগি তং দি বেলাই নো খা তক রুচাপ মুং খাকলাই নো খা তক জাগান তাকুক বিশ্বনাথ নি খরং বাইকে রুচাপ জাক অ রুচাপ মুং ফাইনাই বলে ফাইনাই অ রুচাপ মুং খাই তং দি লগি তং দি

যাব তংমা রেকর্ডস নামকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নৈ সাই চিব্রী বিশিনী নৈ চিদক মে শালমারিব পুইলা মন্ত্রী বখরক গী সুমাই তংমানি মন্ত্রী বখরক হাস্তিনি কুচুক রং মন্ত্রী কিশোর বর্মনি দিদুল মুংবাই কুচুক রং নাইখুংনি আদং বদল মিয়া কেন্দ্রনি রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইখা তৈ ত্রিপুরানী কুচুক রংনি হামক্রাই জুদা জুদা বাবাই নতুই কক সালাইখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী অতালনি জিথাম সালমারি ও ফ্রান্স তৈ স্লোভাকিয়াও নখা সালদকনি বেড়াইমাও থাঙ্গানো বেড়াইমা জরাও মন্ত্রী বখরক ভারত ইনোভেটর্স পান্ডা ন চেঙ্গি নোয়ানো তিনি ইসমি চেঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমো আশোক জরা খোনাবাই কে তাবো সুজরা মারমানি হাই নহাই কক বড় কক তোমা বাগ্রাও হাইকে মারে কিচিন সং নরক বাই তং না মুচুক ফানোতে তঙ্গি মানগ্লাখা ফাইনে পান্তারগো হাই নহাই মালাই ফিনে হিনে কক কচারে আশোক জরাতে নরনি কচার আং তংমানি আর জে বিনতা তাবো মা বাসা সিনে যতন কাহাম তং দি তে শালব্রম ন চিনি পান্দান খাই তং দি টিউন খাই তং দি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত ন গে নরক যতন ন পাইফ্লাই হামবাই শালব্রুম ন চিনি পান্দান লগিদি তংমানি বাকে চাই গ্রঙ্গি তংমা বাকে যতন হামবাই ইংকে আইন হয় মালাই ফিনে ফাইনে পান্দাও পাইথাগ অখনা তত্র চাপ মানালাই চিনি তিনি পান্দান পারি লাইসিনে পাইথাগ নরক যতন খুলম্বাইকা নরক নি তিনি শাল যতনি বাকে ন কাহাম লাইনানি ইংথুন

শুভ দুপুর প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও চলে এসছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়িতে দুপুর 2:31:16 আর আপনাদের জন্য নিয়ে এসছে বেশ কয়েকটা অনুষ্ঠান। প্রথমেই গল্প পাঠের আসর চিরায়ত, রয়েছে সফরনামা, এবং তারপর থাকবে আরও পছন্দের পর্ব। তাই শ্রোতা বন্ধুরা, সময়ে নষ্ট না করে চিরায়ত পর্বে স্বাগত জানাই আপনাদের সবাইকে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। চিরায়ত পর্বে আজকের গল্প অভিঘাত, লিখেছেন সমিত রায়চৌধুরী। গ্রীষ্মের দাবদাহ চলছে, প্রচণ্ড গরমে বিপিনবাবুর ঘুম ভেঙে গেল। সিলিং ফ্যান চালু থাকলেও তার যেন কোনো প্রভাবই নেই, একটা ভারী হাঁসফাঁস করা অবস্থা। শেষে আর সহ্য করতে না পেরে পাঞ্জাবি খুলে খালি গায়ে শুয়ে পড়লেন বিছানায়। কিন্তু তবু ঘুম আসছে না, গায়ে ঘাম জমে আছে, ওদিকে বালিশ ভিজে অস্বস্তিকর একটা অবস্থা। মাঝে মাঝে উঠে বসছেন, জানালা খুলে বাইরের দিকে তাকাচ্ছেন। রাতের আকাশ চাঁদের আলোয় একেবারে ঝকমক করছে, কিন্তু কোথাও কোনো বাতাস নেই, গাছের একটা পাতাও যেন নড়ছে না। ঘরের বাতানুকূল যন্ত্র বহুদিন ধরেই খারাপ হয়ে আছে, ভেবেছিলেন সারাবেন, কিন্তু ওই অলসতায় আর ঠিক কড়া হয়ে ওঠেনি। কয়েকটা দিন গরম এই সামনে সামলে নিলেই চলে যাবে, এই অজুহাতে দিন কেটেই যাচ্ছিল। কিন্তু এই রাত যেন বিপিনবাবুর সমস্ত আলস্যের প্রতিশোধ নিচ্ছে। তিনি গরমে ছটফট করতে করতে শেষ রাতে ঘুমিয়েই পড়লেন। সকালে ঘুম থেকে উঠেই দেখলেন কাঁচের জানলা দিয়ে বাইরেটা একটু অন্ধকার লাগছে। প্রথমে তিনি জানালার ধারে এসে দাঁড়ালেন। দক্ষিণ পশ্চিম আকাশে জমাট বাঁধা কালো মেঘ, সঙ্গে একটা হালকা হাওয়া বয়ে যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে বিপিনবাবু মুগ্ধ হয়ে তাকালেন আকাশের দিকে, মুখে হাসি ফুটে উঠল তার। মহুয়া, এই মহুয়া, শুনছো? এই যে শুনছো, দেখে যাও দেখে যাও, বৃষ্টি নামবে বুঝি। স্ত্রী মহুয়া ঘর গোছাতে গোছাতে পাশের ঘর থেকে উত্তর দিলেন, হা হা, তাই যেন হয় তাই যেন হয়, গরমে একেবারে কাহিল হয়ে যাচ্ছি। বিপিনবাবু জানালার ধারে দাঁড়িয়ে দেখলেন দেয়ালের ফাঁকে ছোট ছোট পিঁপড়েরা শাড়ি বেঁধে উপরের দিকে উঠছে। দেখেছো পিঁপড়েরা কেমন উঠছে? এরা আগে থেকেই টের পায়, তাই তারা মাটি থেকে উপরের দিকে উঠতে থাকে। আর কোনো সন্দেহ নেই, নির্ঘাত বৃষ্টি আসবে, আসবেই। মহুয়া এবারে হেসে ফেললেন, তোমার তো বৃষ্টি এত পছন্দ, তাহলে আজ ছুটি নিয়ে নাও না। বিপিনবাবু

বেসরকারি ব্যাংকে চাকরি করেন। অফিসটি নিউ টাউনে, আর তার বাড়ি সল্টলেক এফডি ব্লকে। বাড়ি থেকে অফিস খুব একটা বেশি দূরে নয়, তবে তার স্কুটিতে মাত্র 20 মিনিটের রাস্তা। তারপরও মহুয়ার কথায় শিলমোহর লাগিয়ে দিলেন বিপিনবাবু। কিছুক্ষণ পরেই তিনি ফোন করে একদিনের ছুটি চাইলেন। অফিসে জানিয়ে দিলেন তার শরীর ভালো না। উদ্দেশ্য একটাই, আজ তিনি বৃষ্টির দিন মনের মতন করে উপভোগ করবেন। আজ আজ কিচ্ছু করব না, শুধু পুরনো গান, বৃষ্টি আর আর খিচুড়ি। দিনটা একেবারে জমে যাবে, তাই না মহুয়া? বিপিন সমাদ্দার, বয়স 55, শহরের এক নাম করা বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। খুবই পরিশীলিত, বইপ্রেমী, সঙ্গীতানুরাগী মানুষ। তার স্ত্রী মহুয়া একজন

খিচুড়ি, দিনটা একেবারে জমে যাবে, তাই না মহুয়া? বিপিন সমাদ্দার, বয়স 55, শহরের এক নাম করা বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, খুবই পরিশীলিত, বইপ্রেমী, সঙ্গীতানুরাগী মানুষ। তার স্ত্রী মহুয়া একজন গৃহিণী, একমাত্র ছেলে তিতাস দিল্লিতে ইকোনমিক্স নিয়ে পড়ছে। ছোট সাজানো সংসার, আর এই গোছানো সংসারের এক অদৃশ্য স্তম্ভ হলেন পুলি মাসি। বয়স প্রায় 25 বছর ধরে তাদের বাড়িতে কাজ করে আসছেন পুলি মাসি। ভোরবেলা এসেই রান্না, বাড়ি গোছগাছ, সমস্ত কাজকর্ম করে করে সন্ধে নাগাদ বাড়ি ফেরেন। মা ঠাকুমার আমল থেকেই তার যাতায়াত। মহুয়া প্রায়ই বলেন, পুলিমাসি আমাদের পরিবারেরই একজন। পুলিমাসি সারা জীবন অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সবে একটু থিতু হয়েছেন। খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন। সদ্যজাত রতনকে নিয়ে সেই থেকে শুরু তার জীবন সংগ্রাম। এখন রতন রাজমিস্ত্রির কাজ করে, বিয়ে দিয়েছেন রতনের, সদ্য একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে তাদের ঘর আলো করে। পুলিমাসি খুব সাত করে নাতির নাম দিয়েছিলেন পুতুল। বিপিনবাবুর খুব ভালো লাগে এই পুলিমাসির সাদামাটা জীবনের সরল আনন্দটা। প্রায়ই গল্প করেন, পুলিমাসির সংসারের খবরাখবর নেন, কে কেমন আছেন এই সমস্ত জিজ্ঞেস করেন বিপিনবাবু। মাসি, তুমি বলছিলে না তোমার ছেলের একটা বাইক কিনে দিয়েছ? হ্যাঁ বাবু, একটা পুরনো বাইক, কিন্তু রতন খুব খুশি। সে বলে এখন থেকে কাজেও যেতে সুবিধে, আর মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেও সুবিধে হয়। আমাকেও একদিন তোমাদের বাড়িতে বাইকে করে ছেড়ে দেবে বলেছে। কথাটা বলে পুলিমাসির মুখে এক তৃপ্তির আনন্দ ফুটে উঠল। বিপিনবাবু তা শুনে খুব খুশি হলেন। মনে মনে ঠিক করলেন একদিন গিয়ে দেখে আসবেন পুলিমাসির সংসার।

বেশ জাঁকিয়ে, একদম মাঠ ভাঙা বৃষ্টি। দুপুরের দিকে আকাশ যেন একেবারে অন্ধকার। বৃষ্টি নামার নামই নেই। বারান্দায় গিয়ে দাঁড়ালেন বিপিনবাবু। ব্যালকনিতে রাখা টবের গাছের পাতায় ছুঁয়ে ছুঁয়ে জল পড়া দেখতে লাগলেন। কায়দা করে মোবাইল ফোনে কয়েকটা ছবিও তুলে নিলেন। মহুয়া পাশে এসে দাঁড়াতেই টুকটুক করে মহুয়ারও কয়েকটা ফটো তুলে নিলেন বিপিনবাবু। মাসি, খিচুড়ি করো, সঙ্গে বেগুন ভাজা, আর চায়ের ব্যবস্থাও রেখো, হ্যাঁ, একদম গরম গরম। পুলিমাসি হেসে বললেন, ঠিক আছে বাবু, করে দিচ্ছি। মহুয়ার সঙ্গে সঙ্গে টিপ্পনি কাটলেন, কাজের বেলায় যত সব আলস্য, জিপ চালানোর সময় তো সেই আলসেমি নেই। বিপিনবাবু সে কথায় পাত্তাই দিলেন না। বারান্দার বৃষ্টির জল পড়ছে, ঘরে পুরনো দিনের গান বাজছে, আর তার সঙ্গে তিনি নিজেও গুনগুন করে গান গাইছেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, গানটা যেন আজকের দিনের জন্য একেবারে উপযুক্ত। এর মধ্যেই পুলিমাসে কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও মশলা মেখে ভাজা করে ফুলুরি বানিয়ে বিপিনবাবুর সামনে রাখলেন, সঙ্গে এক

বড় মগের মতো কাপে গরম চা ঘন করে। বিপিনবাবু মহা আয়েস করে প্রথমে ওই ফুলুরিটা মুখে পুরে চায়ের কাপে চুমুক দিয়ে ভেতরের ঘরে গেলেন। সেখান থেকে ডান হাতে একটা হালকা রঙের লম্বাটে বাক্স নিয়ে গেলেন, ভেতরে একটা পুতুল। কাল অফিস থেকে ফেরার পথে তিনি সেটা কিনেছিলেন, সেটার কথা তিনি বিমালুম ভুলেই গেছেন। এবার বিপিনবাবু বারান্দার ধারে চায়ের কাপ রেখে দরজার কাছে এগিয়ে গিয়ে উদারভাবে হেসে বললেন, মাসি, তোমার নাতনি পুতুলের জন্য একটা পুতুল এনেছি, দেখো দেখো কেমন। বাক্সটার সামনের দিকটা স্বচ্ছ প্লাস্টিকে মোড়া। বিপিনবাবু আরও বললেন, দেখো দেখো পুতুলের চুলগুলো কেমন সুন্দর, তোমার ওই ছোট্ট নাতনি খুব পছন্দ করবে এটা। পুলিমাসি উজ্জ্বল চোখে প্যাকেটটা উল্টে পাল্টে দেখতে লাগলেন, ওহো বাবু এত সুন্দর, নাতনি তো খুশিতে একেবারে ফেটেই পড়বে গো, কিন্তু আমি এটা নেব না। তা শুনে বিপিনবাবু ও মহুয়া পুলিমাসের দিকে তাকিয়ে দুজনেই একসঙ্গে বলে উঠলেন, কেন? পুলিমাসি আবার হেসে বললেন, আমার বাড়িতে গিয়ে নাতনির মুখ দর্শন করে তারপর দিতে হবে, তা না হলে আমি নিতে পারবো না। কথাটা বলে পুলিমাসি আবার উনুনের সামনে গিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। মহুয়া বলে উঠলেন, এবার যেতেই হবে। হ্যাঁ মাসি, যাব যাব। তুমি তো জানোই তোমার দাদাবাবু সোম থেকে শুক্র অফিস অফিস করে পাগল হয়ে যায়, আর ওই বন্ধের দিনে সারা দুনিয়ার আলস্য যেন তাকে ভর করে, ঘর থেকে বেরোতেই চায় না। বিপিনবাবু হেসে বললেন, সামনের রবিবার একেবারে ফাইনাল পুলিমাসি, একেবারে ফাইনাল। পুলিমাসি খুব খুশি হয়ে রান্না করতে করতে বললেন, ঠিক আছে বাবু, রবিবার বিকেলে আমরা প্রস্তুত থাকবো, কিন্তু আমি বাড়িতে এই উপহারের কথা আগে থেকে কিচ্ছু বলবো না, এত দামি পুতুল একটা, রতনের বউ দেখলেও খুব খুশি হবে। সহৃদয় মহুয়া আলোর মতো হাসি ছড়িয়ে খুশি মনে বললেন, এতদিনে তাহলে তোমার বাড়ি যাওয়া হবে মাসি। বিপিনবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সেই হোক, রবিবার আমরা পুলিমাসির পুতুলকে দেখব। এদিকে বৃষ্টি যেন আরও জাঁকিয়ে বসেছে, দুপুরবেলাতেই যেন সন্ধে নেমে এসেছে। পেট ভরে খাওয়া দাওয়ার পর দুপুরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন বিপুনবাবু। ঘুম থেকে উঠে দেখলেন পুলিমাসি চলে গেছেন, আজ রাত্রিটা খুব তাড়াতাড়ি ঝুপ করে নেমে এসেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। টেবিলে রাখা কিছু ভাজা আর ফ্লাস্কে কফি, পুলিমাসির হাতে কোনো কিছুর ভাজা যেন অমৃতের মতো। বিপিনবাবু এবার ঘুম থেকে উঠে দেখলেন মহুয়া সামনের ঘরে বসে আছেন। মহুয়া বিপিনবাবুকে দেখে বললেন, মাসি বলল নাতনির জ্বর হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, তাই চলে গেল। এদিকে বৃষ্টি থামার আর নাম নেই, রাতেও হালকা বৃষ্টিতে শহর পুরো নিস্তব্ধ হয়ে গেছে। বিপিনবাবু জানালার পাশে বসে চুপচাপ তাকিয়ে আছেন, ভাবেন এমন সজল দিনে আর কিছুই লাগে না, শুধু এমন বৃষ্টির টুপটাপ শব্দ, সঙ্গীত, কিছু নস্টালজিয়া, আর এক কাপ কফি থাকলেই একেবারে জমে ক্ষীর। রাতে মহুয়াকে বলে একটু ইলিশ মাছ ভাজা আর গরম খিচুড়ির সহযোগে আজকের এই বৃষ্টি ভেজা রাতের আমেজটুকু বেশি করে উপভোগ করে নিলেন বিপিনবাবু। পরদিন সকালটা খুব ব্যস্ততা দিয়ে শুরু হলো। পুলিমাসি আসেননি, রাতের বাসনপত্র সব পাহাড়ের মতো পড়ে আছে। মহুয়া বিরক্ত হয়ে চটজলদি কাজ সেরে নিচ্ছেন, একটু অনুযোগ ভরা গলায় বললেন, পুলিমাসির নাত

দিন মনে হয় জ্বরটা বেড়েছে, কদিন জানি এমন চলে। ঘরে মাছ সবজি আনাজ কিছুই তো নেই, ঘরে যা সব ছিল সব তো ভাজা হয়ে গেল কাল তোমার পেটে চালান হয়ে। একটু থেমে বললেন, কি ভাবছো, যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও, বেরিয়ে বাজারটা করে আসো তো, আজও কি অফিস কামাই করবে নাকি? হ্যাঁ, বিপিনবাবু মাথা চুলকে বললেন, আমি সামনের দোকান থেকে চারটে ডিম এনে দিচ্ছি, একটা ভালো মতো ডিম কষা করো, বাজারে যাওয়ার আর আজ দরকার নেই। মহুয়া বুঝতে পারলেন আর কিছু বলে এবার লাভ হবে না, বিপিনবাবুর মতো অলস মানুষ এখন আর বাজারে যাবেন না। একটু কাজ গুছিয়ে নিয়ে মহুয়া ফোন করতে লাগলেন রতনের নাম্বারে, বারবার চেষ্টা করেও যোগাযোগ হলো না, ফোন বন্ধ। অবশেষে মহুয়া অধৈর্য হয়ে অনুযোগ করতে লাগলেন, এরা এমন কেন, কোনো খবর না দিয়ে কাজে কামাই করে, কোনো অসুবিধে থাকলে একবার ফোন করে জানিয়ে দিলেই পারত, কাল জানলে আর এতগুলো বাসন সেই রাতেই ধুয়ে রাখতাম, কাজগুলো একটু কমিয়ে রাখতাম। এইসব ঝামেলার মধ্যেই বিপিনবাবু অফিসের জন্য বেরিয়ে গেলেন। দুপুরে হঠাৎ মহুয়ার ফোন, বললেন, কয়েক হাজার বার ফোন করেও রতনকে পেলাম না, পথে আসার সময় একটু বস্তির দিকটায় গিয়ে ওদের খোঁজ করো তো, কালও যদি না আসে তাহলে ভাবো তো কি দশা হবে আমার। মহুয়ার আদেশ অনুযায়ী অফিস শেষে স্কুটিটা ঘুরিয়ে বিপিনবাবু চললেন দত্তবাদ এলাকায় বস্তির দিকে, বিশ্ব বাংলা সরণিতে উঠে ডানে মোড় নিয়ে ফাল্গুনী আবাসন। তা পেরোতেই পথটা যেন সরু হয়ে এসেছে, বৃষ্টির জলে কাদায় একেবারে অসমান রাস্তায় বিপিনবাবু স্কুটি নিয়ে সাবধানে এগিয়ে যেতে লাগলেন। মনে দুশ্চিন্তা, পুলিমাসি না এলে তাদের আর সংসার একেবারেই চলে না, তাদের এই মসৃণ জীবনযাত্রায় ছন্দপতন হয়। এসব অসুবিধার কথা ভাবতে ভাবতেই তিনি গিয়ে পৌঁছলেন বস্তির কাছে এক ছোট চায়ের দোকানে। তিনি স্কুটি থামিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, আচ্ছা ওই রতন রাজমিস্ত্রির বাড়ি কোন দিকে গো? দোকানদার একবার তার দিকে তাকায়, তারপর মাথা নিচু করে বললেন, আপনি কি ওদের আত্মীয়? না, রতনের মা আমাদের বাড়িতে কাজ করেন, উনি আজ কাজ করতে আসেননি। দোকানদার চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, সব শেষ বাবু, ওদের সব শেষ, কাল রাতে তাদের ঘরে সেই পুরনো দেয়াল ধসে পড়ে, সে সময় সবাই ঘুমোচ্ছিল, কাল সারা দিন রাত এত বৃষ্টি হয়েছে যে ভোরের দিকের ঘটনা এটা, কারো বাঁচার সুযোগ ছিল না, পুলিশ অ্যাম্বুলেন্স সব এসেছিল, মৃতদেহগুলো সরকারি হাসপাতালে নিয়ে গেছে, সেই ছোট্ট বাচ্চাটিকেও বাঁচাতে পারলেন না। বিপিনবাবু থ মেরে শুধু দাঁড়িয়ে রইলেন। দোকানদার যেন বিপিনবাবুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আর কি করা যাবে বাবু, প্রতি বর্ষাতেই তো এখানে এমন এক দুটো ঘটনা ঘটেই থাকে। বিপিনবাবুর মনটা হু হু করে উঠল, কেন জানি হঠাৎ তার দেওয়ালের সেই সারিবদ্ধ পিঁপড়েগুলোর কথা মনে পড়ে গেল। তিনি ভাবলেন, পুলিমাসিরাও যদি ওদের মতো আসন্ন বিপদের আঁচ করতে পারত। তার এই ভাবনাটা দীর্ঘশ্বাসের মতো বিষণ্ণ ভেজা বাতাসে মিশে ঘুরপাক খেতে লাগলো।

শ্রোতা বন্ধুরা, চিরায়ত পর্বে গল্প পাঠ শুনছিলেন অভিঘাত, লেখক সমিত রায়চৌধুরীর।

101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আপনাদের আরও একটি পছন্দের পর্ব সফরনামায়। সফরনামায় আপনাদের সবার সঙ্গে চাই আজকের এই দুপুরবেলায়। আজ আমরা ফিরে যাব সময়ের সিঁড়ি বেয়ে সেই সোনালী দিনগুলোতে, যখন গান শুধু বিনোদন ছিল না, গান ছিল অনুভূতির ভাষা, গান ছিল প্রেমের চিঠি, ছিল হৃদয়ের কথোপকথন। আজকের এই অনুষ্ঠানে তাই সফরনামায়, যেখানে বাজবে হিন্দি চলচ্চিত্র জগতের সেই সব অমর গান যেগুলো সময়কে হার মানিয়েছে, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই গানগুলো। দেরি করব না, একদমই দেরি করব না। তাহলে প্রথম গানটা শোনাচ্ছি আপনাদেরকে লতা মঙ্গেশকরজির কণ্ঠে, জব জব ফুল খিলে থেকে।

শ্রোতা বন্ধুরা, চলছে সফরনামা। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত। আমি মানালি রয়েছি আপনাদের সঙ্গে। বেলা 3:17:21। শ্রোতা বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, কত শত নতুন গান আসে আবার হারিয়েও যায়, কিন্তু লগ যা গেলে পল পল দিল কে পাস, জিন্দগি কই খিড়কি, কভি কভি মেরে দিল মে, এই গানগুলো তো আজও আমাদের হৃদয়ে এমনভাবে বেঁচে আছে। এর কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? সেই গানগুলোর কথায় কবিতা ছিল, সুরে ছিল মাধুর্য এবং কণ্ঠে ছিল আবেগের স্পর্শ। হ্যাঁ, আজকের দিনে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, কিন্তু আবেগের গভীরতা মাপার যন্ত্র এখনও আবিষ্কার হয়নি। যদি হতো তাহলে হয়তো দেখা যেত আবেগ কতটা। হিন্দি পুরনো গানের কথা বলতে গেলেই প্রথমে মনে পড়ে যায় কিংবদন্তি শিল্পীদের নাম। লতা মঙ্গেশকরের গাওয়া একটা গান আপনারা সবেমাত্র শুনলেন, দুটো গান। আরও একজন যার কণ্ঠে প্রেম, ভক্তি, আনন্দ, বেদনা সব কিছুই যেন জীবন্ত হয়ে উঠত, তিনি হলেন মোহাম্মদ রফি। মোহাম্মদ রফির কণ্ঠে এবারের গান।

পুরনো গান আমাদের শেখায় সময় ঠিকই চলে যায়, মানুষও ঠিক বদলে যায়, পৃথিবীও বদলে যায়, কিন্তু সত্যিকারের সুর কখনো পুরনো হয় না। যতদিন মানুষের হৃদয়ে অনুভূতি থাকবে ঠিক ততদিন এই গানগুলো বেঁচে থাকবে। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। বেলা 3:37 মিনিট 59 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে আরও একখানা গান শুনবো।

শ্রোতা বন্ধুরা, গায়কদের আমরা সবাই চিনি, যাদের কণ্ঠে ছিল প্রাণ, উচ্ছ্বাস, রোমান্স আর আধুনিকতার এক অনন্য মিশেল। কিন্তু যেই মানুষগুলো এই শব্দ দিয়ে জাদু তৈরি করেছেন, তাদের কথাই কি আমরা যথেষ্ট বলি? যেমন সাহির লুধিয়ানবি, তিনি লিখেছিলেন, মেরি জিন্দগি কা সাথ নিভাতা চলা গয়া, যার অর্থ একটা পুরো জীবন না দর্শন এক লাইনের মধ্যে আমরা খুঁজে পাই। তারপর আনন্দ বক্সী, যেমন মানুষের সাধারণ অনুভূতিগুলোকে নিয়ে তিনি গান লিখতেন। আর গুলজার, তার কথা তো না বললেই নয়, শব্দ দিয়ে যেন তিনি ছবি আঁকতেন। তার লেখা গানগুলো শুনলে মনে হয় যেন কবিতা শুনছি। শ্রোতা বন্ধুরা, চলছে সফরনামা পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।

এই গানটা শ্রোতা বন্ধুরা আর পাঁচটা গানের থেকে অনেকটা অনেকটা অনেকটা বেশি আপন, কেননা এই কথাগুলো যেন জীবনের সেই সত্যিগুলোকে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শ্রোতা বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির কথা যদি একবার ভাবেন, তাহলে তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো পুরনো হিন্দি গানের কথা কি মনে পড়ে? হয়তো সেই গানটা লগ জা গেলে, হয়তো তেরে বিনা জিন্দেগি মে কোই শিখওয়া নেহি, কিংবা আও মেরে দিলকে চ্যান, এই গানগুলো কি ভোলা যায় কখনো? এই গানগুলো শুধু বিনোদন দেয় না, তা আমাদের শেখায় ধৈর্য নিয়ে ভালোবাসতে। ভালোবাসা আসলে কি, অপেক্ষার কতটা মধুর হয়, এবং সেই একই সঙ্গে সম্মান ভালোবাসায় কতটা জরুরি, এবং এর ফলেই আমরা বুঝি একটা সম্পর্কের মূল্য কতটা। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে হয়তো এই শিক্ষাগুলো আরও একবার বিশেষ করে প্রয়োজন আমাদের। আরও একটা মুকেশজির কণ্ঠে আরও একটা অনবদ্য গান শুনবো এবারে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালে 26 মে প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী

হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরুর কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4399 দিন। বিশ্ব নেতারা ভারতের দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর রূপান্তরমূলক শাসন এবং একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গতিশীল ভারত গড়ার দূরদৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কা একটি চিঠিতে বলেছেন, এই মাইল ফলকটি কেবল শ্রী মোদীর শাসনকালেরই প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ তার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী জানান, রূপান্তরমূলক শাসনের 4399 দিনের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন থেকে শুরু করে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উদ্ভাবনী শক্তির বিকাশ হয়েছে। তিনি বলেন, ভারত বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশে গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 1,25,000 টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে MGNREGA প্রকল্পে 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি আগামী 1 জুলাই থেকে VBG রামজি প্রকল্প চালুর কথা লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ অনুমোদন করেছেন। এর মধ্যে ত্রিপুরার জন্য বরাদ্দ করা হয়েছে 1,041,07,00,000 টাকা। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের শিল্পী পর্বে। আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ। এফএম উজ্জয়ন্ত রয়েছি আমি আরজে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4:59। আজকের বিকেলটা একটু অন্যরকম। আজ আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যিনি শুধু গায়ক নন, তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক জীবন্ত প্রতিষ্ঠান, এক সাধক, এক শিক্ষক, এক সাংস্কৃতিক দূত। আজকের শিল্পী পর্বে তাই পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়েই থাকছি। আপনারা শুনছেন এই অনুষ্ঠান, তার কথা এবং তার গানে অন্যরকম ধ্রুপদী অনুভূতির মধ্য দিয়ে ভরিয়ে রাখব আপনাদের। যখন আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলি, তখন কয়েকটি নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সেই নামগুলোর মধ্যে অজয় চক্রবর্তীর নাম একেবারে সামনের সারিতে। পণ্ডিত অজয় চক্রবর্তী, তিনি এমন এক শিল্পী যিনি খেয়াল, ঠুমরি, টপ্পা, ভজন, বাংলা আধুনিক গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গায়কীকে

সমৃদ্ধ করেছেন তার গানের ভাণ্ডার। আজকের এই অনুষ্ঠান তাই তাকেই উৎসর্গ করা। তার বিভিন্ন গানগুলোর মধ্যে আমরা খুঁজে পাই আমাদেরও হৃদয়ের আকুতির কথা, আমাদের হৃদয়ের মনের কথা, যা হয়তো আমরাও বলতে চাই কখনো সুরে কিংবা কখনো বাণীর মধ্য দিয়ে। সুর এবং বাণীকে একসঙ্গে যিনি মালা গাঁথতে পারতেন এবং পারেন, তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী।

পণ্ডিত অজয় চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, প্রত্যেক মহান শিল্পীর পেছনে একটি গল্প থাকে। পণ্ডিত অজয় চক্রবর্তী জন্মেছিলেন পশ্চিমবঙ্গের এক সঙ্গীতময় জগতে। তার পরিবারের মধ্যেই ছিল সেই সঙ্গীতের মূর্ছনার রেশ। তার বাবা ছিলেন সঙ্গীতপ্রেমী এবং সঙ্গীত শিক্ষক। খুব ছোটবেলা থেকেই অজয়বাবুর মধ্যে এই সঙ্গীতের প্রতি এক অদ্ভুত আকর্ষণ দেখা দেয়। অনেক শিশুই হয়তো খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু ছোট্ট পণ্ডিত অজয় চক্রবর্তী শৈশব কেটেছে সুর তাল এবং রাগের খেলার মধ্য দিয়েই। তার বাবা প্রথম গুরু হিসেবে তাকে সঙ্গীতের হাতেখড়ি দিলেও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গুরু শিষ্য পরম্পরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাগ সঙ্গীত একটি গুরুমুখী প্রক্রিয়া। তাই এই পরম্পরার মধ্য দিয়েই একজন শিল্পী নিজেকে গড়ে তোলেন। পণ্ডিত অজয় চক্রবর্তীও তার ব্যতিক্রম নয়। মূলত জ্ঞান প্রকাশ ঘোষের কাছেই তার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয়। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা অনেকটা সাধনার মতন। একজন সাধক যেভাবে সাধনা করেন, একজন গায়কও সেই রেওয়াজের মধ্য দিয়েই সাধনা করেন। একটি রাগকে নিখুঁতভাবে আয়ত্ত করতে কখনো কখনো বছরের পর বছর লেগে যায়। আর আজকের এই দ্রুতগতির পৃথিবীতে এই ধৈর্য সত্যি বিরল এবং বিস্ময়কর। আরও একটা গান শুনব শিল্পীকণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, একটি মজার ঘটনা। আপনারা মাইক্রোফোনের একটি সংস্থা নুমেনের নাম শুনেছেন হয়তো, KMS 105। এই মাইক্রোফোন মডেল নুমেন নামক একটি সংস্থা পুরো বিশ্বে খুবই প্রচারিত। তারা পণ্ডিতজিকে এই 24 ক্যারেট গোল্ড প্লেটেড মাইক্রোফোনটি উপহার দেয় সম্প্রতি, এবং যেখানে ওনার হস্তাক্ষর খচিত রয়েছে, এবং এটা বিশ্বের সর্বপ্রথম কাস্টমাইজড মাইক্রোফোন পণ্ডিতজিকে উপহার হিসেবে দিল নুমেন সংস্থা। শ্রোতা বন্ধুরা, কোনো মহান শিল্পী একা মহান হতে পারে না, বা একা তৈরিও হতে পারে না। তার জীবনে গুরুদের অপরিসীম অবদান থাকে। পণ্ডিত অজয় চক্রবর্তী শিক্ষা গ্রহণ করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তালিম নেওয়া শুরু করেন। জ্ঞানপ্রকাশ ঘোষ শুধু একজন সঙ্গীতজ্ঞই ছিলেন না, তিনি ছিলেন এক চলমান বিশ্ববিদ্যালয়। তার কাছে নেওয়া শিক্ষা মানে সঙ্গীতের গভীরে প্রবেশ করা। আর পরবর্তীকালে পণ্ডিত অজয় চক্রবর্তী ওস্তাদ মনোয়ার আলী খানের কাছেও তালিম নেন, ফলে তার এই গায়কিতে বিভিন্ন ঘরানার সৌন্দর্য একসঙ্গে মিশে যায়। তবে হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তী কিন্তু শুধুমাত্র খেয়াল গায়ক নন, কখনো ঠুমরি, কখনো দাদরা, কখনো ভজন, কখনো গজল, এবং বাংলায় আধুনিক গানেও কিন্তু সমান দক্ষ। তার কণ্ঠের বিস্তৃতি এবং সূক্ষ্ম অলঙ্কার তাকে আলাদাই পরিচয় করিয়ে দেয়। তিনি সারা পৃথিবীতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে কিন্তু এক বিশেষ ভূমিকা নিয়েছেন। তবে হ্যাঁ, আজ কিন্তু তার বাংলা গানগুলো নিয়েই আপনাদের সামনে এবারের আরও একখানা গান শুনবেন শিল্পী কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আপনাদের সঙ্গে চলছে আজকের শিল্পী অনুষ্ঠান। আর আজকের শিল্পী পর্বে কথা বলছি পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়ে। শুনবেন আরও একখানা ভুবন ভোলানো গান শিল্পীকণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, অনেকেই মনে করেন শাস্ত্রীয় সঙ্গীত মানে খুব কঠিন, খুব গুরুগম্ভীর। আসলে রাগ মানেই আবেগের ভাষা, রাগ মানেই আবেগের প্লাবন। রাগ ভৈরবে শুনলে একরকম অনুভূতি হয়, আবার রাগ ইয়েমান কাল্লান শুনলে অন্য রকম। রাগ দরবারি কানারা আবার অন্য এক গভীর আবেশ সৃষ্টি করে। পণ্ডিত অজয় চক্রবর্তী এই আবেগগুলোকে প্রত্যেকটা গানে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা সহজেই শ্রোতা এবং সুরের মধ্যে ডুবে যেতে পারেন সবাই। শ্রোতা বন্ধুরা, শ্রুতিনন্দন বলে একটি প্রতিষ্ঠান রয়েছে পণ্ডিতজির, যার মধ্য দিয়ে শুধু এদেশের নয় বরং দেশ বিদেশের তাবড় তাবড় সঙ্গীত শিল্পীরা তার কাছে তালিম নেন।

বাংলা গানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তীর অসামান্য অবদান। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান এবং সব ক্ষেত্রেই তিনি কিন্তু স্বাক্ষর রেখে গেছেন। বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা তার পরিবেশনায় স্পষ্ট থাকে প্রত্যেকবার। যখন তিনি বাংলা গান করেন তখন মনে হয় শব্দ আর সুর একাকার হয়ে যায়। আর আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি পণ্ডিতজির বাংলা গানের ভাণ্ডার। যদি অন্য অনুষ্ঠানে সুযোগ পাই নিশ্চয়ই তার রাগাশ্রয়ী ঠুমরি কিংবা গজল শোনাব, তবে আজ বিকেল বেলায় অল্প বৃষ্টিও হয়ে গেছে আমাদের শহরে, তার বাংলা গান নিয়েই রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি। স্টুডিওর ঘড়িতে বিকেল 4:40:59 চলছে আজকের শিল্পী পর্ব। আরও একখানা গান শিল্পী কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চলছে আজকের শিল্পী অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়ে। একজন শিল্পীর সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তিনি তার জ্ঞান আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেন, আর ঠিক এই কাজটিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তার প্রতিষ্ঠা শ্রুতিনন্দন। শ্রুতিনন্দন শুধু একটি সঙ্গীত বিদ্যালয় নয়, এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশুরা সঙ্গীতকে ভালোবাসতে শেখে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান কিন্তু অসামান্য। শ্রোতা বন্ধুরা, তার অসামান্য অবদানের জন্য তিনি প্রায়ই বহু অনুষ্ঠানে ভূয়সী প্রশংসিত হয়েছেন এবং বহু সম্মানে ভূষিত হয়েছেন। তার মধ্যে অন্যতম হল পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক একাডেমি সম্মান। এই পুরস্কারগুলো শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এই পুরস্কারগুলো কিন্তু ভারতীয় সঙ্গীত জগতেরও সম্মান। আজকের পৃথিবীতে যখন সব কিছুই দ্রুত বদলে যাচ্ছে, তখন কিছু এমন মানুষ থাকে আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত করে রাখেন। পণ্ডিতজি তেমনই একজন শিল্পী। তিনি আমাদের মনে করিয়ে দেন সঙ্গীত শুধু বিনোদনের জন্য নয়, সঙ্গীত এক সাধনা, সঙ্গীত একটি সংস্কৃতি, সঙ্গীত এক জীবনাদর্শন। একজন শিল্পী তার কণ্ঠ দিয়ে হাজার হাজার মানুষের জীবন স্পর্শ করে দিতে পারেন, ঠিক এভাবেই অজয় চক্রবর্তী সেই বিরল শিল্পীদের একজন। শেষ গানটা শুনব এই পর্বে তার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আজ আমরা জানলাম একজন শিল্পীর গল্প, একজন শিক্ষকের গল্প এবং সর্বোপরি একজন সাধকের গল্প। তবে হ্যাঁ, এই পর্ব থেকে বিদায় নেওয়ার আগে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গীতের প্রতি অশেষ শ্রদ্ধা জানাই। আমি আরজে মানালি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জ্বল।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের পছন্দের পর্ব রাগে অনুরাগে পর্বে। আর জানেন আপনারা, রাগে অনুরাগে পর্ব মানেই আপনাদের সঙ্গে গল্প করার খানিকটা সুযোগ পাব আমরা। তাই হ্যাঁ, ডায়াল করুন 0381232653 নম্বর, এবং আপনাদের অনুরোধগুলো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে জানাতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে এসছে। নমস্কার, আমার নাম শ্রী বিভাস ভট্টাচার্য। আজ পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়ে আপনাদের

0: এই শ্রুতিনন্দন অনুষ্ঠান শুনছি, আমার একখানি গানের অনুরোধ রাখলাম, যাহা কিছু মম। যাই হোক, এই পর্বে আমরা রাগে অনুরাগে রয়েছি। এই পর্বে যদি আপনি অনুরোধ করতে চান বিভাসবাবু, আপনি করতেই পারেন। তবে বন্ধু রয়েছেন সবার আগে। নমস্কার, কে রয়েছেন? শুভ বিকেল।
1: শুভ বিকেল, নমস্কার, আমি আসুন সঙ্গীতের টিঙ্কু বলছি।
0: টিঙ্কু বাবু, স্বাগত আপনাকে। বলুন, কি গান শুনবেন?
1: ধন্যবাদ। আচ্ছা, নীলকণ্ঠ ছবি থেকে তোমার মহা বিশ্বে কিছু হারায় না তো কব, এই গান শুনবেন।
0: তোমার
1: মহা বিশ্বে,
0: তোমার মহা বিশ্বে। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
0: খুব সুন্দর, প্রিয় গান আমার। ধন্যবাদ টিঙ্কু বাবু, সঙ্গে থাকুন। এত ভালো অনুরোধ করার জন্য কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবই। আরো একটা ফোন এসছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো।
0: হ্যালো, হ্যাঁ
2: নমস্কার,
0: বলুন।
2: আমি একটা গান শুনবো।
0: আপনার নামটা আগে বলতে হবে তো।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, দুগরাই বাড়ি থেকে স্বর্ণমালা দেবর্মা বলি।
0: স্বর্ণমালা, কি সুন্দর নাম। হ্যাঁ, স্বর্ণমালা দেবী, বলুন কি গান শুনবেন?
2: আমি গান শুনবো এই ত্রয়ী ছবি থেকে।
0: হ্যাঁ,
2: কথা হয়েছিল এই গানটি।
0: কথা
2: আমার একদম,
0: আমার
2: একদম
0: প্রিয় গান। ভালো থাকুন, সঙ্গে
2: কথা হয়েছিল এই গান আর কি, আশা বুঝলেন গাওয়া গান।
0: হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
2: কণিকা দিদি আর আবু ব্রিজেশদেরকে নিয়ে শুনবো আমি দুজনকে, তুমিও তো থাকবে সামনে।
0: ঠিক ঠিক ঠিক,
2: ভালো দিদি, কেমন?
0: তাহলে আর দেরি না করে আমরা এবার চলে যাচ্ছি। আচ্ছা, আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কি বলছেন?
3: আমি
0: এহসান দেব বর্মা। হ্যাঁ বলুন, কি এহসান করতে পারি আপনার জন্য?
3: আজকে বাংলা গান নেই দিদি।
0: বাংলা সিনেমার
3: যে কোনো একটা বাংলা দো দিদি,
0: যে কোনো গান। এটা কোনো হলো ফোন করে বললেন যে কোনো গান? আচ্ছা যাই হোক। হ্যাঁ, তবে টিঙ্কুবাবু, এই গানটা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন কি, আপনি যেটা অনুরোধ করেছিলেন?

শ্রোতা বন্ধুরা, চলছে রাগে অনুরাগে পর্ব। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই প্রায় চারখানা অনুরোধ এসে গেছে, আমরা একে একে শোনাবো। এবারে স্বর্ণমালা দেববর্মা ম্যাডাম অনুরোধ করেছিলেন যে গানটি, এই গানটা আপনার জন্য, স্বর্ণমালা দেববর্মা ম্যাডাম।

0: শ্রোতা বন্ধুরা, চলছে রাগে অনুরাগে পর্ব। আরো একজন বন্ধু রয়েছেন বোধ হয়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: স্বপন বলছি, জগৎপুর থেকে।
0: স্বপন বাবু বলুন।
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল স্বপন বাবু, ভালো আছেন?
1: ভালো আছেন?
0: খুব ভালো আছি, বলুন।
1: অনুসন্ধান ছবি থেকে?
0: হ্যাঁ,
1: যে কোনো একটি গান শুনে দিন।
0: যে কোনো গান? আচ্ছা, ঠিক আছে,
1: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকুন। তো শ্রোতা বন্ধুরা, এবারে কণিকা ম্যাডাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করেছিলেন একটা গান শুনবেন, তো এবারের গানটা কণিকা ম্যাডামের অনুরোধ থেকে।

গানটি শুনছিলেন অমানুষ মুভি থেকে। অনুরোধ করেছিলেন টাকার জলা থেকে কণিকা ম্যাডাম। এবার টাকার জলা থেকে আরও এক শ্রোতাবন্ধু বিধানবাবু অনুরোধ করেছিলেন যে গানটি তোর নাম ছায়াছবির টাইটেল ট্র্যাকটা, এবারের গানটা আপনার জন্য। বেশ কয়েকটা অনুরোধ চলে এসছে, আগে আমরা সেই সমস্ত অনুরোধগুলো রাখার চেষ্টা করবো।

এবারে স্বপনবাবু অনুরোধ করেছিলেন অনুসন্ধান থেকে যে কোনো গান, তাই অনুসন্ধান থেকে আমার ভীষণ পছন্দের একটা গান সঙ্গীতের জগতের সরস্বতীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। এবারে আরও একটা ফোন নিয়ে নিন, দেখব কে রয়েছেন সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ইন্দ্রনাথ বলছি, গৌতম দেবনাথ।
0: গৌতম বাবু স্বাগত আপনাকে, বলুন কোন গানটা শুনবেন?
1: নয়নমণি ছবি থেকে
0: হ্যাঁ
1: একটি গান শুনে দেন, তুমি আমার নয়ন।
0: আচ্ছা, ভালো থাকুন, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটা শোনাবো, সমীরণবাবু অনুরোধ করেছিলেন বামুটিয়া থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছে হয়, অনুরোধ থাকে, তাহলে ডায়াল করুন 03812326253 নম্বর। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। এবারে সমীরণবাবুর পছন্দের গান।

0: এই গানটির অনুরোধ করেছিলেন শুক্লা দি। তো এই গানটা আপনার জন্য, তবে হ্যাঁ অনুরোধ না, গানের আগে আরও একটা অনুরোধ নিয়ে নিলে কেমন হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি, কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি, আপনি ভালো আছেন?

0: এই গানটির অনুরোধ করেছিলেন শুক্লা দি। তো এই গানটা আপনার জন্য, তবে হ্যাঁ অনুরোধ না, গানের আগে আরও একটা অনুরোধ নিয়ে নিলে কেমন হয়? নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি, কৈলাস শহর থেকে আশুতোষ দেবনাথ বলছি। আপনি ভালো আছেন?
0: আশুতোষ বাবু স্বাগত আপনাকে, ভালো আছি।
1: তো দিদি, আমি এই মাত্র টিউন করলাম, তো আমি যে গানটা শুনবো জানি না কেউ পছন্দ করেছে কিনা। অজয় দাসের লেখা, পুলক বন্দ্যোপাধ্যায়ের।
0: কোন মুভি থেকে?
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অজয় দাসের সুর দেওয়া, ছবির নাম প্রতিশোধ।
0: প্রতিশোধ থেকে।
1: আর গানটা হচ্ছে আজ মিলন তিথির পূর্ণিমা, চাঁদ কিশোর তাকে গেয়েছেন।
0: হ্যাঁ নিশ্চয়ই সবার পছন্দ হবে, আর গানটা খুব সুন্দর তো।
1: হ্যাঁ কিশোরদার সেরা সেরা, কি বলবো গানটা।
0: ভালো থাকুন আশুতোষ বাবু।
1: নমস্কার।
0: তাহলে শুক্লাদির পছন্দের গানের ফিরে যাই।

শ্রোতা বন্ধুরা, চলছে রাগে অনুরাগে পর্ব। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি, টিউন করে আছেন 101.4 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 5:44। এবারের গানখানি শুনবেন সোমেন বাবুর পছন্দে, নয়নমণি ছায়াছবি থেকে।

0: এবারের অনুরোধ রাখার আগে আর একটা ফোন নিয়ে নি। কে রয়েছেন দেখব সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো নমস্কার মানালি দি।
0: হ্যাঁ অম্বিকা ম্যাডাম, বলুন বলুন, কি গান শুনবেন?
1: এতক্ষণ ধরে কতবার রিং করে এই মাত্র ভাবছিলাম এবার হোয়াটসঅ্যাপে পাঠায়।
0: হ্যাঁ বলুন বলুন, কোন গানটা শুনবেন?
1: আমি শুনতে চাই আক্রোশ সিনেমা নয়নের স্বপ্ন, তার আশাতে সত্যি হলো এই গানটি।
0: নয়নের স্বপ্ন
1: তার আশাতে সত্যি হলো।
0: একদম সঙ্গে থাকুন, ভালো থাকুন।
1: ভালো আছেন?
0: একদম খুব ভালো আছি, ভালো থাকুন আপনিও।
1: হ্যাঁ ভালো থাকুন। হ্যাঁ
0: এবারে আশুতোষ বাবু কৈলা শহর থেকে অনুরোধ করেছিলেন যে গানটা প্রতিশোধ মুভি থেকে, এই গানটা তার জন্য। শ্রোতা বন্ধুরা, চলছে রাগে অনুরাগে পর্ব।

এবারে বামুটিয়া থেকে সমীরণবাবু অনুরোধ করেছিলেন, দুঃখিত বিভাস ভট্টাচার্য অনুরোধ করেছিলেন লালকুঠি ছায়াছবি থেকে এই গানটি শুনতে আশা ভোসলেজির কণ্ঠে। এবারের গান বিভাসবাবু আপনার জন্য।

শ্রোতা বন্ধু রয়েছেন ফোন লাইনে, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, না শোনা যাচ্ছে না ফোন লাইন। যাই হোক, এবারে অম্বিকা ম্যাডামের পছন্দের গানে আসব, আক্রোশ ছায়াছবি থেকে তিনি এই গানখানা শুনতে চেয়েছেন।

শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে ঠিক সন্ধে 5:59 চলছে রাগে অনুরাগে। এবং রাগে অনুরাগে এবারে স্বর্ণালীদি অনুরোধ করেছিলেন যে গানটা শুনতে, এই গানটার সন্ধেবেলায় এই গানটাই অন্য রকম একটা মাধুর্য রাখে। আমরা সবাই সবার বাড়িতেই প্রায় ধূপ ধুনো দিই এবং এই যে সময়টায় আমরা সবাই মঙ্গল দীপ জ্বালিয়ে আসুন। গানটা শুনতে শুনতে সবাই সবার ঘরের সেই মঙ্গল দীপ জ্বালিয়ে আরতি করি আমাদের আরাধ্যাকে।

0: আসুন আমরা সবাই প্রার্থনা করি আমাদের আরাধ্য দেবতার কাছে, পৃথিবীর সমস্ত কলুষতা একদিন দূরীভূত হবে, একদিন আমরা সেই সূর্য ওঠা দেখব যে সূর্যে কোনো কালিমা থাকবে না। বন্ধু রয়েছেন একজন, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: প্রদীপ বলছি, অবশ্যই থেকে।
0: হ্যাঁ প্রদীপ বাবু বলুন, শুভ সন্ধ্যা।
1: ছবি লড়াই,
0: লড়াই একদম, কোন গানটা শুনবেন?
1: আপন যারা তারাই আমার।
0: হ্যাঁ হ্যাঁ আরেকবার বলুন।
1: আপন যারা তারাই আমার,
0: আপন যারা তারাই আমার, ঠিক আছে একদম, ভালো থাকুন, সঙ্গে থাকুন। তাহলে শ্রোতা বন্ধুরা, এবারে নারায়ণ বাবু অনুরোধ করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গান শুনতে, তার গানে যাব। আরো ফোন এসছে কি? হ্যাঁ আরো একটা ফোন নিয়ে নি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? ঝর্ণা ম্যাডাম, সুন্দরী ঝর্ণা, কেমন আছেন?
2: ভালো, আপনি ভালো আছেন?
0: কতটা ভালো, কয় কেজি ভালো? জয় পরাজয় থেকে কোন গানটা?
2: আমি কোন কথা বলবো না।
0: হুম হুম, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, জয় পরাজয় থেকে কোন গানটা শুনবেন?
2: এই গানটা শুনবেন বলছি।
0: আচ্ছা জয় পরাজয় থেকে যে কোনো গান শুনিয়ে দি।
2: হ্যাঁ শুনবেন।
0: ওকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে নারায়ণ বাবু, এই গানটা আপনার জন্য।

0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো হ্যালো,
1: হ্যালো, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ শ্যামল বাবু, স্বাগত আপনাকে, ভালো আছেন?
1: অনেকদিন পরে এই প্রোগ্রামে আপনাকে পেলাম।
0: একদম, বলুন।
1: তো আজকে বলছি ওই শ্রীমতী হংসরাজ অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে আমি টিয়া দুষ্টু টিয়া, খুব সুন্দর গান।
0: আপনি তো সুন্দর গানের অনুরোধ করেন বটেই, একদম ভালোরা থাকুন আর খুব ভালো থাকুন। তো আমাদের আরো এক প্রিয় শ্রোতা বন্ধু, আচ্ছা আরো একটা ফোন নিয়ে নি প্লিজ। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল আর শুভ সন্ধ্যা বলা যায়।
2: আমি পূর্ণিমা বলছি।
0: বাহ পূর্ণিমা,
2: বাংলা গান শুনবো।
0: পূর্ণিমা, চাঁদের আলো কি পড়েছে না আরো কদিন পরে পড়বে?
2: না নেই তো, অন্ধকার।
0: ঠিক আছে, আমাদের এই পূর্ণিমা সবসময় জাগ্রত, তাই না? বলুন কোন গানটা শুনবে।
2: থাকবে থাকবে থাকবে,
0: একদম।
2: ভালো আছো?
0: খুব ভালো আছি, আপনি?
2: তাহলে
0: হ্যাঁ
2: হ্যাঁ, গান শুনবো।
0: কোন গানটা?
2: সাথী থেকে।
0: সাথী থেকে
2: বলবো তোমায়।
0: আচ্ছা শোনাবো, আমাকে শোনাবেন না? তাহলে শ্রোতা বন্ধুরা, এবারে ঝর্ণা ম্যাডামের পছন্দের গানে চলে যাচ্ছে সরাসরি।

0: শ্রোতা বন্ধু কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছো? না, শ্রোতা বন্ধুর সাথে কথা বলা গেল না, নিশ্চয়ই তিনি পরে আবারও ফোন করবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: শুভ সন্ধ্যা,
0: কে বলছেন?
1: নমস্কার, ভালো আছেন?
0: খুব ভালো আছি, আপনি?
1: আমি খুব ভালো, আমি আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: রীনা ম্যাডাম, বহুদিন পর, বলুন কোন গানটা শুনবেন?
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, আপনি বলুন কোন গানটা শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, বাংলা গান তো ম্যাম?
0: হ্যাঁ হ্যাঁ, বাংলা ছায়াছবির গান। অনুষ্ঠান শুনছেন তো?
1: ঠিক আছে। হ্যাঁ,
0: অনুষ্ঠান শুনছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ শুনছি তো,
0: বলুন বলুন।
1: একটু কাজে ছিলাম, একটু এলাম আর কি এখন।
0: আচ্ছা,
1: তো জব করি আর কি।
0: হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকুন। তো এবারে আর দেরি না করে লড়াই থেকে এই গানটা আপনার জন্য।

0: এই গানের অনুরোধটা করেছিলেন উদয়পুর থেকে শ্যামলবাবু। শ্যামলবাবু, এই গানটা আপনার জন্য।
1: টিয়া দুষ্ট টিয়া আজ পাড়া গায়ের মেয়ে, আমি টিয়া দুষ্ট টিয়া আজ পাড়া গায়।

0: শ্রোতা বন্ধুরা, আর অল্প সময় আছে, যদি সম্ভব হয় তাহলে আপনাদের অনুরোধের গানগুলো, আরও দুটো অনুরোধ রয়েছে। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি কয়টাকে বাড়িতে করতেছি।
0: হ্যাঁ, নাম কি আপনার বলুন?
1: আমার নাম নিখিল দেব বর্মা।
0: নিখিল বাবু, কোন গানটা শুনবেন?
1: আমি লোকচুর ছবির,
0: হ্যাঁ লোকচুরি,
1: মুছে যাওয়া দিনগুলি,
0: মুছে যাওয়া, খুব সুন্দর গান, ধন্যবাদ
1: হেমন্ত মুখোপাধ্যায়।
0: একদম শুভ,
1: ঠিক আছে।
0: তো শ্রোতা বন্ধুরা, এবারে রিনা ম্যাডামের পছন্দের গানে চলে যাব, তারপরেই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর ফোন নিতে পারছি না। সবাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের পছন্দের পর্ব রাগে অনুরাগে শুনছিলেন। ছিলাম আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 6:28 হয়ে গেছে, আর অল্প সময় আছি আপনাদের সঙ্গে। তবে শেষ গান নিখিলবাবুর পছন্দের,

আপনাদের পছন্দের আর্যে বন্ধু আর্যে অর্ণব চলে এসছে, থাকবে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন। খুব শিগগিরই আবারও দেখা হবে কথায় কথায়। আজকের মতন এখানেই ইতি টানতে হচ্ছে।

0: সেখানে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখন এলো না, গুগল পে করার আগে আসবে তো?
1: সো গার্লস কি চলছে?
2: ফিলিং চলছে,
1: চল তোর কার্ডটা দেখ।
0: কিন্তু দি
1: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

আরজে এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং শ্রোতা বন্ধু, এবারে স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে সময় হয়ে গেছে খোলা আকাশ পর্বের। খোলা আকাশের আজকের এই পর্বে আমরা বিশেষভাবে সক্ষমদের নিয়ে কথা বলব এবং সেই জায়গাতে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন, ভারতবর্ষের মাথা উঁচু করেছেন এমন একজন ভারতের মেয়ের কথা আজ বলবো। খোলা আকাশের আজকের এই পর্বে শ্রোতা বন্ধু আজ আমরা বলতে চলেছি অরুণিমা সিনহা, তার কাহিনী। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি এমন এক নারীর জীবন কাহিনী যিনি প্রমাণ করেছেন যে মানুষের শরীর নয়, তার মনগুলি তার প্রকৃত শক্তি। এমন একজন মানুষের গল্প যিনি জীবনের সব থেকে ভয়াবহ দুর্ঘটনার পরেও হার মানেননি, বরং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। শ্রোতা বন্ধু, জীবনের পথে আমরা অনেক সময় ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি, মনে হয় সব শেষ, কিন্তু একজন মানুষ যখন একটি পা হারিয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে পারেন, তখন আমাদের ব্যর্থতাগুলো কত ছোট মনে হয়, তাই না? আজ আমরা জানব ভারতের প্রথম মহিলা অ্যাম্পিউটি তথা কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয়ী অরুণিমা সিনহার অসাধারণ জীবন সংগ্রামের কাহিনী।

শ্রোতা বন্ধু, আজকে খোলা আকাশের এই পর্বে আমরা শুনব কাহিনী অরুণিমা সিনহার। অরুণিমা সিনহার জন্ম 1988 সালের 20 জুলাই উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও সাহসী। খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। বিশেষ করে ভলিবল খেলায় তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। দরিদ্র পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও বড় স্বপ্ন দেখতে কখনো ভয় পাননি। তিনি জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন, পাশাপাশি ফুটবলও খেলতেন। কিন্তু তখনও তিনি জানতেন না ভাগ্য তার জন্য এমন এক পরীক্ষা প্রস্তুত করে রেখেছে যা সাধারণ মানুষের কল্পনারও অনেক অনেক বাইরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আনসি অর্ণব। আজ খোলা আকাশের পর্বে আমরা কথা বলছি ভারতের এক অদম্য সাহসী মেয়ের। আমরা জানবো তাকে আরো একটু কাছ থেকে, তার কাহিনী জানবো, অনুপ্রাণিত হব এবং অবশ্যই তার আদর্শকে মেনে চলার চেষ্টা করব। কথা বলছি আমরা আজ অরুণিমা সিনহা, ভারতের প্রথম মহিলা অ্যাম্পিউটি তথা কৃত্রিম পা নিয়ে যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তার অসাধারণ জীবন সংগ্রামের কাহিনী আজ আমরা শুনতে চলেছি। শ্রোতা বন্ধু, চলুন সেই ভয়ঙ্কর রাতের কাহিনী আপনাদের শোনাই। 2011 সালের 11 এপ্রিল অরুণিমা লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন একটি চাকরির পরীক্ষা অংশ নিতে। তিনি পদ্মাবতী এক্সপ্রেস ট্রেনের যাত্রা করছিলেন। রাতে অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অরুণিমা প্রতিবাদ করেন। তিনি ভেবেছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই উচিত, কিন্তু সেই প্রতিবাদের মূল্য তাকে দিতে হয় ভয়াবহভাবে। দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন, কিন্তু দুর্ভাগ্য এখানে শেষ হয়নি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন তার উপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে তার একটি পা সম্পূর্ণভাবে থেতলে যায়। মৃত্যুর সঙ্গে লড়াই সারা রাত ধরে চলে। রেললাইনের পাশে পড়েছিলেন অরুণিমা। চারদিকে অন্ধকার, অসহ্য যন্ত্রণা, রক্তক্ষরণ। একদিকে জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে ছুটে চলা ট্রেন।

পরবর্তীকালে তিনি নিজেই বলেছেন যে রাতভর অসংখ্য ইঁদুর তার ক্ষত বিক্ষত শরীরের উপর ঘুরে বেড়াচ্ছিল। ভাবুন তো কি ভয়ঙ্কর পরিস্থিতি। যে কোনো মানুষ তখন আশা ছেড়ে দিতে পারতেন, কিন্তু অরুণিমা হার মানেননি। ভোরবেলায় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আমরা কথা বলছি অরুণিমা সিনহাকে নিয়ে। অরুণিমা সিনহা দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার চরম পরিণতি হয়। তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ট্রেন ট্র্যাকে সারা রাত তিনি পড়েছিলেন, উপর দিয়ে ট্রেন যাওয়ার পরেও জীবনকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন। তার জেদ ছিল তাকে বাঁচতে হবে। অরুণিমা হার মানেননি সেদিন। চিকিৎসকদের সামনে তখন একটাই পথ ছিল, তার বা পাটি কেটে বাদ দেও। অপারেশন সফল হয়, কিন্তু একজন জাতীয় স্তরের খেলোয়াড়ের কাছে একটি পা হারানো মানে শুধু শারীরিক ক্ষতি নয়, জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে গুড়িয়ে যাওয়া। অনেকেই ভেবেছিলেন তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু অরুণিমা অন্যরকম ছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঠিক করেছিলেন, আমি এমন কিছু করব যাতে পুরো পৃথিবী আমাকে চিনবে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ খোলা আকাশের এই পর্বে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আজ খোলা আকাশের এই পর্বে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব নিয়ে এসেছি অরুণিমা সিনহার কাহিনী। অরুণিমা সিনহার এই কাহিনীর মাধ্যমে অবশ্যই আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব, জীবনে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব এবং জীবনের প্রতিটি বাধা কীভাবে অতিক্রম করতে হয় সেটারও সাহস নেব এই কাহিনী থেকে। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি টেলিভিশনে মাউন্ট এভারেস্টের উপর একটি অনুষ্ঠান দেখছিলেন। হঠাৎ তার মনে হলো, আমি এভারেস্টে উঠব। চারপাশের সবাই অবাক। যে মেয়ে সদ্য একটি পা হারিয়েছে সে কিনা পৃথিবীর সব থেকে উঁচু পর্বত জয় করার স্বপ্ন দেখছে। অনেকে হাসলেন, অনেকে বললেন এটা পাগলামি। কিন্তু ইতিহাসে যারা বড় কিছু করেন তাদের স্বপ্নকেও প্রথমে পাগলামি বলেই মনে করা হয়। অরুণিমা যোগাযোগ করেন ভারতের প্রথম এভারেস্ট জয়ী নারী বচেন্দ্রী পালের সাথে। প্রথমে বচেন্দ্রী পালও অবাক হয়েছিলেন, কিন্তু অরুণিমার চোখের দৃঢ়তা দেখে তিনি বুঝতে পারেন এই মেয়েটি সত্যিই কিছু করতে পারবে। শুরু হয় কঠিন প্রশিক্ষণ, কৃত্রিম পা নিয়ে হাঁটা শেখা, তারপর দৌড়ানো, তারপর পাহাড় চড়া। প্রতিটি পদক্ষেপ ছিল যন্ত্রণায় ভরা। কখনো কৃত্রিম পা থেকে রক্ত বেরোত, কখনো ভারসাম্য হারিয়ে পড়ে যেতেন তিনি, কিন্তু থামেননি কখনো। পর্বতারোহণের প্রশিক্ষণ কখনো সাধারণ ব্যাপার নয়। বরফ ঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব, মারণ ক্লান্তি, একটি সুস্থ

মানুষের পক্ষেও যা অত্যন্ত কঠিন, সেখানে একটি কৃত্রিম পা নিয়ে এই প্রশিক্ষণ ছিল অবিশ্বাস্য চ্যালেঞ্জ। তবুও অরুণিমা প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করে তুলছিলেন। তিনি বিশ্বাস করতেন, যতক্ষণ মন হার মানছে না ততক্ষণ মানুষ পরাজিত হয় না।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং খোলা আকাশের আজকের এই পর্বে আমরা শুনছি অরুণিমা সিনহার কাহিনী। 2013 সালে শুরু হলো তার এভারেস্ট অভিযান। প্রতিটি ধাপে ছিল ঝুঁকি, বরফ ঝড়, হিম প্রবাহ, প্রাণঘাতী খাদ, অক্সিজেনের স্বল্পতা, কৃত্রিম পানীয়ে প্রতিটি পদক্ষেপ যেন ছিল মৃত্যুর সঙ্গে যুদ্ধ। কিন্তু তিনি এগিয়ে চললেন, কারণ তার লক্ষ্য ছিল একটাই, শিখরে পৌঁছানো। 21 মে 2013, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8,848 মিটার, সেই শিখরে দাঁড়িয়ে আছেন এক ভারতীয় নারী যার একটি পা নেই, যিনি কয়েক বছর আগেও হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। সেই নারী হলেন অরুণিমা সিনহা। তিনি হয়ে উঠলেন বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পিউটি যিনি এভারেস্ট জয় করেছেন। সেই মুহূর্ত শুধু তার ব্যক্তিগত বিজয় ছিল না, সেটি ছিল মানুষের ইচ্ছা শক্তির বিজয়, সেটি ছিল সাহসের জয়, সেটি ছিল স্বপ্নের জয়। এভারেস্ট জয়ের পর অরুণিমা বলেছিলেন, শরীরের অক্ষমতা নয়, মনের অক্ষমতাই মানুষের সবথেকে বড় দুর্বলতা। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়েছিল তার পুরো জীবন দর্শন। এভারেস্টের পরেও থামেননি অরুণিমা। অনেকেই ভাবেন এভারেস্ট জয় করাই ছিল তার শেষ লক্ষ্য, কিন্তু না, তিনি বিশ্বের 7টি মহাদেশের সর্বশ্রেষ্ঠ যে শৃঙ্গ সেগুলো জয়ের লক্ষ্য স্থির করেন এবং একে একে বহু গুরুত্বপূর্ণ শৃঙ্গ জয় করেছেন। তিনি বিশ্বকে দেখিয়ে

দিয়েছেন, একটি দুর্ঘটনা কোনো মানুষের পরিচয় হতে পারে না। মানুষের পরিচয় তার সাহস, তার সংগ্রাম এবং তার স্বপ্ন। তরুণ প্রজন্মের জন্য শিক্ষা দিয়ে গেছেন তিনি। বন্ধুরা, অরুণিমা সিনহার গল্প আমাদের কি শেখায় একবার ভাবুন তো। প্রথমত, জীবনে সমস্যা আসবেই, দ্বিতীয়ত ব্যর্থতাও আসবে, তৃতীয়ত মানুষ আপনাকে নিরুৎসাহিত করবেই, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অসম্ভব বলে আর কিছুই থাকে না। পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে জীবন শেষ নয়, চাকরি না পাওয়া মানে সব শেষ নয়, কোনো স্বপ্ন ভেঙে যাওয়া মানে নতুন স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া নয়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বের শেষ প্রান্তে এসে আমরা আবার মনে করি সেই তরুণকে, যিনি একদিন রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, কেউ ভাবেনি তিনি বেঁচে থাকবেন, আর আজ তার নাম বিশ্বের ইতিহাসে লেখা রয়েছে সোনার অক্ষরে। অরুণিমা সিনহা আমাদের শেখান, জীবনের সব থেকে অন্ধকার রাতের পরেও সূর্য ওঠে, সব থেকে বড় আঘাতের পরেও মানুষ ঘুরে দাঁড়াতে পারে, সবতে অসম্ভব স্বপ্ন একদিন বাস্তব হতে পারে। তাই জীবনে যে কোনো কঠিন মুহূর্তে মনে রাখতে হবে, হার মানা আর থেমে যাওয়া এক জিনিস নয়, একটু থামা যায়, বিশ্রাম নেওয়া যায়, কিন্তু স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যায় না। অরুণিমা সিনহার জীবন আমাদের সকলকে বার বার মনে করিয়ে দেয়, পা হারালেও পথ হারানায়, আশা হারালে পথ হারায়। আজকের অরুণিমা সিনহার এই অনুপ্রেরণামূলক কাহিনী আমরা প্রত্যেকে শুনলাম। আজকের এই পর্ব থেকে শ্রোতা বন্ধু বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব। গানে গানেই নেব বিদায়, তবে কিছুক্ষণ বাদেই ফিরছি অন্য এক আরও আপনাদের পছন্দের পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে। জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনন্ত। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনব এপিজে আব্দুল কালামের উক্তি। এপিজে আব্দুল কালাম বলছেন, সূর্যের মতো দীপ্তিমান হতে গেলে প্রথমে তোমাকে সূর্যের মতোই ফুটতে হবে। অর্থাৎ সূর্য যেরকমভাবে দীপ্তি ছড়ায়, সেরকম দীপ্তি যদি আমরা ছড়াতে চাই তাহলে সূর্যের মতোই পরিশ্রম করতে হবে, সূর্যের মতো ক্ষমতা সম্পন্ন হতে হবে। এবং সেই ক্ষমতা

ব্যাপারটা আয়ত্ত করতে গেলে প্রচুর প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, এপিজে আব্দুল কালাম বলছেন, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না, এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থাকো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা না পৌঁছে যাই, ততক্ষণ পর্যন্ত লড়াই থামালে চলবে না শ্রোতা বন্ধু। জীবনে এই জিনিসটাই আমরা যে অদ্বিতীয় সেটা প্রমাণ করে। তিনি বলছেন, জীবনে একটা লক্ষ্য তৈরি করো এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং সেই মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য অবশ্যই তৈরি থাকো। এপিজে আব্দুল কালাম বলছেন, একজন শিক্ষার্থীর সব থেকে বড় গুণ হলো সে প্রশ্ন করে। তাকে প্রশ্ন করতে দিন, বিশেষ করে শিক্ষকদের জন্য এই কথাটা। শিক্ষার্থী যারা শিখতে চায় কোনো একটা বিষয় নিয়ে, তারাই কিন্তু প্রশ্ন করে এবং সেই প্রশ্নটাই শিক্ষার্থীর মূল হাতিয়ার এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার, শিক্ষা লাভ করার প্রধান অস্ত্র এই প্রশ্ন। তাই শিক্ষার্থীদের সব থেকে বড় গুণ হিসেবেই দেখছেন প্রশ্নটাকে এপিজে আব্দুল কালাম। তিনি আরো বলছেন, যদি আমরা স্বাধীন না হই তবে কেউ আমাদের সম্মান করবে না। সেটা দেশের দিকে একই রকমভাবে যেভাবে প্রযোজ্য, নিজেদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে, পারিবারিক বিভিন্ন ক্ষেত্র থেকে একটা স্বাধীনতা হতে পারে। সেই স্বাধীনভাবে যদি আমরা কাজ করতে পারি, নিজেদেরকে চালিত করতে পারি অন্যদের কথা ভেবে, তাহলেই মানুষ কিন্তু আমাদের সম্মান করবে। তিনি একটা প্রশ্ন করছেন সবাইকে, আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে? অর্থাৎ আত্মনির্ভরতা যদি আমাদের থাকে, আমরা যদি নিজের উপর নিজে নির্ভর করতে পারি, বিশ্বাস রাখতে পারি, তাহলে আত্মসম্মান বোধও কিন্তু তার সাথে সাথেই আসবে। যদি কোনো দেশ তাকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয়, তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে, পিতা মাতা এবং গুরু। পিতা মাতা এবং গুরুর কতটা দায়িত্ব রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, সেটা এই একটি মাত্র কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন। এপিজে আব্দুল কালাম বলছেন, কোনো দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় এবং একটি মানুষের মনকে যদি সুন্দর করতে হয়, তবে সেটা শুধুমাত্র তিনজনই করতে পারে, তারাই হচ্ছেন পিতা মাতা এবং গুরু। ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট। যদি কেউ পরিশ্রম করে তখনই কিন্তু ভগবানও তাদের সাহায্য করে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। খুব স্পষ্টভাবেই সেটা প্রমাণিত। তিনি আরো বলছেন, যখন আমরা কোনো সমস্যার মোকাবিলা করি, তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তি খুঁজে পাই। অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল, আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল। তো এভাবেই আমাদের এগিয়ে যেতে হয়। তিনি বলছেন, শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। হঠাৎ করে কেউ শ্রেষ্ঠ হয়ে ওঠে না, রাতারাত কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। সেই কথাই বলছেন এপিজে আব্দুল কালাম। তিনি বলছেন, শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ নিজের গুণ আহরণ করতে হবে, সেই যোগ্য হতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য এবং সেখানে কঠোর পরিশ্রম জারি রাখতে হবে।

সেই কারণেই তাকে বলা হচ্ছে চলমান প্রক্রিয়া। কোনো দুর্ঘটনা নয় সেটা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। তিনি আরো বলেছেন, আমার কাছে দু ধরনের মানুষ আছে, যুবক এবং অনুভবী। অনুভবী এবং যুবক হিসাবে দু ধরনের মানুষ রয়েছে, এমনটাই বলেছেন এপিজে আব্দুল কালাম। শ্রোতা বন্ধু, আজ সেরা কথা পর্বে এপিজে আব্দুল কালামের বক্তব্য আমরা শুনলাম, শেষ করছি এখানে সেরা কথার পর্বে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর পরে ককবরক সংবাদ, এবং তারপরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: A historic tribute to India's longest serving continuously elected Prime Minister Sri Narendra Modi ji. The right leader at the right time at the right place, Narendra Modi ji as Prime Minister of this great nation. That is his strength. He is both our anchor and our innovator. Working with a single agenda, that is nation.

0: ফার্স্ট।
1: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতনরাম মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক।

0: নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে। তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
1: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
1: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: केंद्रीय NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে 1000 বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কিভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট, সেই সব বিষয়ের উপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ, মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে দুটি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র কুঙ্খা নরেন্দ্র মোদী ভারত হাকতর সালকরক নম্বই সংসাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়াচাকমা তিনি রেকর্ড খলাইকা কেন্দ্র হাপাং বুসখাং জুলাই তালনি সাল পুইলানি সিমি বিবিজি রামজি চল খাইনে নাহারাই হাস্তেমাঙ্কা রাং খক সাসাই ব্রৈচিসা রোজাক চিনি রাসাই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী সাকা হামতায় আয়ু কলক নংনাব তিনি হাস্তে জুদা জুদা থায় বিজেপি বখাক্তই আলাই দেমতাইরি মুংতাই দেমুং পান্ডা সংসাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণে ফিল্টাম ডিভিশন লীগ ফুটবল বাটাইমুং তিনি নিশিমি আগরতলা ও চেঙ্কা তাবুক ককটমা শুক্রবই ভারত হা কতর সাল কলক রম্বই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়া চাকমা তিনি রেকর্ড খাইকা নরেন্দ্র মোদী মোসাং মোদী মে তালনি সালনু চিটুকু পৈলা মন্ত্রী বক্রকুঙ্গি সুমাই টাংমানি তিনি হাই সাল ব পণ্ডিত জওহরলাল নেহরু রেকর্ড লাইকা জওহরলাল নেহরু ১৯৫২ বিসিনি মে তালনি সালচি থাম্ব চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পৈলা সুমাই টাংমানি তাই ১৯৬৪ বিসিনি মে তালনি সাল নুচি সিনি জরা পজাইয়া চাক্কা হা কতর সাল কলক রম্বই চংজাক মন্ত্রী বক্রক উঙ্গি পজা ইয়াচাকমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাকাম ইয়াফারনা বাকি তিনি কেন্দ্র মন্ত্রী সব ককচাপ কাইসা গছি নারজাকা ককতুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্নি বৈষ্ণব সাকা অ ককচাপ বসংনি ফাইচিং মোসাং মোদী লাইবুমা গনাং সামুং তাংমানি কাইসা মারি তাই আব বাই জুদা জুদা ও হামক্রাইনি ককতুম তিসাজাকা আবনি বাকৈন মন্ত্রী বক্রক হামবাই ইয়াফানা বাকি মন্ত্রী সভা তিনি মুংসিনি গনাং ককচাপ কাইসা গছি নাহারজাক্কা শ্রীলঙ্কানি প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশা নায়ক ভারতনি লাইবুমা ও যতনি জরা কলক মন্ত্রী বক্রকুঙ্গি বাদ যা ইয়াচাক তংমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাকাম ইয়াফারকা হদালাম্ব ব ভারত শ্রীলঙ্কানি বখাকনি হালকটাইব গরাক উঙানহিনই খাকামানি ককসাকা খোচাটাই ক্লাইও থাই বিশু শ্রীলঙ্কা নি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হা কতনি কচুকুক বরম মিত্র বিভূষণ ইয়াফারমানি ইউনাইটেড স্টেট নি ভারত নি চংজাক ফুরাই কক নন্দ্রুনাই সার্জিও গোট তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হা কতনি যতনি গবাং জরা মন্ত্রী বক্রক নি বাদজা টংমা রেকর্ড সনামান্য রগৈ খাকাম ইয়াফারকা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী বেলাই খাকাম ইয়াফারই তাই হামবাই রেবই হরলামতেই সাকা মন্ত্রী বক্রক অ বিশি চিনুয় ভারত হা কতনি বরম ন তাইসা ফুনুক ফিরকা হুকুমু উথাং ফিরকা তাই বসংনি কিয়ক চাক মুংনি খুরসাজাকনাই গনাং কাইসা অংকা অজরাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী খাকাম ইয়াফার হরকা খাকাম কচার মুং কাইছ মন্ত্রী অকরা সাকা মন্ত্রী বক্রক মোচাং মোদী তৈফাংবাই থানাই বিশি চিনুয় ভারত হাকতনি জুদা জুদা মকল ক্লাইজাই জাত হামক্রাইনি সামুং তাংজাকা কেন্দ্র হাপাং বুসকাং জুলাই তালনি সালপুইলানি সিমি বিবিজি রামজি চল খাইনা নাহারৈ হা কতনি হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাইনি বাকি রাং খক চুকুচি বাসাই ডগ্রা চুকুচিনি রোজাক কচার জরানি বাকি বক্কা আবরি বিছিং ত্রিপুরা মানখা রাং খক সাসাই বুরেচিসা রোজাক চিনি রাসাই মিয়া দিল্লি কেটাল কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ককলাম পান্ডা কাছেও সাকা বকজাক অ রাং হা কতনি কাইনুই রাসাই চাচি সাই কামি পঞ্চায়েত সগৈবাইনে হা কতর সাল কলক রম্বই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হান্তা আয়ু কলক টংনাব তিনি হাস্তে জোড়া জোড়া থাইও বিজেপি বখাক্তে আলাই দে মতাইরি মুংতৈ দিয়ামিং পান্ডা সনজাকা মোহনপুর হাতিনি কালী মান্ডব সনজাক মতাইরি মুংগ মানজাকা সিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ অনুকুটি জালেন জোড়া জোড়া মান্ডব আলাই দে মতাইরি মুংতাই দিয়ামিং পান্ডা সনজাকা ফটিক রায় চেবরি লামপ্রানী কালী মান্ডব সঞ্জাক পান্ডব মানজাকা তপশিলী হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস কৈলাসহরনি কৈলাসেশ্বরী কালী মন্দিরব তিনি আলাই দে মতাইরি মুং সংসাকা আগরতলার মেহের কালীবার ও আলাই দে মতাইরি মুং পান্ডব মানজাকা আগরতলা পুর নাইকরানী মেয়র দীপক মজুমদার বিজেপি উত্তর সালকা আমচাই আসামতে ত্রিপুরা হাস্তে মঠাখানী মন্ত্রী

0: রাজু সুনামুরা মহকুমানি মধুবন কালীবাড়ি ও সংজাক পান্ডব মাঞ্জাকা সিপাহীজল জেলা পরিচালন কাজ ইয়াকচু পিন্টু আইস সুনামুরা আওলি পঞ্চায়েত চেয়ারপার্সন সারদা চক্রবর্তী মেলাগড় পুর পরিচালন চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় বিশালগড়ী জগন্নাথ জীব মান্ডব সংজাক পান্ডব মাঞ্জাকা এমএলএ সুশান্ত দেব আগরতলা ইন্দ্রনগর কালীবাড়ি মান্ডব মোতাইরি মূ পান্ডব মাঞ্জাকা হদা হাম ক্রাইতে হদারং মন্ত্রী টিঙ্কু রায় চাকমা গাট শিব মান্ডব আলাদে মোতাইরি মূ পান্ডব মাঞ্জাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বক্রঙ্গী নরেন্দ্র মোদী ফিল তাম সুমাই তামমুনি বিশি কামন রুগী হা কতনী লোকরণ খা কামাতা পৈতো থাংমুনি মারি ফুনুকা সালকলক রম্বই অজামনি হামক্রাই টংসুকনাই তাই ছাতন কাম কাইসা ফুনুগী মানকা খনাদি আবনতি কাইসা ককটুম
1: ভারতনি ফিলচিব্রী মন্ত্রীবক্রক অঙ্গী বার জাইয়া চাকমা ইয়াগুলনি সিমি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতন তুইদুলি টংখা তাবুকনি জরা ও বন অযতনি জরা কবাং মন্ত্রীবক্রকনি বার যাব টংনাই অঙ্গী লাইবুমা ও থাইসনামী নাহারকা তিনি নিশাল পণ্ডিত জওহরলাল নেহরুনি রেকর্ড ন সবাইখা ব 1952 বিশিনি মে তালনি চিথাম শালমারিনি সিমি মন্ত্রীবক্রক অঙ্গী পণ্ডিত নেহরু বার যা ইয়াসাক লাংখা জরা অংখা শালব্রী সাই থামরা চুকু চিচার তিনি নৈ সাই নৈ চিদক বিশিনি জুন তাল চি শালমারি জরা মন্ত্রীবক্রক অঙ্গী মোজাং মৌদি বারজাইয়া চাকমা শাল অংখা শালব্রী সাই থামরা চুকু চিচুকু অজরাও তাং বেখরে ফামক্রাই ডিজিটেল স্লাইমুং রাংথং হামজামুং তাই হদা নাইমথাঙ্গ কাহামকুক হামক্রাই অংমা নুকজাখা হাপাংনি দাল বিদাল লুকু হামক্রাই রেগজাক চেতন টংকসং লুকুরকনি লাংমানো স্লাইমুং তুবুখা হাকতনি বেবাক থায় হামক্রাইনি মারি সগৈখা আবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি নগিতিঙ্গী হাকতর তাই হাকতর ফাতানি লুকুরকনি বখাকতৈ খা কাহাম ইয়াফার জাকমা থাকলিয়া এমপি রাজীব ভট্টাচার্য খা কাহামিয়া ফার্মা ও শাখা
2: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে আমাদের দেশের জননেতা আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন সমাজের শ্রমিক বলুন সমাজের কৃষক বলুন যুব বলুন মহিলা বলুন প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী আজকে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন
1: মন্ত্রীবক্রগঙ্গী নরেন্দ্র মোদিনী তৈদুল মুং নাইকল মুঙ্গসিমি খাজা গিয়া বহাকতরনি লুকুরকনি খাও খা থাংসারি মুং বরম তাই কতাল ইমাং নুগ নাও খা বাসার খা বিনি তৈদুল মুং বাই বাই থাংসুকজাক ভারতনি নাহার মুং নতৈ বসকাঙ্গী টঙ্গ হাকতর আমনি বিশিং অ বিশি চিনৈ কবৈন সেলাই মুংনি কথমা হামচা মুং বাই থাংসুকজাক তাই হামচাজাক ভারতনি কথমা নুকজাখা কক্তমা খতরনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আউটলয় কেন্দ্রীয় ককটমা খনাই তংবাইও আকাশবাণী ককটমানে আপডেট মানাবাগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আউটলয় কেন্দ্র ককটমা আপডেট মানাখাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেনে থাইমানী ককটুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরণি ফিল্টাম ডিভিশন লিগ ফুটবল বাতিল মূ তিন সিমি আগরতলাও চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংজাক থমুঙ্গ ইউনাইটেড বিএসটি নই সা গুলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টার মেচেনখা যতই বদল চিব্রী নতুই বাতিল মূঙ্গ মানজাগী টঙ্গু ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক বুরিরোপনি অরণ্য ক্রিকেট বাতিল মূঙ্গ তিনি থমুং কাইব্রিংখা নরসিংহনি টিআইটি থংখলও জিবি প্লে সেন্টার রান থামচি চুকু বাই রয়্যাল কোচিং সেন্টার ন এমবিবি স্টেডিয়াম কনেল কোচিং সেন্টার রান ছাড়া চাচি বাই উসপোলিং ক্লাব ন তালতলা থংখলও চাম্পুমরা কোচিং সেন্টার উইকেট কাইনি বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার ন তাই নরসিংহনি পিটিএ থংখলও মডার্ন ক্রিকেট একাডেমি রান নৈচি নৈ রান বাই ব্লাইট ক্লাব ন মেচেনখা নবর্তীবাণী ককটুমা বুসখান দাম নৈচি বুড়ি হাস্তিন যত হাঙ্কর ফেরাং ককে কবাংখাই ওয়াতে ওয়াবন নবর্তীবাণী নাইক হজা ক্লারিকা খনা সালনি তুমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খাম নৈচি বা ডিগ্রি সেলসিয়াস গানে গিনিও তঙ্গনা তিনি সালনি তুমারি সাকো থামচি বুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খাম নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা সতী থামচি জরা ওয়াতে ওয়াখা দশ দশমিক নই মিলিমিটার পাইথক ককটুমা বুবাগ্র তাইসা পড়ব নরেন্দ্র মোদী ভারত হাকতর সালকলক রম্বই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গী পজা ইয়াচাকমা তিনি রেক

চলকলাইকা কেন্দ্র হাফাং বুসকাং দুলাই তালনি সালপুইলানিসিমি বিবিজি রামজি চলকলাইনে নাহারে হাস্টাইমাংখা রাংখক সাছাই ব্রিচিছা রোজাক চিনি রাছায় মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকান্তা আয়োগ কলক টংনব তিনি হাস্টিং জুদা জুদা থাকে বিজেপি বখাক্তে আলাই দেমতাইরি মূতাই দিয়ে মূ পান্ডা সংযাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণে ফিল্টাম ডিভিশন লীগ ফুটবল বাতেমু তিনি সিমে আগরতলাও চেঙ্কা কক্তমা তিনি বাকে অরণ পাইকা ওলনি কক্তমা আওয়াই খানা ফুম দামচিনি সতী ব্রিচিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালের 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4,399 দিন। দেশে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব গৃহীত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রস্তাবটি জাতির প্রতি শ্রী মোদীর নিরন্তর সেবার এক ঐতিহাসিক মাইলফলক এবং এতে তার বিভিন্ন অঙ্গীকার ও অর্জনের রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই যুগান্তকারী অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মন্ত্রিসভা একটি 7 দফা প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বলেন, প্রধানমন্ত্রীর এই 12 বছর ভারতের আত্মসম্মানের পুনরুজ্জীবন, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে জাতির মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই 12 বছরে দেশের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করা হয়েছে, রাম মন্দির নির্মিত হয়েছে, নকশালবাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে এবং সন্ত্রাসবাদ দমন করা হয়েছে। আজ এক নতুন ভারত আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি বিশ্বমঞ্চে তার পরিচয় প্রতিষ্ঠা করেছে এবং বিশ্ব এক সক্ষম, শক্তিশালী ও রূপান্তরিত ভারতের উত্থান প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের বর্ষপূর্তি দেশের মানুষের অটুট আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দীর্ঘ সময়ের নেতৃত্বে তিনি উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের এক দৃঢ় দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি প্রতিবেদন।
1: ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলছেন। বর্তমান সময়ে তিনি দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজকের দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেছেন। 1952 সালের 13 মে থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4,398 দিন। আর আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা

0: কার্যকাল 4399 দিন। এই সময়ে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় এনেছে ইতিবাচক পরিবর্তন। দেশের সর্বত্র পৌঁছে যাচ্ছে উন্নয়নের আলো। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে আছে দেশ বিদেশের অফুরান শুভেচ্ছা এবং অভিনন্দনের স্রোত। সাংসদ রাজীব ভট্টাচার্য এক শুভেচ্ছা বার্তায় বলেন,
1: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে, কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে। আমাদের দেশের জননেতা, আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন, সমাজের শ্রমিক বলুন, সমাজের কৃষক বলুন, যুব বলুন, মহিলা বলুন, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী। আজকে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে আজকে আমাদের বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন।
0: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্ব শুধু প্রশাসনিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি দেশের মানুষের মনে আত্মবিশ্বাস, গর্ব এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণা জাগিয়েছেন। তার নেতৃত্বে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে চলছে দেশ। এর মধ্যে এ ১২ বছর আসলে পরিবর্তনের গল্প, উদীয়মান আত্মবিশ্বাসী এবং উন্নত ভারতের গল্প। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
2: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে বিগত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন, সুশাসন এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির উপর ভিত্তি করে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে দেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। মোহনপুর বাজারে কালীমন্দিরে আয়োজিত বিশেষ পূজা ও প্রার্থনায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ঊনকোটি জেলায় বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা পাঠ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফটিকরায় চেবড়ি চৌমুহনির কালীমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। কৈলাসহরের কৈলাসেশ্বরী কালীবাড়িতেও আজ বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। আগরতলায় মেহের কালীবাড়িতে বিশেষ পূজা অর্চনায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু। সোনামুড়া মহকুমার মধুবন কালীবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী, মেলাখর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। আগরতলার ইন্দ্রনগর কালীমন্দিরে পূজার্চনায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। চাকমাঘাট শিবমন্দিরে পূজার্চনায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার আগামী পয়লা জুলাই থেকে ভিবিজি রামজি চালুর লক্ষ্যে সারা দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক বৈঠকে জানান, বরাদ্দকৃত এই অর্থ সারা দেশের প্রায় 2,80,000 গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে দুটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং চারটি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এই অনুরোধ জানান। আইআইটি খড়গপুরের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে দক্ষতা ভিত্তিক ও বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু ও সম্প্রসারণের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যে সাফল্যের জন্য আজ 9 পুলিশ আধিকারিক ও 2 পুলিশ কর্মীকে পুরস্কৃত করেছে। আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন। পুরস্কৃত আধিকারিকরা হলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা, ট্রাফিক পুলিশের ডিএসপি প্রণব দাস, কল্যাণপুর থানার ওসি

আশিস সরকার, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, খোয়াই জেলার তিন এসআই রণজিৎ সরকার, কমলারানী মুড়া সিং ও বিভাস চন্দ্রনাথ, পশ্চিম জেলার এসআই রথীন্দ্র দেববর্মা, খোয়াই জেলার দুই কনস্টেবল অলোক দাস এবং সোমা দেবনাথ। নেশাবিরোধী আইনের তিন অভিযুক্তের বিরুদ্ধে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করল সোনামুড়ার স্পেশাল এনডিপিএস জেলা আদালত। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, সাজাপ্রাপ্তরা হল বেলুনিয়ার পিয়ারবাড়ি থানার অন্তর্গত মাথাইশীল মানিক মিয়া, প্রশান্ত রায়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ 12 দফা দাবিতে তপশিলি জাতিকল্যাণ দপ্তরের সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান করা, তপশিলি জাতিভুক্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করা প্রভৃতি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ইউনাইটেড বিএসটি 2-1 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। মোট 14টি দল আসরে অংশ নিয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় জিবি প্লে সেন্টার 39 রানে রয়্যাল কোচিং সেন্টারকে এবং এমবিবি স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 188 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 2 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 22 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে রংমহল পর্বের। রংমহলের আজকের এই পর্বে শুনবেন নাটক ফটিক চাঁদ, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা তৃপ্তি মিত্র। শুরু হচ্ছে নাটক ফটিক চাঁদ।

আবহ সুর প্রবীর মজুমদার। বেতার রূপ ও প্রযোজনা তৃপ্তি মিত্র।

0: de Veracruz, que la Santa Ángela.
1: মারবনে কি লেগা ঠেঙে খেলার বাড়ি? আমি না বললে যে ভবলি না সাংঘ তো চারে কে তুই?
2: জানি না।
1: দেখি দাদা, দেখি দেখি দেখি, একটু জায়গা দিন কে, একটু দাদা, অতি হবে অতি হবে, নে বস এখানে বস। এবার বলো তো চা মতলব খানা কি? কি পুলিশে তারা করেছিল চাল পাচারের ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভদ্রলোকের ছেলে, চাল নিয়ে দৌড়াবো তাদের তোমার নেই, পালিয়েছ কিরে? আরে আমাকে বলতে ভয় কি, আমিও ঘট পালানো ছেলে তোমারই মতো। নাম কি? আরে নাম কি?
2: ফটিক।
1: পদবী?
2: পদবী
1: তার নেম, টাইটেল কি?
2: ফটিক চন্দ্র পাল।
1: তুমি যে ঘরে ছেলে বলে মনে হচ্ছে সে ঘরে ফটিক নাম উঠে গেছে সেই সিরাজতোল্লার আমল থেকে। তবে হ্যাঁ, ওই ঝপ করে যে নাম বানিয়ে বলতে পারে সেও এই হারুনের মতোই আর্টিস্ট। নাও মেলাও হাত, মেলাও মেলাও মেলাও, আরে আরে দেখি দেখি দেখি, বা বা বা বা বা, হাতটা বেশ নরম তো, বাসের রড ধরতে হয়নি কোনোদিন। শার্টের দাম কম করে 45 টিপস হবেই। টেরিকটের প্যান্ট, হ্যাঁ মাদুলি নট দিচ্ছে, চালাকি করছে আমার সঙ্গে। এই সত্যি করে বলতো কে তুমি?
2: আমার মনে নেই, আমার কিছু মনে নেই।
1: মাথায় চোট লাগলো কি করে? কিরে কুনুই কাটলো কি করে? কিরে ল্যাংড়াচ্ছিস কেন? বল বল, বলে ফেল।
2: আমার মনে নেই।
1: আরে আমাকে ভয় পাবার কিছু নেই, বল বলে ফেল।
2: আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম যেন,
1: তারপর
2: ঘুম ভেঙে দেখি রাস্তার ধারে একটা ভাঙা গাড়ি পড়ে রয়েছে। মনে হলো দুটো লোক বুঝি মরে পড়ে রয়েছে।
1: মরে পড়ে রয়েছে?
2: হ্যাঁ, আমি হাঁটতে পারছিলাম না, খুব খিদে পেয়ে গিয়েছিল তাই চলতে লাগলো। অনেক পরে একটা পেয়ারা গাছ দেখলো তাই পেয়ারা পেয়ে খাচ্ছিল, তারপর আবার ঘুমিয়ে পড়লো। তারপর দেখি একটা পাগড়ি পরা লোক দুধের গ্লাস নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে।
3: এ এ লো বেটা দুধ পিলো। আরে দুধ পিও না, গরম দুধ। হ্যাঁ হ্যাঁ পিলো। আয় এ লো, বহুত আছে। হ্যাঁ
4: আবার পুরা পিলো।
3: আমি গিলাস মুঝে দে। আমি বলো তো বেটা, কে নাম হয় তোমার?
2: জানি না।
3: কে জানি না? তুমি তুমি বাঙালি আছো কি?
2: হ্যাঁ।
3: আচ্ছা তোমার ঘর কোথায়?
2: জানি না।
3: জানি না? আরে চোট লাগা কেসে?
2: জানি না।
3: জি বাদ, সাথে তোমার কই আদমি ছিল?
2: জানি না।
3: তোমার
5: নাম কি?
2: জানি না।
3: আরে বাপ রে, এ বেটা তো জানি না জানি না চোরকার কুছ বলতাই নেই।
5: জানি না মানে কি, তুমি ভুলে গেছো?
2: জানি।
5: তোমার কনুয়ের কাজটা তো ছড়ে গেছে দেখছি। আর কোথাও লেগেছে?
2: হাঁটুতে।
5: আর
2: মাথায়
5: দেখি। ভুলে গেছে, একটু কেটেও গেছে বোধ হয়। তুমি তুমি নামতে পারবে?
2: হ্যাঁ।
5: আচ্ছা হাত ধরো, শুনুন সর্দারজি, খড়গপুর তো আর 20 মাইল দূরে, আমি ওখানেই যাচ্ছি, আমার গাড়িতে করে ওকে ওখানেই নিয়ে যাই। একটা ডাক্তার দেখানো দরকার।
3: জরুর শুনিয়ে বাবুজি, উসকা বাদ না থানা মে জরুর লে যাইয়েগা, কুছ গড়বড় হুয়া মালুম হোতা হ্যায়। আচ্ছা মানে জলদি বাবুজি।

0: তুমি কলকাতা থাকো?
1: জানি না, আপনি কি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন?
0: তোমার একটা ব্যবস্থা করতে হবে, আগে যাব ডাক্তারখানায়।
1: না না, থানায় আমি যাব না।
0: পুলিশ ছাড়া তুমি বাড়ি যাবে কি করে?
1: না না না, পুলিশ না, পুলিশ আমার একদম ভালো লাগে না।
0: কেন? পুলিশ তো খারাপ নয়, পুলিশ অনেক ভালো কাজ করে।
1: না না, আমি যাব না।
0: ও নিয়ে তুমি মাথা ঘামিও না। এই যে আমরা এসে গেছি।
2: আরে অমরনাথ বাবু, যে আসুন আসুন।
0: ছেলেটিকে একটু ভালো করে দেখুন তো ডাক্তার বাবু।
2: কেন?
0: অ্যাক্সিডেন্টে পড়েছিল বোধহয়।
2: অ্যাক্সিডেন্ট কই? দেখি এদিকে এসো তো। এহে হে, যে অনেক জায়গা কেটে গেছে। ওরে রাম, তিন চার আইডিন তুলোগুলো দিয়ে যা তো। কি খোকা, কি হয়েছিল তোমার?
0: ওর কিছু মনে নেই, লস অফ মেমোরি বলে মনে হচ্ছে।
2: লস অফ মেমোরি? আচ্ছা আপনার হাতটা একটু ধরুন তো।
0: আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের এখানে থানাটা কোথায় বলুন তো।
1: আমি একটু বাথরুমে যাব।
2: বাথরুমে যাবে? এসো আমার সঙ্গে। ওই যে বারান্দা দিয়ে গিয়ে সোজা দরজাটা দেখা যাচ্ছে, ওইদিকে চলে যাও।
1: তারপর বাথরুমে ঢুকে ছিটকে নিয়ে আটকে দিল, তারপর জানলা দিয়ে লাফ মারলাম। রাস্তার লোকগুলো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আমার ভয় করছিল। তারপর থেকে স্টেশন, তারপর তো তুমি সব জানোই।
3: তা তোর আগের কথা কিচ্ছু মনে পড়ছে না?
1: না।
3: আচ্ছা এই ফটিক চন্দ্রপাল নামটা থিপেলি কোথায়?
1: একটা দোকানে সাইনবোর্ডে নামটা দেখেছিলাম।
3: তা তোমার তো তাহলে কলকাতায় একটা ডেরা লাগবে।
1: তুমি কলকাতায় থাকো?
3: আগে থেকেছি, এখন আবার থাকবো। আমি খেলা দেখাই বুঝলি, রথের মেলা, চড়কের মেলা, আরো কত জায়গায়। এখন কোয়াম্বাটোর থেকে আসছি। ভেঙ্কটেশ ওই যে সার্কাসের দলে খেলা দেখায়, দোস্তি হয়েছে, বলেছে চান্স হলেই জানাবে। আপাতত কলকাতা শহীদ মিনারের নিচে ঘাসের উপর খেলা দেখাবো। তা দেখি উপেন্দাকে বলে তোর যদি একটা হিললে করে দিতে পারি।
1: হিললে?
3: হিললে জানো না? ও সাহেব স্কুলে পড়েছো বুঝি?
1: জানি না।
3: যদিও নিয়ম মতো তোমাকে আমার পুলিশের হাতেই দেওয়া উচিত।
1: না না,
3: জানি জানি আর্টিস্টের নিয়মগুলো একটু আলাদা। আরে নিয়ম যদি মানতাম গোড়া থেকে, তাহলে কি আর তোমার সঙ্গে এই থার্ড ক্লাসে বসে কথা বলতাম? নিয়ম মানলে অরুণ মুস্তাফি হয়তো এখন একটা পি আর গাড়ি চড়ে।
1: কিন্তু হিললে কাকে বলে বললে না তো?
3: হিললে মানে গতি, ব্যবস্থা। তুমি নিশ্চয়ই সাহেব স্কুলে পড়েছো। তা উপেন্দাকে বলে যদি তার চায়ের দোকানে একটা ব্যবস্থা করে দিতে পারি, দেখি।

0: আগে আপনি অতটা হবেন না স্যার, আমরা তো অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।
1: আগে আমার ছেলে কি অবস্থায় আছে তাই বলতে পারছেন না ইন্সপেক্টর?
0: ব্যাপারটা মিস্টার,
1: আপনি থামুন, ব্যাপারটা আমরা জানি। চারজন লোক বাবলুকে কিডন্যাপ করেছিল, তারা একটা নীল আদার করে ঘাটশিলা ছাড়িয়ে মানভূমির দিকে যাচ্ছে।
0: আগে না, ওরা সিংহম স্যার।
1: তাই হলো, সিংহম স্যার। তারপর একটা লরি ওদের ধাক্কা মেরে পালায় মাঝরাত্রিরে।
0: ইয়েস ইয়েস,
1: ফেয়ার,
0: সরি স্যার।
1: ওহ, অ্যাক্সিডেন্টে সেই চারজন লোক মারা যায়।
0: আগে বঙ্কু ঘোষ আর এই নারায়ণ কর্মকার,
1: দলের পান্ডাটা তো বেঁচে আছে, তার আসল নাম তো আবার আপনাদের জানা নেই।
0: মানে
1: কি নামে জানেন তাকে?
0: আগে স্যামসন।
1: আর অন্য যেটা বেঁচে আছে
0: রঘুনাথ,
1: এটাও তো ছদ্মনাম হতে
0: পারে। তা পারে, তা পারে।
1: তাহলে আপনাদের কথা অনুযায়ী এইটাই প্রমাণ হচ্ছে ওই স্যামসন আর রঘুনাথ বাবলুকে নিয়ে পালিয়ে।
0: না, আগে না, না, না, না স্যার, একটা আলো।
1: কি?
0: একটা আলো, আলো, একটা আশার আলো দেখা যাচ্ছে স্যার।
1: আশার আলো দেখা যাচ্ছে স্যার? ওসব আলো টালো বাদ দিয়ে সদেশজি বলুন।
0: অমরনাথ গুমি বলে একজন ভদ্রলোক খড়গপুর যাচ্ছিলেন স্যার, ওখানে তার ওই ওই স্ত্রী
1: আবার ওই সব ফাগড়া স্ত্রী ফাগড়া বাদ দিয়ে বলুন,
0: বাবলুর সঙ্গে মিলে যায় এমনি একটা ছেলেকে তিনি রাস্তা থেকে তুলে নিয়ে খড়গপুরের ডাক্তারের কাছে ওই ফার্স্টে দেন স্যার। তারপরে বাথরুম বাথরুমে যাওয়ার নাম করে ছেলেটি পালিয়ে যায় স্যার।
1: হপলেস, বাবলুই যদি হবে সে তো তার নাম বলবে।
0: ওইখানে তো মুশকিল, ওখানে মুশকিল হয়েছে স্যার, ছেলেটি বোধহয় ওই কি বলে ওই ওই লস অফ মেমারি হয়েছে স্যার।
1: লস অফ মেমারি?
0: হ্যাঁ স্যার, সব কিরকম মিলে মিলে যাচ্ছে, মিলে মিলে যাচ্ছে।
1: রং ফর্সা
0: ফর্সা,
1: চেহারা দোহারা
0: দোহারা,
1: চুল কোঁকড়া,
0: আর নীল প্যান্ট, সাদা শার্ট।
1: দেখুন, আমার তিন দিন কোর্ট কামাই হয়েছে, আজ আমাকে

0: কোর্টে যেতেই হবে। এই খবর পেয়ে আমার বড় ছেলে বোম্বে থেকে আসছে, মেজো ছেলে খড়গপুর থেকে আসছে, সেজো মোটমাট সবাই আমরা খুব চিন্তিত। মাকে নিয়ে হয়েছে আমার সবচেয়ে মুশকিল।
1: হবেই তো, হবেই তো, মা তো মায়ের প্রাণ।
0: রাবিশ, মায়ের প্রাণ বাবলুর মা না, আমার মা।
1: সরি স্যার,
0: আন্ডারস্ট্যান্ড?
1: সরি স্যার,
0: বাবলুকে মানুষ করেছেন। বাবলুর মা বেঁচে থাকলে শক সইতে পারতেন না। বাবলুর জাগে, আমার ছেলেকে আমি ফিরে চাই। বদমাইশগুলো যদি টাকার দাবি করে তার যত টাকা লাগে ওদের দেব, তারপর ওরা ধরা পড়ল কি পড়ল না, দ্যাটস ইওর লুক আউট, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট।
1: সে তো বটেই স্যার।
2: কে? আরে কে কে বাবা তোমরা?
3: চিনতে পাচ্ছ না দাদু?
2: না তো।
3: তা পারবে কেন? ও চুল দাড়ি ছেঁটেছি যে, পারবে কি করে? স্যামসন কে মনে আছে?
2: হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আছি বইছি।
3: এবার বলো তো দাদু, গাঁট যদি কাটার মতলব থাকে সোজাসুজি কাটলি হয়? গণৎকারের ভরণ কেন ওই বুড়ো বয়সে?
2: তা কেন বাবা, আমি আবার কি করলো?
3: কি করলো? সেদিন যে বললে সাতুই আসার কোনো বড় কাজে হাত দিলে সিদ্ধি নিশ্চয়, দশটা টাকা পর্যন্ত নিলে, তবে হলো না কেন?
2: বড় কাজ মানে হচ্ছে কি
3: জানো? যে গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছিল সে গাড়ি খতম, মাল ভেঙেছে, দুই সাগরেদ মরেছে। এতই যদি গুনতে জানো তো এসব গুনে বলতে পারলে না।
2: আরে আমরা তো আর ভগবান নই।
3: ও ভগবান নই, তাহলে এবার খেসারত দাও।
2: খেসারত?
3: হ্যাঁ খেসারত, 10×10 একটা পাতি ছাড়ো।
2: টাকা? টাকা কোথায় পাবো?
3: ছাড়ো বলছি, ছাড়ো।
2: মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মেরে মের

0: আরে এই যে হারুন, এসো এসো, কি খবর বল?
1: আরে খবর তো নিতে এলাম।
0: খবর খুব ভালো, হে খবর খুব ভালো, দিব্যি ছেলে দিয়েছে তুমি,
1: তাই নাকি?
0: হ্যাঁ, এই পাঁচ দিনে সব কাজ শিখে নিয়েছে। ওই দেখো না কেমন কাপের ওপর কাপ সাজিয়ে খদ্দেরদের জন্য নিয়ে চলেছে,
1: তাই তো? ফটেক, হ্যাঁ ফটেক, আরে আয় আয় আয় আয় আয়। এই উপেন্দা, ওর সঙ্গে আমি একটু পাঁচ মিনিট কথা বলবো, কেমন?
0: বেশ তো, যাও না ওই ফটিয়ের ঘরেই যাও, আমি এদিকটা দেখছি।
1: আচ্ছা চল। কিরে ফটকে, কাজ কেমন লাগছে?
2: খুব ভালো হরিন্দা।
1: দেখি দেখি দেখি দেখি, ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া। বা বা বা বা বা, আমার কিনে দেওয়া গেঞ্জি প্যান্ট তো দিব্যি ফিট করেছে দেখছি।
2: হ্যাঁ, আর চুল
1: চুল, আরে ফার্স্ট ক্লাস মানিয়েছে, কদম চাটা। এবার ফটিক বললে আর কেউ অবিশ্বাস করবে না।
2: কিন্তু হরিন্দা,
1: কি? আরে বল কি?
2: বড্ডু মশা।
1: এই কথা রূপেন থেকে বলবো তোকে একটা মশারি কিনে দেবে। তা হ্যাঁ রে, তোর ওই অ্যাক্সিডেন্টের আগের কথা কিচ্ছু মনে পড়ছে না?
2: কিচ্ছু না, ভাববার চেষ্টা করলে মাথার ভিতরটা বড্ড দপদপ করতে থাকে।
1: না না, তবে থাক, আসলে কি জানিস, যে জিনিসটা নেই, যে জিনিসটা শুননি, সেটা নিয়ে ভাবা যায় না। ও মনে পড়লে আপনিই মনে পড়বে।
0: কি হলো কথা?
1: হ্যাঁ হলো উপেন্দা, উপেন্দা ফটিককে একটা মশারি কিনে দিও তো, ওর হাতে কেমন চাকা চাকা দাগ হয়ে গেছে।
0: আরে তা আগে বলনি কেন? আচ্ছা ছিলে।
1: শোনো উপেন্দা, কাল তো রোববার, তোমার চায়ের দোকানের ছুটি, ফটিককে আমি একটিবার নিয়ে যাবো, কেমন? ওই শহীদ মিনারের নিচে ঘাসের উপর খেলা দেখাবো, ও আমার সাগরেদ হবে।
0: তা বেশ তো, ভালো কথা, এই ছোকরা তোমার ভালো সাগরেদ হবে।
1: তা হবে, আচ্ছা চলি। হ্যাঁ

0: বাড়ির মাঠে একসঙ্গে এত জিনিস হয়?
1: হ্যাঁ, ফি রোববার এই মনুমেন্টের তলায়।

0: ওই ছেলেটা মাটির ভিতরে মাথা ঢুকিয়েছে কেন? ও যে মরে যাবে।
1: এখানে কেউ মরতে আসে না ফটি, বাঁচতে আসে। ও ওই করে রোজগার করে, সবই অভ্যাসের ব্যাপার।
0: হারিন্দা ওই দেখো দড়ির উপরে কেমন ব্যালেন্স করছে, আর ওই দিকে দেখো না রিং এর মধ্যে দিয়ে লাফাচ্ছে। এরকম সার্কাস হয় না?
1: সার্কাস তুই দেখেছিস? সার্কাস মনে পড়ছে? মনে পড়ছে?
0: পড়ছিল, আবার ভুলে গেলাম।
1: এই হলো আমার খেলা দেখাবার জায়গা।
0: এখানে তো লোকই নেই হারুনদা।
1: লোক আসবে আসবে, লোক ডাকার কায়দা জানা চাই। নে এই থলি থেকে সব জিনিসগুলো বার করে মাটিতে রাখ দেখি।
0: বাপ রে কি দারুন! আরে বাস এত বড় লাগছে।
1: সব জাগলিং এর জিনিস, এমন খেলা দেখাবো না যে তাক লেগে যাবে।
0: লোক জমবে না?
1: জমবে জমবে, এই দেখো জমাচ্ছি।
2: আরে সাত সমুন্দর বারা বন্দর চালিশ চুয়া ছুচুন্দর চুয়া।

0: নে বস, ওই মোড়াটা টেনে নিয়ে বস দেখি।
1: এখানে তুমি থাকো?
0: হ্যাঁ, এই আমার ডেরা।
1: ওটা কার ছবি হারুনদা?
0: ওটা ওটা এনরিকো রাস্টেলি, ইটালিয়ান জাগলার, একেবারে নাম্বার ওয়ান।
1: তুমি দেখেছো ওকে?
0: দূর, ও তো ছিল 100 বছর আগে। দে পয়সাগুলো দে।
1: এই না,
0: 10, 20, 30, 35। কিরে, জানলা দিয়ে কি দেখছিস?
1: দুটো লোক হারুনদা আজকে চায়ের দোকানে এসেছিল জানো, ওদিকে চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে। এদিকে
0: দাঁড়া তো, ব্যাটাকে দেখি একবার। চেনা চেনা লাগছে, চুল ছেটেছে, গোফ কামিয়েছে।
1: ওরা কারা হারুনদা?
0: একটা শ্যামলাল, আরেকটা সাগরেত, নাম জানি না, নাম করা গুন্ডা। ওরা উপেন্দার দোকানে এসেছিল।
1: হ্যাঁ হারুনদা, আমি একটা টেবিলে মামলেট দিচ্ছিল, তখন ওরা আমাকে ডাকলো।
2: এই এই খোকা, এই যে শোন।
1: জি বাবু, কি খাবেন বলুন।
2: কতদিন কাজ করছিস রে এখানে?
1: অনেক দিন বাবু।
2: অনেক দিন? কি নাম তোর?
1: ফটিক চাঁদ।
2: ফটিক চাঁদ? চুল ছেটেছিস কবে?
1: অনেক দিন।
2: হাঁটুটা ছড়লো কি করে রে?
1: আপনি কি খাবেন বলুন বাবু, 7 নম্বর কে চা দিতে হবে।
2: শোন তো সানা, একটা কথা আছে, সিকিরা এদিকে এদিকে আয়, আই শোন। না না, কিছু না কিছু না।
1: অর্ডার দেবেন না বাবু?
2: হ্যাঁ, ওই দুটো ডাবল আর দুটো মামলেট নিয়ে।
0: ব্যাপার যা আজ করেছিলাম ঠিক তাই। তোর বাপের অনেক পয়সা রে ফটকে, তোর কিচ্ছু মনে পড়ছে না এখনো?
1: কিচ্ছু না।
0: হ্যাঁ, অথচ তোর বাড়িতে পৌঁছে দিতে না পারলে অনেক বিপদ। শ্যামলাল সোজা লোক নয় রে ফটিক। যাকগে, আজ তোকে পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাবো, বুঝলি? ব্যাটারা টেরও পাবে না, চল।
3: আর একটা রবিবার এসে গেল, এতদিনেও গুন্ডাগুলোর কাছ থেকে কোনো খবর না পেয়ে আমি সত্যি একটু ধাঁধায় পড়ে গেছি ইন্সপেক্টর।
4: আগে আমি

0: তো সেই জন্যই বলছি স্যার যে ওর নিশ্চয়ই মেমারি লস হয়েছে।
1: মেমারি লসের অনেক ইয়ে তো বিলেতি ম্যাগাজিনে পড়া যায় বাবা, তুমি যে কেন বিশ্বাস করছো না, অ্যামনেশিয়ার কথা পড়োনি?
2: তাই যদি হয় তাহলে তো সে বাড়িতে এসে কাউকে চিনতে পারবে না। কি হবে তাহলে সুদিন?
1: সেটারও ট্রিটমেন্ট হয়, লস্ট মেমারি ফিরিয়ে আনা যায়। আর এখানে যদি সেরকম স্পেশালিস্ট না থাকে, বিদেশে নিশ্চয়ই আছে।
2: তাহলে তাহলে ইন্সপেক্টর,
0: আমি যেটা বলছি আপনি সেটাই করুন স্যার। একদিনও যখন তারা কোনো উচ্চ বাচ্চা করলে না, তখন ধরে নেওয়া যেতে পারে যে আপনার ছেলে অন্য কোথাও আছে, আর লস্ট মেমারির জন্যই সে বাড়ি ফিরতে পারছে না।
2: তাহলে সুরেন্দ্র, কাগজে বিজ্ঞাপনই দাও, লিখে দাও 5,000 টাকা রিওয়ার্ড, আর ওর একটা বেশ ভালো ছবি বেচে কাগজে পাঠিয়ে দাও।
1: ওই গত বছর দার্জিলিং এ যেটা তোলা হয়েছে সেটাই পাঠিয়ে দিচ্ছি।
2: দার্জিলিং একটা না পুরী, যা হোক একটা ভালো ছবি পাঠিয়ে দাও।
1: আচ্ছা বাবা।
2: আর শোনো, তুমি নিজেই কাগজের অফিসে যেও, বিজ্ঞাপনটা যেন চোখে পড়ার মতো হয়, খরচটা কোনো কথাই নয়।
3: পশ্চিম দিকে কিরকম মেঘ করেছে দেখেছিস? বৃষ্টি এলেই তো সব গয়া।
4: না না, বৃষ্টি বোধ হয় আসবে না। হারুনদা হারুনদা, ওই দেখো গ্যালের উপরে যাদের খেলা দেখিয়েছিলে না, তাদের মধ্যে অনেকেই ঠিক জায়গায় এসে জড়ো হয়েছে।
3: কই?
4: ওই তো, ওই তো সেই মুখে বসন্ত দাগওয়ালা ছেলেটা।
3: হ্যাঁ তাই তো।
4: আর ওই যে, ওই যে সেই বেটে মামুন ওইদিকে।
3: হ্যাঁ হ্যাঁ। তো তুই কি ওরা সব চিনে রেখেছিস নাকি? হ্যাঁ তাহলে হাতটা পাড়ি। হ্যাঁ আচ্ছা,
5: আরে কাম বয় গুড বয় ব্যাড বয় ফ্যাট বয় কোড বয় হ্যাট বয় দিস বয় দ্যাট বয় কলিং অল বয় অল বয় কলিং কলিং কলিং কলিং কলিং কলিং
6: চোখ বেঁধে আজ আমি খেলা দেখাবো, এর নাম ব্লাইন্ড জগলিং।

0: কেন পারলি না হারুনদা? তোমার কি হয়েছিল? দুটো বল কেমন করে ধাক্কা লাগলো?
1: কি করে তোকে বোঝাই বল। আসলে মনের সঙ্গে হাতের এমন একটা যোগ আছে না রে ফটিক, একটা ঘুমসে গেলে অন্যটাও খেলতে চায় না। বল ছুটছি, কিন্তু একটা মন কেবল তোর কথা আর ওই লোক মানে শ্যামলাল আর কি। না যাকে যাকে যাকে, যতদিন তোর একটা হিললে না হচ্ছে ততদিন ব্লাইন্ড জাগলিং স্টপ। অ্যাক্সিডেন্টের পর শ্যামলাল ভেবেছিল যে তুইও মরে গেছিস, তাই তোকে সেদিন ফেলে পালিয়েছিল। কিন্তু উপেন্দার চায়ের দোকানে তোকে দেখে আবার ওদের টাকার লোভ গজিয়েছে। আমি চুপি চুপি গিয়ে সেদিন ওদের ডেরা দেখে এসেছি বুঝলি, কিন্তু ওদেরই তো পুলিশের হাতে দিলে হলো না, আমার উচিত তোকেও পুলিশের হাতে দেওয়া। জানি জানি তোর কথা আমি জানি রে, তাই তো কিচ্ছু আমি করতে পারছি না। এদিকে মাদ্রাস থেকে আমার ভেঙ্কাটেশ চিঠি দিয়েছে, যেতে বলছে বারে বারে।
0: তুমি মাদ্রাস চলে যাবে?
1: যাব যাব, তবে তোর হিললে না করে নয়।
2: তোমার এই খুদের সাগরে

আমার হাতের এই ছোড়াটা দেখেছো হারুন? আমার এই পেতলের বলগুলো দেখেছো স্যামসন? এই দেখো, ধরো দে পেতলের বলটা দিয়ে মার।

0: ফেলবে,
1: না ধরে ফেলবে না। ওই দেখ ঝড় উঠেছে, ধুলোর ঝড়। ওই দেখ কত ট্যাক্সি আড়াল হয়ে গেল।
0: হারুন দা সামনে দুটো আলো আমাদের দিকে এগিয়ে আসছে।
1: হারুন দা, কোথায় কি আছে বোকা? ওটা একটা বাস, দোতলা বাস। কি হলো ফুটকে, এলি বললি কেন ফুটকে? ফুটকে এই ফুটিক ফুটিক
0: হারুন দা সব মনে পড়ে গেছে।
1: মনে পড়ে গেছে?
0: হ্যাঁ, আমার নাম বাবলু, আমার ভালো নাম নিখিল সান্যাল, আমার বাবার নাম শরদিন্দু সান্যাল, ব্যারিস্টার। আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন একটা নীল রঙের গাড়ি করে ওরা আমাকে কিডন্যাপ করে।

0: আচ্ছা, তাহলে বোঝা গেল সব ব্যাপারে। আজ তো অনেক রাত হয়ে গেছে, তাছাড়া তোর চেহারাটাও একটু ফিরিয়ে নেওয়া দরকার। শোন, কাল পরিষ্কার শার্ট আর প্যান্ট পরবি, হ্যাঁ? আর চুলগুলোকে, এই চা, চুলগুলো তো সব ছেঁটে ফেলা হয়ে গেছে, ওগুলো আর কিচ্ছু করা যাবে না। কি রে হাসছিস কি? হ্যাঁ, তা তোদের লাউডন স্ট্রিটের বাসায় আমার চিনি নিয়ে যেতে পারবি? ও তোর লাটটা আমার আবার ভালো জানা নেই।
1: ওরে বাস, খুব সহজ। হারুনদা, আমাদের বাড়ির নিচের তলায় একটা ঘর খালি পড়ে রয়েছে, তুমি থাকবে সেখানে?
0: আমার বস্তির ঘরের মতো করে সাজিয়ে নিতে দেবে তোর বাবা?
1: কেন দেবে না, নিশ্চয়ই দেবে।
0: তাহলে তো বলবো তোর বাবা খাঁটি আর্টিস্ট, হারুনের খেয়ালগুলো আর্টিস্ট ছাড়া কেউ বুঝবে না রে।
2: সুরেন্দ্র দেখেছ, বিজ্ঞাপনটার হাল দেখেছ? আজকাল কাগজ আর ছাপা যা হয়েছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দেখো ভালো করে দেখো, বাবলুর এমন সুন্দর ছবিটাকে এইভাবে ছেপেছে। আহ,
3: কিন্তু এই কাগজটা দেখো বাবা, এটা বেশ চেনা যাচ্ছে।
2: কিন্তু সুদিন, আমার মনে হচ্ছে একটা কথা, এই বিজ্ঞাপন দেখে কত জোচ্চর যে কত ছেলে নিয়ে হাজির হবে তার ইয়ত্তা নেই। তুমি বরং একটা কাজ করো, দরোয়ানটাকে বলে দাও যাকে তাকে এনে যেন ঘরে।
3: কি ব্যাপার রে, কোথায় ছিল একদিন, কে নিয়ে এলো তোকে? হ্যাঁ, তোর চুলি রে কি দশা হয়েছে রে?
2: বাইরে দাঁড়িয়ে খে, ভেতরে এসো। কি নাম তোমার?
1: ও হারুনদা বাবা, আর্টিস্ট, দারুণ খেলা দেখায়।
2: ও আচ্ছা ঠিক আছে, তুমি বাবলু ওপরে ঠামার কাছে যাও, এ কদিন বড্ড কষ্ট পেয়েছেন ঠামা, যাও। হ্যাঁ, এবার হারুন, শুনি তোমার ব্যাপার।
0: আগে ও খড়গপুর থেকে আমার সঙ্গে এসেছে, চলন্ত ট্রেনে উঠবার চেষ্টা করছিল, আমি ওকে টেনে তুলি, তারপর থেকে এখানেই ছিল।
2: এখানেই মানে?
0: আগে কলকাতায় বেন্টিং স্ট্রিটে একটা চায়ের দোকানে।
2: চায়ের দোকানে? চায়ের দোকানে কি করছিল?
0: আগে কাজ করছিল স্যার।
2: কাজ করছিল চায়? হোয়াট ইজ দিস, একি মগের মুল্লুক নাকি? ওকে দিয়ে চায়ের দোকানে বয়ের কাজ করিয়েছো? তোমার কাণ্ডজ্ঞান নেই দেখে বুঝলে না যে একটা ভদ্রলোকের ছেলে?
1: কাজ করতে আমার খুব ভালো লাগছিল বাবা।
2: চুপ করো, তোমাকে যা বললাম তাই করো, উপরে যাও।
0: আগে আমি যদি জানতুম যে ও কোন বাড়ির ছেলে, তাহলে কি ওকে আমার কাছে রাখতুম? ও যে বলতে পারলো না স্যার, ওর যে কিছু মনে পড়ছিল না।
2: আর আজকে কাগজে বেরোনো মাত্র মনে পড়ে গেল। বাহ,
0: কাগজ, কাগজের কথা কি বলছেন জানি না স্যার, ওর মনে পড়েছে কাল রাত্রিরে। কাল বাদলা ছিল, রাতও হয়ে গিয়েছিল, তাই আর আনিনি, আজ নিয়ে এলাম, বাস আমার ডিউটি ফিনিশ। আচ্ছা চলি স্যার। ও শুনুন, ওর মাথায় একটা ফোলা আছে, এখন একটু একটু ব্যথা হয়, যদি ডাক্তার ফাক্তার দেখান তাই জানিয়ে দিলাম। আচ্ছা চলে যা ফটিক।
1: হারুনদা তুমি এখনই চলে যাবে?
0: হ্যাঁ রে ভাই।

0: দেখি বাবলু, কোথায় তোর ফোলা? ডাক্তার বোসকে একটা ফোন করে দিই তাহলে বাবা।
1: আরে বাবলু, একদিন খুব কষ্ট হয়েছিল তো?
2: না না, আমার কোনো কষ্ট হয়নি।
1: শোনো, ওপরে যাও, হরিনাথকে বলো গরম জল করে তোমাকে বেশ ভালো করে যেন চান করিয়ে দেয়। আজ তোমার ছুটি, আজ ডাক্তারবাবু।

0: হ্যালো, হ্যাঁ একটু ধরুন বাবা, তোমার টেলিফোন।
1: আমার আবার টেলিফোন দেখি।
2: হ্যালো,
3: আমি ইন্সপেক্টর চন্দন বলছি স্যার।
2: কে?
3: ইন্সপেক্টর চন্দন।
2: হ্যাঁ,
3: আপনার বিজ্ঞাপনের কোনো ফল পেলেন?
2: হ্যাঁ।
3: কি ফল পেলেন স্যার?
2: বাবলু ফিরে এসেছে।
3: তাই নাকি? আরে এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? আশ্চর্যের ব্যাপার স্যার, আপনার ছেলেও ফিরে এলো, আর তার সঙ্গে সঙ্গে সেই গ্যাংয়ের লোক দুটিও অ্যারেস্ট হয়ে গেল স্যার।
2: কিরকম?
3: একটা লোক ফোন করে ওদের ডেরার হদিস দিয়ে যায়, আধ ঘন্টা হয়নি ওদের ঘুম থেকে তুলে ধরে আনা হয়েছে। ওরা পুরো ব্যাপারটা স্বীকার করেছে স্যার।
2: খুবই সুসংবাদ। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন।
0: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ নমস্কার বাবলু, এসো ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু
0: আগে
2: আপনি তাহলে একে এক্সামিন করুন, আমার আবার মামলার ব্যাপার আছে একটা কোর্টে।
0: হ্যাঁ আপনি কাজ করুন গিয়ে, আমি তো রয়েছি।
2: আচ্ছা আচ্ছা বাবলু, আমি তাহলে আসি। হ্যাঁ
0: বাবলু, জানো তো তোমার দাম কত? পাঁচটা তুমি হলে একটা ভালো মোটর গাড়ি হয়ে যাবে।
4: তার মানে?
0: তা ভাগ্যবানটি কে যে তোমাকে পৌঁছে দিয়ে 5,000 টাকা নিয়ে গেল?
4: 5,000 টাকা?
0: কাগজে তোমার বাবা বিজ্ঞাপন দিলেন বলেই তো।
4: কাগজে বিজ্ঞাপন কই?
0: ওই তো টেবিলে দেখো, 10 খানা খবরের কাগজ রয়েছে, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু।
4: হ্যাঁ তাই তো, হারুনদা কাগজ পড়েনি তাই টাকা চাইনি। এ টাকা তো হারুনদার পাও না।
0: কে হারুনদা যে তোমাকে দিয়ে গেল?
4: হ্যাঁ, টাকা পেলে হয়তো হারুনদা কত খেলার জিনিস কিনতে পারত, হয়তো অনেক দিনের জন্য একটু নিশ্চিন্ত হতে পারত।
0: হারুনদা কি করে? খেলা দেখায়? সে তো তবে মস্ত কাজ।
4: হ্যাঁ হারুনদা আর্টিস্ট।
0: আর্টিস্ট? বাবা!
4: হ্যাঁ আর্টিস্ট। বাবার টাকাটা দেওয়া উচিত ছিল, বাবা হারুনদাকে ফাঁকি দিয়েছে।
0: ছি বাবলু,
4: হারুনদা এতক্ষণে হয়তো কাগজ দেখেছে, কি ভাবছে হারুনদা?
0: কি আবার ভাববে, দেখবে আজই হোক আর কালই হোক টাকাটা নেবার জন্য ঠিক এসে হাজির হবে। দেখি দেখি এদিকটা দেখি, বাবলু বাবু এবার পারফেক্টলি অল রাইট, কোথাও কোনো গোলমাল নেই।
4: তাহলে আমি আমার বন্ধুর বাড়ি যেতে পারি?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, এতদিন বন্ধুদের না দেখে মন কেমন করছে তো, তা যাবি বই কি? নিশ্চয়ই যাবে।

0: তো এই তো হারুনদার বস্তি। হারুনদা, হারুনদা, হারুনদা কোথায়?
1: হারুন সে তো আজ মান্দ্রাজ যাবে বলে ট্রেন ধরতে গেছে হাওড়া স্টেশনে। এক সার্কাস কোম্পানি তাকে ডেকে পাঠিয়েছে।

হার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালের 26শে মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13ই মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 2026 সালের 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4,399 দিন। দেশে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব গৃহীত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রস্তাবটি জাতির প্রতি শ্রী মোদীর নিরন্তর সেবার এক ঐতিহাসিক মাইলফলক এবং এতে তার বিভিন্ন অঙ্গীকার ও অর্জনের রূপরেখা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী 1 জুলাই থেকে ভিভি রামজি চালুর লক্ষ্যে সারা দেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ করেছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যে সাফল্যের জন্য আজ 9 জন পুলিশ আধিকারিক এবং 2 জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করেছে। আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাদের হাতে শংসাপত্র তুলে দেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এবারে সময় হয়ে গেছে শামে গাজেল পর্বের। শামে গাজেলের আজকের পর্বে আমরা শুনব গুলাম আলীর গাজেল। শ্রোতা বন্ধু, গাজেল এক এমন সঙ্গীত ধারা যেখানে শব্দ, সুর আর অনুভূতি এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ হয়। গাজল শুধু গান নয়, এটি এক ধরনের কাব্যিক প্রকাশ যেখানে প্রেম, বিরহ, স্মৃতি, আশা, হতাশা, দর্শন এবং জীবনের নানা অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম ও নান্দনিক ভাষায় তুলে ধরা হয়। গাজলের জন্ম আরব দেশে হলেও এর প্রকৃত বিকাশ ঘটেছে পারস্যে এবং এর পরে ভারতীয় উপমহাদেশে। গাজল শব্দটির অর্থ নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন এটি প্রিয়তমার সঙ্গে মনের কথা বলার শিল্প, আবার কেউ বলেন আহত হরিণীর আর্তনাদের মতো হৃদয়ের গভীর বেদনার প্রকাশই গাজেলের মূল সুর। গাজেলের সবথেকে বড় বৈশিষ্ট্য এর শির বা দ্বিপদী। একটি গাজেলের প্রতি শের স্বতন্ত্র অর্থ বহন করতে পারে, কিন্তু সবগুলো মিলিয়ে একটি আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।

প্রেম এখানে শুধু মানুষের প্রতি প্রেম নয়, কখনো তা ঈশ্বরের প্রতি নিবেদন, কখনো জীবনের প্রতি আকুলতা, আবার কখনো হারিয়ে যাওয়া সময়ের জন্য দীর্ঘশ্বাস।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং এখন আপনারা শুনছেন স্বামী গাজেল পর্বে গোলাম আলীর গাজেল। শ্রোতা বন্ধু, ভারতীয় উপমহাদেশে গাজেলকে জনপ্রিয় করে তুলেছেন অসংখ্য শিল্পী। তার মধ্যে রয়েছেন বেগম আক্তার, মেহেদি হাসান, গোলাম আলী, জগজিৎ সিং, পঙ্কজ দাস, তালাত আজিজ, প্রত্যেকেই নিজেদের স্বতন্ত্র গায়কিতে গাজেলকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। বিশেষ করে জগজিৎ সিং এর কথা যদি বলি, গাজেলকে সাধারণ মানুষের কাছে সহজ ও জনপ্রিয় করে তুলেছেন। গোলাম আলী মানুষের মনের ভেতর গাজেলকে প্রবেশ করিয়েছেন। আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ হাতে কম সময় নিয়ে থাকে, তখনও গাজেল তার আবেদন হারায়নি। কারণ মানুষের অনুভূতি কখনো পূরণ হয় না শ্রোতা বন্ধু। ভালোবাসা, বিচ্ছেদ, স্মৃতি, অপেক্ষা, এই সব কিছুই কিন্তু চিরন্তন। আর গাজেল সেই চিরন্তন অনুভূতিগুলোকেই সুরের মাধ্যমে জীবন্ত করে তোলে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন স্বামী গাজেল পর্ব। স্বামী গাজেলের আজকের এই পর্বে আমরা শুনলাম গুলাম আলীর গাজেল। শ্রোতা বন্ধু, স্বামী গাজেলের আজকের এই পর্ব এখানেই শেষ করছি, আপনারা কোথাও যাবেন না। কিছুক্ষণ বাদেই ফিরছি আবারও আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, ঠিক বুঝেছেন, একেবারেই আজ রাতে পর্ব নিয়ে আমরা হাজির হয়ে গেছি। শ্রোতা বন্ধু, প্রত্যেক রাতেই আজ রাতে পর্বগুলো কিন্তু আমরা নিয়ে আসি, এবং প্রত্যেক রাতেই আমি যখনই থাকি তখন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আসি। প্রত্যেক আর যে বন্ধুরাই কিন্তু নিয়ে আসেন আপনাদের জন্য বিভিন্ন বিষয়, এবং এই বিষয়গুলো আপনাদের কাছে আপনাদের কথা আমরা শুনি, এবং তার পাশাপাশি আপনাদের বিভিন্ন কাহিনী স্মৃতি সব কিছু আমরা কিন্তু এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে শোনার চেষ্টা করি। শ্রোতা বন্ধু, যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা তো জানেনই আজকের কী বিষয় রয়েছে। আজকে কিন্তু খুব মজার একটা বিষয় নিয়ে আমি চলে এসেছি। শ্রোতা বন্ধু, আজকের বিষয় অবশ্যই ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের জন্য বছরের সব থেকে বড় উৎসব শুরু হতে চলেছে, এবং 4 বছর অপেক্ষার পর আবারও বিশ্বকাপ। আবেগ, উত্তেজনা, স্বপ্ন আর হতাশার মিশেলে তৈরি হয় এক মহাযজ্ঞ। আজকের এই পর্বে আমরা কথা বলবো বিশ্বকাপ ফুটবল নিয়ে। আপনার প্রিয় দল কোনটি? আপনার প্রিয় ফুটবলারই বাকি? কোন বিশ্বকাপের স্মৃতি আজও আপনাকে আবেগপ্রবণ করে? কিংবা এবার কার হাতে দেখতে চান সেই সোনালি ট্রফি, সেটা জানান আমাদের। ফোন করুন শ্রোতা বন্ধু 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, তাই দেরি না করে অবশ্যই টেলিফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং জানান ফুটবল বিশ্বকাপকে নিয়ে আপনার কী ভাবনা রয়েছে, ফুটবল বিশ্বকাপকে নিয়ে আপনার কোন স্মৃতিটা রয়েছে, সব কিছুই কিন্তু আমাদের সামনে তুলে ধরুন।

0: শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?

0: আমি গঞ্জগঞ্জ থেকে এসএন দেবরমা বলছি।
1: এসএন দেবরমা বলছেন, বলুন।
0: আজকে টপিক অনেক ভালো দাদা।
1: ওকে বলুন, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনার কি স্মৃতি রয়েছে? না, সেন বাবুর সঙ্গে তো কোনো কথা হলো না। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? নমস্কার, হ্যালো, দেবব্রত কর্মকার। হ্যাঁ দেবব্রত বাবু, বলুন। দেবব্রত বাবু আপনি শুনুন, শুনে তারপর ফোন করবেন। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু ফোন করুন আজকের আমাদের এই আজ রাতের অনুষ্ঠানে। এবং আজ রাতের অনুষ্ঠানের বিষয়টা দেবব্রত বাবু তো জানেন না বললেন, আশা করি দেবব্রত বাবু এবারে শুনতে পাবেন। আজকের বিষয় বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? বিশ্বকাপ ফুটবল অবশ্যই শুরু হতে চলেছে এবং সেখানে অবশ্যই একটা খুব সুন্দর, একটা খুব রোমাঞ্চকর খেলা হতে চলেছে একের পর এক। সেই খেলাগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? আপনার পছন্দের টিম কোনটি, পছন্দের খেলোয়াড়ই বা কে, সেই সব কথা আমাদের জানান। কোন মুহূর্ত এমন রয়েছে বিশ্বকাপ ফুটবলে যেটা আপনি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সব কিছুই জানবো আমরা। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি,
2: আমি রিনা পাল বলছি আগরতলা থেকে।
1: রিনা পাল বলুন।
2: হ্যাঁ
1: রিনা দেবী,
2: বিশ্বকাপ ফুটবল।
1: হুম হুম,
2: আমার প্রিয় খেলা যদিও ক্রিকেট, তবু আমি ফুটবলকে একটু ভালোবাসি, একটু কম আর কি।
1: আচ্ছা, ক্রিকেট থেকে একটু কম?
2: আমি আর্জেন্টিনা নাকি
1: আপনি বলুন, আপনার স্মৃতির কথা বলুন।
2: আচ্ছা আচ্ছা, একবার হলো কি, অনেক আমি তখন অনেক ছোট, মানে বুঝি খেলার সম্বন্ধে কিছু বুঝি, বিশ্বকাপ ফুটবল পেলে, পেলে খেলা দেখবো, খেলা দেখবো। তখন মনে করো আমি, মনে করেন আমি 6-7 বোধ করি, আমার মনে আছে আমার বাড়ির তারা খুব আবেগ উত্তেজনা করবো, ফুটবল খেলা দেখবি দেখবি, পেলের খেলা দেখবে, আর সর্বনাশ পেলের খেলা দেখবে। আমিও খুব উত্তেজনা বুঝছি, সবাই যখন ফুটবল খেলছে, ফুটবল তো এমনি তো বৃষ্টিতে গেলাম, ফুটবল খেলা খুবই সুন্দর, মজা।
1: আচ্ছা আচ্ছা, আপনার বৃষ্টিতে সেই খেলাগুলো ভালো লাগতো?
2: মজা করলাম, ফুটবল করলাম বৃষ্টিতেই খুব মজা লাগে দেখতে, আমি এখনো দেখি ফুটবল।
1: আচ্ছা বাহ,
2: সামনে ছোটখাটো কোনো ফুটবল হলে মোটামুটি দেখি।
1: বাহ দারুণ,
2: আমার মজা কি জানেন, আমার স্মৃতি কি জানেন, ফুটবল আমি সাধারণ কথা বলছি, আমি পেলের কথা, আমি তো পেলের কথা অর্থ সম্বন্ধে বেশি একটু কিছু বুঝি না, তবু বলছি আমি যে একবার ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম, মাঠে গিয়েছি টিকিট দিয়ে দেখছি।
1: আচ্ছা,
2: মনে করো তখন আমি,
1: মানে সেটা ক্লাব ফুটবলের খেলা দেখতে গেছেন নিশ্চয়ই?
2: হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9, আমি ভাবছি ততটাও না, ভাবছি বিশ্বকাপ ফুটবলের মতো আমি এনজয় করবো।
1: ওকে,
2: তাহলে কি স্যার, আমি যখন যাচ্ছি ফুটবলটা খেলা চলছে চলছে চলছে, ওরা না পড়ে গিয়ে আমি পড়ে গেলাম মাঠের কিনারে।
1: আহা,
2: বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে তো বিশ্বকাপের মজা তো আলাদা, তো ফুটবল খেলা তো মাঠে একজনকে দেখছি খুব, মানে পড়ে গিয়ে ওরা খুব হাঁটুতে ইয়ে হয়েছে, মানে কি বলে উইন্ডেড হয়েছিল, ওকে ধরছে, ওকে দেখতে দেখতে আমি নিজেই পড়ে গেছি মাঠের কিনারে, সর্বনাশকতা কি লজ্জার কথা।
1: আচ্ছা, তো আপনার মানে ব্রাজিলের পেলেকে তো ভালো লাগতো, কিন্তু সেই ক্ষেত্রে মানে লোকালি কাউকে কি পছন্দ হতো, মানে কোন কোন খেলোয়াড়কে, কোন ক্লাবের খেলোয়াড়কে?
2: মোহনবাগান।
1: ওকে, মোহনবাগান, মোহনবাগান টিমকে।

0: আপনার পছন্দ? ওকে,
1: হ্যাঁ পছন্দ,
0: দারুণ ব্যাপার।
1: এই বিশ্বকাপ আমি যে কোনো খেলাই মনে করি এটা বিশ্বকাপই হবে, এনজয় করি আর কি।
0: সেই তাই মজাটা কিন্তু সেই লেভেলে করতে হয়।
1: হ্যাঁ, ওই স্মৃতিটা পেলের যে স্মৃতিটা, একবার খুব হারলো যেদিন, যে বছর ও হারলো তখন আমি বুঝি।
0: আচ্ছা,
1: যখন হারলো ও যখন কান্নাকাটি করছে, খুব খারাপ ছিল, আমার খুব ভীষণ খারাপ লাগে। ও তখন ও বছর পেলে হেরে গিয়েছিল, আমার খুব মনে নেই কার সঙ্গে হেরে গিয়েছিল, কিন্তু হেরে গিয়েছিল, আমার খুব কষ্ট।

0: আমার খুব কষ্ট, সেই পর থেকে আমি আর ফুটবল খেলা দেখাই ছেড়ে দিয়েছি।
1: যেমনটা তিনি বললেন যে খেলা হেরেছে দেখে রীনা দেবী যেমনটা বললেন, তার পছন্দের প্লেয়ার তিনি খেলা হেরে গেছেন, তার জন্য কিন্তু সেখানে তারপর থেকে তিনি খেলা দেখাই ছেড়ে দিয়েছেন অনেকটা, তো সেটাও কিন্তু আবেগ থেকেই আসে। অবশ্যই বিশ্বকাপ ফুটবল নিয়ে আবেগ আপনাদের কেমন রয়েছে, বিশ্বকাপ ফুটবল নিয়ে স্মৃতি কি রয়েছে, কি এক্সপেক্ট করছেন, কোন টিমের হাতে যাবে সেই সোনালি ট্রফি জানান আমাদের। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার, অমিতাভ বাবু বলুন। অমিতাভ বাবু,
2: কাল থেকে শুরু হচ্ছে মহারণ, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বকাপে আপনার দল হচ্ছে 48টা, খেলাগুলো হবে, ম্যাচ হচ্ছে 104টা ম্যাচ, আর 16টি শহরে খেলা হবে। তো মোটামুটি যেটা ধরুন, আমরা আমি তো মানে ফুটবলের মানে অন্ধ ভক্ত, যেহেতু রাত 12:30 সেই জন্য হয়তো আমাকে আবার দেখতে হবে, মানে বলে
1: হাইলাইটস দেখতে হবে, মানে রাত জেগে আপনি খেলা দেখবেন না তাহলে?
2: না, 12:30 পর্যন্ত জাগার ক্ষমতা আমার নেই।
1: আচ্ছা, ওকে,
2: আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ।
1: ওকে ওকে, ঠিক ঠিক। তো আপনি এবারে কাকে এক্সপেক্ট করছেন, কে জিতবে, কোন দল আপনার পছন্দের?
2: তাদের কিন্তু জনসংখ্যা হচ্ছে মাত্র 11 লক্ষ, কিন্তু সেই দলটা এবার বিশ্বকাপে মানে যোগ্যতা অর্জন করেছে খেলার, তো তাদের খেলাও দেখবো আমরা। কেন ধরুন ফুটবল মানে রোমাঞ্চ, আর ওই যে সবুজ মাঠে মাঠে পায়ের যে ট্যাকল বা পায়ের যে জাদু, সেটা তো মেসি দেখায়। তার সঙ্গে সঙ্গে আবার দেখবো আরো যেগুলো সোয়ার্ধ যেমন আছে, গোলকিপারদের ভূমিকাও কিন্তু এক্ষেত্রে অনস্বীকার্য। আর দাদা ভাই, আরেকটা কথা বলি আপনাকে, আমি কিন্তু ফুটবল খেলি, এখনো এই বয়সে,
1: দারুণ ব্যাপার।
2: হ্যাঁ, তো ফুটবল যখন খেলি তখন ধরুন আমি সাধারণত এমনি ফরওয়ার্ডে খেলি।
1: আচ্ছা,
2: কিন্তু যখন ছোটবেলায় খেলতাম তখন আমার সঙ্গে ফুটবলে কেউ পারতো না, মানে আমি মানে সবাইকে টেক্কা দিয়ে গোল একটা করতাম, আমার নামটা কেঁদে থাকতো গোলের ইয়েতে।
1: দারুণ ব্যাপার।
2: এবারে না, আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্বপ্নটা কি সফল হবে না আমি যদি বিশ্বকাপে খেলি? মনে করুন ভারত যদি বিশ্বকাপে খেলে, আরে সেই দলে যদি আমি চান্স পাই তাহলে একটা গোল কিন্তু আমি করবই।
1: দারুণ ব্যাপার, আপনার এই স্বপ্ন পূরণ হোক সেটা আমরাও চাই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ অমিতাবু ফোন করার জন্য।
2: ধন্যবাদ
1: আপনাকে। সত্যি ফুটবল বিশ্বকাপ মানেই একটা আলাদা আমেজ রয়েছে, তার একটা আলাদা আবেগ রয়েছে তার প্রতি। এবং যেটা বললেন অমিতাবু যে ফ্রান্স এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার, ফ্রান্সের যদি একটু আমরা ইতিহাসের দিকে দেখি, এখনও পর্যন্ত 17টি ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করেছে ফ্রান্স, যার মধ্যে তারা দুবার শিরোপা জিতেছে 1998 এবং 2018 সালে, এবং দুবার রানার্স আপও হয়েছে 2006 এবং 2022 সালে। তাদের বিশ্বকাপের অত্যন্ত ভালো রেকর্ড কিন্তু রয়েছে, এবং তাদের ওভারঅল ম্যাচ রেকর্ড যদি বলা হয় সেখানে 39টি জিত রয়েছে, 14টি ড্র রয়েছে, 20টি লস রয়েছে, এবং সেখানে স্কোর করা হয়েছে 136টি গোল। যদিও সেখানে গোলের নিজেদের যে হজম করেছে গোল সেখানেও কিন্তু মোটামুটি একেবারে কম নয়, সংখ্যা 85টি গোল হজমও করেছে ফ্রান্স এখনও পর্যন্ত। তাই সেরা ফলাফল হয়েছিল চ্যাম্পিয়ন 1998 এবং 2018 সালে।

0: তো এই হচ্ছে ফ্রান্সের একটা ছোট্ট স্ট্যাট আপনাদের সামনে তুলে ধরলাম। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আতিয়ার রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ আগত, আর কিছুদিনের মধ্যে বিশ্বকাপের আসর বসবে। তবে ফুটবল কিন্তু সত্যি খুব ভালো লাগে, মানে সেই কখন সেই 86 বিশ্বকাপে মারাদোনা যে খেলা দেখেছি, একদম মুগ্ধতায় মন ভরে গিয়েছিল। তখন সারা সারা রাত জেগে খেলা দেখতাম। আসল কথা, একটা দলকে কিন্তু খুব ভালো লাগে আমাকে, ব্রাজিলের যে দলটা খেলা দেখলে মনে হয় যে পুরো মানে শিল্প সত্তা ওদের মধ্যে আছে। স্কিল, পাস এবং ছোট ছোট পাস এবং তার যে খেলার একটা ছক, হয়তো পেলের খেলা আমরা দেখি নাই কিন্তু রবার্তো কার্লোস, রোবার্তো এদের খেলা দেখেছি, খুব ভালো লেগেছে। আর ইতালির দেল পিয়েরো, ফ্রান্সের জিনেদিন জিদান এবং তারপরে ধরুন এই জাবর সুকের, আর্জেন্টিনার মারাদোনা বললাম, আর জার্মানি কি নাম ভুলে যাচ্ছি, তো এরকম হাজারো প্লেয়ার যে মাঠে নামে। তবে ফ্রান্স, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, মেক্সিকো, এদের কিন্তু খুব গতিময় ফুটবলের, প্রচণ্ড গতি, আর মনে হয় এই গতির জন্য অনেকটা এগিয়ে থাকেন এই সব দলগুলো। দেখাই যাক এবারে খেলা কতটা মনোরঞ্জন হয়।
0: নিশ্চয়ই। তাহলে আপনার পছন্দের টিম কি ব্রাজিল?
1: অবশ্যই ব্রাজিল,
0: একদম একদম।
1: তারপরেও বলে রাখি, মানে যে দল ভালো খেলবেন, যে দলের প্লেয়ারদের মধ্যে প্লেয়ারের আচরণ লক্ষ্য করি, মানে খুব কি বলবো, ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ লড়াই হবে ময়দানে, ফুটবল টু ফুটবল, মানে মানুষের শরীর আঘাত যারা খুব বেশি করে না সেই টিম খুব আমার ভালো লাগে। যেমন চিলি একটা ছোট্ট দেশ, অথচ সালাস জামারনের একটা খেলা দেখেছিলাম জুটি, দুর্দান্ত, খুব ভালো লেগেছে। তো এইরকম আমাদের এশিয়া মহাদেশে যে কটা দেশ আছে তাদেরও খেলা খুব একটা খারাপ নয়, তারাও মোটামুটি প্রতিযোগিতার লড়াই করেন, খুব ভালো লাগে। খুব খুব সত্যি ফুটবল বিশ্বকাপ মানে সারা সারা রাত জাগা।
0: বাহ,
1: এটুকু বললাম, ভালো থাকবেন। এবারে তো 3-4 দেশ আয়োজন করছে, দেখাই যাক।
0: ঠিক ঠিক ঠিক,
1: তাকি আছি।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আতিয়ার বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি ব্রাজিলের কথা আতিয়ার বাবু বলছিলেন, এবং ব্রাজিলের যে যদি আমরা বলি যে ব্রাজিল অবশ্যই একটা অন্যতম সফল দেশ এই ফিফা বিশ্বকাপে, ফিফা ওয়ার্ল্ড কাপে। ফিফা বিশ্বকাপের ইতিহাসের কথা যদি বলি আমরা, ব্রাজিল সবথেকে সফল দেশ এবং সেদিকে সর্বাধিক শিরোপা, 5টি রেকর্ডধারী এবং প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী একমাত্র দল কিন্তু এখন পর্যন্ত ব্রাজিল। তারা 114 ম্যাচের মধ্যে 76টিতে জয়লাভ করেছে, প্রতিযোগিতার মোট 237টি গোল করেছে, সমস্ত দেশের শীর্ষেই রয়েছে এখনও পর্যন্ত। শিরোনামের কথা যদি বলি ব্রাজিলের দিকে, সেখানে 1958 সাল, 1962 সাল, 1970, 1994, 2002 5টি শিরোপা কিন্তু রয়েছে সেখানে। উপস্থিতি এখনও পর্যন্ত 23টি, 1930 সাল থেকে প্রতিটি সংস্করণে উপস্থিত থাকা একমাত্র দেশ এই ব্রাজিল। এবং ম্যাচের রেকর্ড যদি বলি, খেলা হয়েছে 114টি, জয় হয়েছে 76টি, ড্র হয়েছে 19টি এবং হার হয়েছে 19টি ব্রাজিলের। মোট গোল 237টি, সর্বকালের রেকর্ড, যার পরেই রয়েছে জার্মানি। এবং আরও একটা কথা কিন্তু আমাদের মনে করিয়ে দেয়, ব্রাজিল এত ভালো একটা টিম কিন্তু সেই ব্রাজিলও কিন্তু জার্মানির কাছে 7-1 গোলে পরাজিত হয়েছিল। এবং গোটা ফিফা ওয়ার্ল্ড কাপের যে ইতিহাস, সেখানে 2014 সালের 8ই জুলাই সেই সেমিফাইনালের ম্যাচে, ঐতিহাসিক সেই ম্যাচ, সেখানে 7-1 গোলে পরাজিত হয়েছিল জার্মানির কাছে ব্রাজিল। এবং অবশ্যই সেটা একটা

0: বিশাল বড় বিষয় ছিল। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: আমি গোলাগাড়ি থেকে গোলাগাড়ি
0: কে বলছেন? নীলমণি দেব বর্মা বলছেন। নীলমণি বাবু
1: আপনি
0: ফুটবল খেলতেন? আপনি খেলতেন ভালো ফুটবল? বাহ, দারুণ ব্যাপার।
1: আমি ফুটবল ছিলাম 1952-53। আমি যখন আমি বিশ্বমন্দির হোস্টেলে পড়তাম থাকতাম, তখন আমরা ক্লাসে ক্লাসে কম্পিটিশন হতো,
0: বুঝলেন?
1: হ্যাঁ, ফুটবল খেলা মানে কোন কোনো দিন বৃষ্টি দিন হয়তো বৃষ্টি হয়, কোনো দিন ক্লাসে ক্লাসে যখন আমরা আমি যখন এইটে পড়ি এবং ক্লাস এইট সেভেনে সেভেনে আর এইটে স্কুল কখন সেটি কম্পিটিশন ছিল, তার মধ্যে যে কম্পিটিশন হয়েছিল, কিন্তু যারা দর্শক তাদের যতটুকু মজা পায় তার থেকে আরো বেশি মজা পায়।
0: ঠিক ঠিক ঠিক, দর্শকরা যতটা না মজা পান তার থেকে বেশি আনন্দ সেখানে প্লেয়াররা অর্থাৎ খেলোয়াড়রা পান, সেটাই আপনি বলছেন? হ্যাঁ, সেটা অবশ্যই আপনি বলতে পারবেন, কারণ
1: যে খেলছেন,
0: বলুন বলুন।
1: আমি কর্নার কিক করে গোল একবারে গোল পোস্টে গোল করতে পারতাম,
0: আপনার স্মৃতিচারণ করার জন্য আমরাও সমৃদ্ধ হলাম। এবং অবশ্যই ফুটবল কথাটা বলা মাত্রই অনেক স্মৃতি কিন্তু চলে আসে আমাদের ছোটবেলার, সেই খেলার দিনগুলো, সেই পাড়াতে খেলার দিনগুলো, ক্লাবে ক্লাবে খেলার দিনগুলো, বা খেলা দেখতে যাওয়ার দিনগুলো, সব কিছুই কিন্তু মনে আসে। বৃষ্টিতে ভিজে খেলা দেখতে যাওয়া বা খেলতে যাওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মনে চলে আসে। এবং বিশ্বকাপ ফুটবলের কথা যদি বলি শ্রোতা বন্ধু, বিশ্বকাপ ফুটবল এমন একটা টুর্নামেন্ট যেখানে 90 মিনিটে ইতিহাস বদলে যায়। অনেক কিংবদন্তি এখানে নায়ক হয়েছেন, আবার অনেক মহাতারকা বিশ্বকাপ না জিতেই ক্যারিয়ার শেষ করেছেন। বিশ্বকাপের কথা বললে কিছু নাম নিজে থেকেই চলে আসে, যেমনটা আপনারাও বলছিলেন, পেলে, ম্যারাডোনা, জিদান, রোনাল্ডো, মেসি, নেইমার, এমবাপে, এই সব নামগুলো একের পর এক কিন্তু চলে আসে। আপনার মতে সর্বকালের সেরা বিশ্বকাপ তারকা কে শ্রোতা বন্ধু? অবশ্যই জানান আমাকে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি রাজু রায় বলছি।
0: নমস্কার রাজু বাবু, বলুন।
2: তাহলে আপনাকেও ফুটবল এক্সাইটমেন্ট পেয়ে বসেছে,
0: সেই আর বলতে।
2: প্রথমে বলবো, এটা বলা অত্যুক্তি হবে না, এ ট্রিমেন্ডাস ফুটবল ম্যানিয়া হ্যাজ এনগালফড দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বকাপ ফুটবল আসলেই মানে বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে পড়ে
0: একেবারেই, সত্যিকারের অর্থে জ্বরই বটে
2: সত্যি। আর দেখুন, ফুটবলের সেই ব্যাপারটা চর্বিত চর্বণ করব না, যে সেই নর্থ আমেরিকায় হচ্ছে 3টে দেশে 48টা টিম 12টা গ্রুপ, এই ব্যাপারটাতে যাচ্ছি না। আমি আমার কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ আপনার সাথে শেয়ার।
0: একদম একদম,
2: উইথ ইউ পারমিট মি?
0: একদম একদম, চলুন।
2: দেখুন, আমি তখন সদ্য মানে ক্লাস 6 কি 7 এ পড়ি, যখন মানে ওই মারাদোনা মানে আর্জেন্টিনা 1986 এ ওয়ার্ল্ড কাপ জিতেছিল,
0: ওকে,
2: তখন আমাদের বাড়িতে টিভি মানে নেই নেই হ্যাঁ নেই, আমরা পার্শ্ববর্তী একটা বাড়িতে গিয়ে খেলা দেখতাম। সত্যি এসে তো মানে রাত্রিবেলা খেলা, তখন বুঝিও না তত, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল মোস্ট প্রবাবলি ওয়েস্ট জার্মানিকে হারিয়ে। তারপর যখন ইটালিয়া 90 ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো, তখন আমাদের বাড়িতে টিভি একটা ছোট টিভি
0: আনছিল, পোর্টেবল টিভি,
2: মানে খুব এক্সাইটমেন্ট খেলা দেখব, কিন্তু ভেরি আনফরচুনেট টু সে কোনো কারণে আমাদের পাওয়ার মানে শর্ট সার্কিট হয়ে আমাদের টিভির পিকচার টিউবটা চলে গিয়েছিল। খেলা তো দেখতে হবে, কি করি? তখন ইটালিয়ার যে টাইম ফিক্সচারটা ছিল মধ্যরাত্রে আবার ভোর রাত্রে, এরকম ভাবে ছিল খেলাগুলি তখনকার সময়ে, মানে

0: আমার অন্যতম মানে তখন তো বুঝি, তখন আমি মানে বোধ হয় ইলেভেনে পড়ি,
1: ওকে,
0: তখন আমার সেরা টিম ছিল, আমি খেলা যতটুকু বুঝি তার না, ওই আনন্দবাজার পত্রিকা পড়ে আমি বেশি মানে ফুটবল প্রেমী আরো বেশি হয়ে গেছি ওই টিমের প্রতি, সেটা ছিল হল্যান্ড, এবং হল্যান্ডে তখন দুর্ধর্ষ তিনজন স্ট্রাইকার ছিল, গুলি বাস্তেন আর ছিল রাইকার্ড, আর ইতালিয়া নাইনটির সময়ে তখন স্টার প্লেয়ারের ছড়াছড়ি। আজকে ভাবি আজকে ডেটে হয়তো বা যেতে আমরা কোনটা বোধ করবো, তারা মোস্ট ওয়েলকাম, গিয়ে দেখতাম দরজাটা একটা পার্ট খোলা রয়েছে, মানে অর্থভাবে
1: দারুণ ব্যাপার,
0: মানে টুনির বলটা এবং টিভিটা আমাদের জন্য প্রস্তুত, এবং ঘরে ঢোকার সাথে সাথে বলতো তোমাদের খেলা শেষ হলে শুধুমাত্র একটু নক করে দিয়ে যাবে, আমরা দরজাটা বন্ধ করে দেব।
1: বাহ বাহ, দারুণ ব্যাপার, এই
0: যে মানে এই যে সোশ্যাল টেক্সচারটা ছিল ওই ডিউরিং দ্যাট পিরিয়ড, আমি ভাবি যদি যখন ফুটবল খেলা আছে তখন, আজকে আমার ঘরে স্মার্ট টিভি সবকিছুই আছে, আমার কিন্তু ওই স্মৃতিতে উসকে দেয় ওই নয়ের দশকের কথাটা।
1: বাহ, সেখানে যে উষ্ণতা ছিল সম্পর্কের সেটা কিন্তু একেবারে ভোলা নয়,
0: একদম, আমি এখনো স্মৃতিতে এটা রোমন্থন করি ফুটবল খেলাটা আসলে, আর ফুটবল খেলা আমাদের সেই একটা মানে সে কি বলবো, এই এক মাস আমাদেরকে একটা জায়গাতেই কনসেন্ট্রেট, আমাদের সমস্ত চিন্তাধারা চলে আসছে উইনার কে হবে, আমি ব্যক্তিগতভাবে মানে লজিকে আমার বলছে এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার কথা, কিন্তু হৃদয় বরাবর আমার সেই ব্রাজিলের দিকে টেনে যায়।
1: ঠিক ঠিক, একেবারেই ব্রেইন আর হার্টের লড়াইয়ে কে জিতে সেটাই দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ রাজবাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধু, অবশ্যই আমাদেরও কিন্তু এমন এমন অনেক ক্ষেত্রেই রয়েছে, কোনো একটা টিমকে তাদের পারফরমেন্স দেখে আমরা কিন্তু বলছি যে হ্যাঁ এই টিম ডিজার্ভ করে জেতা, সেই খেতাব জেতা ডিজার্ভ করে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক টিমের প্রতি আমাদের যে একটা লয়্যালটি থাকে যে এত বছর ধরে সেই টিমটাকে দেখে আসছি, সেটা আমাদের মন এবং মস্তিষ্ক তার মধ্যে কিন্তু একটা লড়াই করে দেয়। কিন্তু অবশ্যই মে দ্য বেস্ট টিম উইন অ্যান্ড মে দ্য বেস্ট প্লেয়ার প্লে হিজ বেস্ট। তো এই বিষয়গুলোকে নিয়েই অবশ্যই যেই একটা মানে এক লেজেন্ডারি ম্যাচ 1986 ম্যারাডোনা জিতেছিলেন, সেই ম্যাচের কথা যদি বলি যে দিয়েগো ম্যারাডোনা 1986 সালের যে ম্যাচ সেখানে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল 1986 সালের ফিফা বিশ্বকাপ, সেখানে অধিনায়ক ছিলেন এবং সেখানে ইতিহাসের মতো প্রথমবার সেটা জিতেছিলেন আর্জেন্টিনা। এবং সেই খেলাগুলোর কথা যদি একটু আপনাদের জানাই শ্রোতা বন্ধু, গ্রুপ পর্যায়ের যে খেলা রয়েছে সেই গ্রুপ পর্যায়ের খেলা 2 জুন 1986 সালে হয়েছিল এবং আর্জেন্টিনা 3-1 গোলে দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করেছিলেন, ম্যারাডোনা 3টি অ্যাসিস্ট করেছিলেন সেই ম্যাচটায়। 5 জুন খেলা হয়েছিল 1986 সালে, আর্জেন্টিনা 1-1 ইতালির সাথে সেখানে ড্র করেছিল, ম্যারাডোনা 1টি গোল করেছিলেন সেই ম্যাচে। 10 জুন 1986 সাল, আর্জেন্টিনা 2-0 গোলে বুলগেরিয়াকে হারিয়েছিল, ম্যারাডোনা 1টি অ্যাসিস্ট করেছিলেন। নক আউট পর্যায়ে সেখানে 16 জুন 1986 সাল, আর্জেন্টিনা 1-0 উরুগুয়েকে শেষ হলো ম্যাচে, সেখানে উঠেছিলেন তারা। 22 জুন 1986 আর্জেন্টিনা 2-1 ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে সেখানে কিন্তু হয়েছিলেন। ম্যারাডোনার সেই কুখ্যাত বা বিখ্যাত বলা যায় হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত গোল এই ম্যাচেই কিন্তু হয়েছিল। 25 জুন 1986 সাল, আর্জেন্টিনার 2-0 বেলজিয়াম সেমিফাইনালে ম্যারাডোনা 2টি গোল করেছিলেন সেই ম্যাচে। 29 জুন 1986 সাল, আর্জেন্টিনা 3-2 গোলে পশ্চিম জার্মানিকে ফাইনাল ম্যাচে পরাস্ত করেছিল, ম্যারাডোনা জয়সূচক গোলে অ্যাসিস্ট করেছিলেন। অত্যন্ত লেজেন্ডারি এই ম্যাচগুলো ছিল, এই গোটা সিজনটাই কিন্তু ছিল লেজেন্ডারি। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এবং বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনার কি মতামত রয়েছে, বিশ্বকাপ ফুটবলের কি কি স্মৃতি রয়েছে আপনার মনে অবশ্যই জানান, এবং আপনার পছন্দের টিম কোনটা, আপনার পছন্দের প্লেয়ার কে, সব কিছু জানান আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।

শ্রোতা বন্ধু কে রয়েছেন? না বললাম না, যিনি ফোন করেছেন আশা করবো আবারও তিনি ফোন করবেন। শ্রোতা বন্ধু চলুন তাহলে একখানি গান শুনি, তারপর আবারও ফিরে আসছি আমরা।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্ব অবশ্যই আপনারা বুঝে গেছেন এতক্ষণে, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা কথা বলছি, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের বিভিন্ন স্মৃতি, আপনাদের বিভিন্ন বক্তব্য আমরা শুনছি। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু, কে বলছেন?
1: আমি আগরতলা থেকে, আগরতলা বেলাপুর থেকে লিটন গোপাল বলছি।
0: নমস্কার লিটন বাবু, বলুন।
1: আজকে তো ফুটবল বিশ্বকাপ নিয়ে এই টপিকটা না?
0: একদম একদম।

0: দাদা আমার কিন্তু আর্জেন্টিনা সবচেয়ে ফেভারিট টিম।
1: আর্জেন্টিনা আপনার সব থেকে ফেভারিট টিম, বাহ বলুন।
0: অনেক রাতে কি রাত এই রাত জেগে খেলা দেখেছি।
1: দারুণ ব্যাপার, অসাধারণ।
0: অনেক মানে আমার বয়স এখন 49।
1: হুম বাহ।
0: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন।
0: তারপরেও কিন্তু আমার এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ভালো লাগে।
1: ওকে ওকে।
0: তারপরে এই ব্রাজিলের রোনাল্ডো।
1: হুম।
0: তারপরে এই সরি ইতালির পেপে, তারপরে আর্জেন্টিনার বাতিস্তুতা, তারপরে ওর্তেগা, অনেকেই ভালো লাগে আর কি। কিন্তু টিম হিসেবে আর্জেন্টিনা ভালো।
1: টিম হিসাবে আর্জেন্টিনা কেই ভালো লাগে, অর্থাৎ আপনি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন টিমের হাতে আপনি ট্রফি দেখতে চাইছেন, তা আপনার উত্তর আর্জেন্টিনাই হবে।
0: হ্যাঁ,
1: ইয়েস। বাহ, অসাধারণ।
0: আরেকটা স্মৃতি আছে, একটু আমার জীবনের স্মৃতি একটু বলি। আমার জীবনে রক্তের সাথে মিশে রয়েছে ফুটবল।
1: বাহ, আপনি নিজে খেলতেন?
0: না, খেলতাম বলতে আমি কোনো ক্লাবে খেলি নাই, কিন্তু মাঠে ময়দানে আছে না, সব সময় আমি খেলতাম।
1: ওকে ওকে।
0: মানে ফুটবল মূলে কিন্তু আমার জীবনে পড়ালেখাটা শেষ।
1: পড়ালেখা শেষ
0: মানে আমার মা বকত, বাবা বকত, সময় নাই, গময় নাই, এই মাঠে ফুটবল নিয়ে পড়ে থাকতাম। এই ফুটবল এই 12টা দুপুর বেলা রোদের মধ্যে এই মাঠে পড়ে থাকতাম, এই জলদোকানের কাছে মাঠে ফুটবল নিয়ে থাকতাম আমরা।
1: বাহ, মানে ফুটবলকে অতটাই আপনি ভালোবাসতেন।
0: এখন দুর্ভাগ্যজনক এই ফুটবল খেলা আজকে বিগত 15 বছর ধরে দেখতে পারি না।
1: ওহো, কেন?
0: আমি দৃষ্টিহীন, এই আজকে 15 বছর কোনো দুর্ঘটনার কারণে আমার দৃষ্টিটি চলে গেছে, এই কারণে আমি ফুটবল দেখতে পারি না। কিন্তু মানে ফুটবলের খবর আছে না, প্রতিনিয়ত আমি রাখি, এটা পেলেই আমি তৃপ্তি পাই।
1: বাহ বাহ, দারুন দারুন দারুন, খুব সুন্দর ভাবে বললেন।
0: ইংলিশ প্রিমিয়ার লীগ, প্রিমিয়ার লীগ, তারপরে ইউরোপ কাপ, ধরুন সবই ক্লাবের মানে খেলা, মানে আমি খবরটা রাখি আর কি।
1: বাহ, কে জিতলো,
0: কে হারলো, কোন প্লেয়ারটা ভালো খেললো, কে বুট পেলো।
1: বাহ,
0: যেমন এবার মেসি বেলজিয়াম, সম্ভবত বেলজিয়াম থেকে না কোথায় জন্তি একটা সেরা পুরস্কার পেয়েছে।
1: হুম হুম হুম হুম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ লিটন বাবু। সত্যি শ্রোতবন্ধু, একবার ভাবুন লিটন বাবুর মতো কত ফ্যানরা রয়েছেন যারা ফুটবলকে কতটা ভালোবাসেন। একটা সময় তিনি খেলতেন, তারপর ফুটবল খেলা দেখতেন, এখন দেখতে পারছেন না, কিন্তু খবর ঠিক রাখেন এই ফুটবলের, অর্থাৎ এই খেলাটার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। লিটন বাবুর পছন্দের টিম আর্জেন্টিনা, আর্জেন্টিনার কথা তিনি বলছেন। আর্জেন্টিনার স্ট্যাটস যদি একটু দেখি, আর্জেন্টিনা 3টি ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে, 1978, 1986 এবং 2022 সাল। মোট 19 বার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা, এবং 88টি ম্যাচে 47টি ম্যাচে তারা জয়ী হয়েছে, 17টি ম্যাচ তাদের ড্র হয়েছে এবং 24টি পরাজয়ের খাতায় রয়েছে। সর্বকালের বিশ্বকাপ রেকর্ডও কিন্তু তারা ধরে রেখেছে। লিওনেল মেসির কথা যদি বলি, সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ এবং 11টি টুর্নামেন্টে গোল করে দেশটির হয়ে শীর্ষে রয়েছেন তিনি। শিরোনামের কথা 3টি, 1978, 1986, 2022 সাল। উপস্থিতির কথা 19টা ম্যাচ, 1930 থেকে 2026 পর্যন্ত। মোট ম্যাচের সংখ্যা 88টি, যেখানে জয়ী হয়েছেন 47টি ম্যাচে আর্জেন্টিনা, ড্র হয়েছে 17টি, যেখানে পরাজয়ের মুখ দেখতে হয়েছে 24টি ম্যাচে। গোল সংখ্যা কথা যদি বলি আর্জেন্টিনার, সেখানে 152টি গোল সংখ্যা রয়েছে, হজম করেছেন নিহাত কম নয় 101টি গোল। সবচেয়ে বড় জয় আর্জেন্টিনার সেটা পেরুর বিপক্ষে 6-0 গোলে 1978 সালে, এবং সার্বিয়াও মন্টিনিগ্রোর বিপক্ষে 6-0 2006 সালে। সেই বড় জয়গুলো পেয়েছে আর্জেন্টিনা। সবচেয়ে বড় পরাজয়ের কথা যদি বলি, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 1-6 গোলে পরাজয় স্বীকার করতে হয়েছে আর্জেন্টিনাকে

0: 58 সালে। আর্জেন্টিনার পক্ষে যদি বলা হয়, লিওনেল মেসি 11টি গোল করে সেই দেশের শীর্ষ গোলদাতাদের মধ্যে কিন্তু রয়েছেন, 11টি গোল করে এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি। গ্যাব্রিয়েল বাস্তিতা রয়েছেন 10টি গোল করে দ্বিতীয় স্থানে, দিয়াগো ম্যারাদোনা 8টি গোল করে রয়েছেন তৃতীয় স্থানে। এভাবেই কিন্তু চলছে আর্জেন্টিনার দৌড়, অবশ্যই একটা ফ্যান ফেভারিট এই টিম আর্জেন্টিনা। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার কেশব চক্রবর্তী বল।
0: নমস্কার কেশব বাবু, বলুন।
1: দারুণ ট্রফি জেনেছেন, রাফুয়ালি তো আমাদের বিশ্বকাপ
0: একদম
1: মানে সকার স্পেকটেকেল সারা ওয়ার্ল্ড বেশি। আর সে তো আপনার দায় দায় দায়, সেই সংটি তো আমাদের গেতে গাইতেই হবে, অর্থাৎ কাম অন কাম অন, লেটস অল টুগেদার, উই আর ওয়ান ওয়ান নেশন, অ্যান্ড উই আর অল লাভ অ্যান্ড প্লে, অ্যান্ড হোয়াট উই আনএক্সপেক্টেড।
0: ঠিক ঠিক ঠিক একদম,
1: ফুটবলের যে উন্মাদনা সারা বিশ্বে, এবার আমি মনে করি যারা এই ফুটবলটা দেখবেন না, এত বড় একটা গ্রেট শো অন আর্থ, তারা আসলে জীবনে অনেক কাছেই অনেকগুলি খেলা থেকে বঞ্চিত হবে,
0: অনেক কিছুই হারাবেন, একটা আনন্দ অনেক কিছুই হারাবেন ওরা,
1: একের মানে ফুল এক্সাইটমেন্ট। সারা বিশ্ব এখন কি পরিস্থিতিতে আছে, যদিও আমরা ভারতবর্ষ ফুটবলে র্যাঙ্কিং এ অনেক 120-এর নিচে নেমে গেছি, আবার কখনো উপরে উঠছি না, তো এই যে র্যাঙ্কিং এতে আমাদের কোনো নেই, কিন্তু ফুটবলের জ্বর ভারতবর্ষে চিরকালই আছে। সেই চীনের গোস্বামী তানবগুড়া, সেই গুস্তদা গুস্তপাল, যাকে চীনের প্রাচীর বলা হতো, প্রসূন ব্যানার্জি কলকাতার, মোহনবাগান ইস্ট বেগুন, এগুলি তো আমাদের একটা বাহ্যিক ঐতিহ্য মানে আমাদের নিয়ে চলেছে কলকাতা, কলকাতা মানে মক্কা ফুটবলে। যাই হোক, ভারত না গেলেও কিন্তু আমাদের উন্মাদনা কম, আমাদের রাতফুয়ালি কিন্তু সেই বেলা তিনটের সময় খেলা শুরু হতে যাচ্ছে বিশ্বকাপে, 23তম আসর বিশ্বকাপে
0: একদম
1: আরম্ভ হতে যাচ্ছে মেক্সিকোর এজিটেক সেই স্টেডিয়াম, যেটা ঐতিহাসিক স্টেডিয়াম, যেখানে বেলা তিনটায় সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম খেলাটি শুরু হবে, অধীর আগ্রহ হয়ে বসে আছি, প্রথম বলে কি কক কে দেয়, কোন দলের থেকে সেই কি ককটি হয়, বললাম যে 104টি ম্যাচ হবে, বলের নাম চায়ুন্ডা, চায়ুন্ডা মানে মেক্সিকো আমেরিকা কানাডা তিন দেশ মিলে হচ্ছে, আর সেখানে 39 খেলা চলবে, যেটা অবিস্মরণীয় খেলা বিশ্বব্যাপী, সেই 48টা দেশ আর সেখানে 39 খেলা, 104টা ম্যাচ, মানে বিশাল ব্যাপার,
0: বিশাল ব্যাপার।
1: জীবনে অনেক খেলা দেখেছি, ফুটবল খেলাছে 80 মানে কি বলবো 82-86 থেকে আরম্ভ করে, তখন টিভি ছিল না, অনেক দূরে প্রান্ত গিয়ে দেখতাম, যে মারাদোনা আপনি তো বললেনই যে হ্যান্ড অফ গোল হয়েছিল, এটা যখন অনেক পরে জানতে পেরেছি তখন হাই হাই করলাম, বললাম মারাদোনা এইভাবে গোল করলো, সেদিন উন্নত প্রযুক্তি ছিল না, যদিও ইংল্যান্ড খুবই ফুসেছিল যে এটা কি করলো মারাদোনা, কিন্তু কিছু করার উপর নেই,
0: কিছু করার নেই,
1: বিশ্ব এটা স্বীকৃতি দিয়েছে। এই মারাদোনার যে হ্যান্ড অফ গোল আজও মানে একটা কি বলবো, যে এই গোলটা মাঝে মধ্যে রিফ্লেক্ট করে অনেক সময়, সেই গোলটা যে কিভাবে হয়েছিল ধরার কোন আধুনিক প্রযুক্তিও ফেল হয়ে যায়, এখানে দারুণ গোল, দারুণ খেলা, দারুণ এক্সাইটমেন্ট সেদিন 86 এর খেলা, মারাদোনা মানে কি যে বলবো, সেদিন যে তার কি খেলা, 86 এর প্রথম আর্জেন্টিনার শিরোপা, 90 ইটালিতে সেই ইটালির যে বিশ্বকাপ, সেই আর 98 এ আপনার জিনেদিন জিদানের খেলা ফ্রান্সের, আমার ফেভারিট টিম হচ্ছে ফ্রান্স, তো সেই জিনেদিন জিদান যখন খেললেন, মানে ব্রাজিলকে তো নাস্তানাবুদ করলেন, যে আমি দেখেও বা সে ব্রাজিল তুকই পাচ্ছিল না সেদিনে সেই খেলা, জিনেদিন জিদান সেদিন ফ্রান্সের মাঠ কাঁপিয়ে সেরা তিনি হয়েছিলেন। আর এদিকে পরবর্তী খেলার সময় 2006 সেখানে মানে এই আপনার জিনেদিন জিদান একটা কলঙ্কজনক অধ্যায় করলেন, ইতালি ক্রেতার নাম ভুলে গেছি, তাকে মাথা দিয়ে তিনি হ্যাট করে ধূসা দিয়ে ফেলে দিলেন মাঠের মধ্যে, এটা একটা ফুটবলে কলঙ্কিত অধ্যায়, সেদিন সেই মাঠের ম্যাচটা দেখে আমার প্রচন্ড রাগ হয়েছিল,

0: যদিও জিনেদিন জিদানকে মাঠ থেকে রেড কার্ড দিয়ে বহিষ্কার করা হয়েছিল, তবু মনটা মানেনি যে জিদান এত বড় আন্তর্জাতিক প্লেয়ার। তারপর আপনার এই এবার সবচেয়ে বেশি আমার প্রত্যাশা মনে না হৃদয়ে রাখছি পর্তুগাল, সেই
1: পর্তুগাল
0: ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক তিনি জিতেছেন বাহবা নিয়েছেন এবং ফুটবলের মধ্যে সবচেয়ে কোটিপতি ব্যক্তি তিনি, কিন্তু একটা শিরোপা দেশের আদৌ তিনি নিতে পারেননি এবং এটাই তার জীবনের শেষ খেলা। এবং লিওনেল মেসি রয়েছে তার শেষ খেলা, শেষ খেলার মধ্যে তাদেরকে একটু দেখতে চাই শেষ তারকা হিসেবে। আর আমার অন্যান্য খেলার মধ্যে নজর থাকবে যেমন ল্যামিন ইয়ামাল স্পেনের দারুণ প্লেয়ার এবং কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের, তারপর পেড্রি স্পেনের, ওয়াসমি দেম্বেলে ফ্রান্সের, ইংল্যান্ডের শেষ খেলা তার দেখবো তা কেমন, এবং ভিনিয়া স্পেনীয় ব্রাজিলের আর্লিং হালান্ড একটা নতুন প্লেয়ার নামছে, খেলাটা অবশ্যই দেখতে হবে, সবাইকে দেখতে হবে। হালান্ড নাকি একটা বিশ্ব মানি ফুটবলের সাথে আসছেন, সে নরওয়ে প্লেয়ার। আর আমাদের ক্রিশ্চিয়ান পলসিক আমেরিকার একটা নতুন প্লেয়ার, জানি না সে কত দূর খেলবে, আমেরিকাকে কত দূর নিয়ে যাবে। আর মাইকেল ওলিসা ফ্রান্সের, এও দারুণ উঠতি বয়সের ছেলে। আর রুপিয়ান সেহা সেসব ব্রাজিলের, তারও দারুণ খেলা। আর এদিকটা লিওনেল মেসি, যদিও বয়সে ভারাক্রান্ত অনেকটা, তার শেষ বিশ্বকাপ জানি না কত দূর নিয়ে যাবেন। সব মিলে বিশ্বকাপে অনেক তারকাই আছে, কয়েকটা নাম মাত্র বললাম।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কেশববাবু, অসংখ্য ধন্যবাদ।
0: তো আশা করি আগামী দিনে ফুল এক্সাইটমেন্ট, সকলে এনজয় করবেন,
1: একদম খুব আনন্দ করতে চলেছি আমরা প্রত্যেকে মিলে।
0: 2026 সালে যদি বিশ্বের কোনো ঘটনা হয় আমাদের মানব ইতিহাসের মধ্যে, সেটা একটাই। আর তাই তাই গানটা আরেকবার পারলে শুনিয়ে দেবেন, কামন লেটস এনজয়, উই আর ওয়ান অফ, লেটস প্লে এন্ড গেম এন্ড ফর দি ওয়ার্ল্ড।
1: থ্যাংক ইউ। অবশ্যই আপনারা আবেগটা তো বুঝতেই পারছেন, কেশববাবু থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অবশ্যই তিনি জিনেদিনে জিদানের কথা বললেন এবং তার পাশাপাশি পর্তুগাল তিনি এক্সপেক্ট করছেন, আশা করছেন যে পর্তুগাল ভালো খেলবে এবং সেই কথাগুলি তিনি বলছেন। চলুন তাহলে তিনি কেশববাবু বলেছেন গান একখানি শোনাতে, আমরা শুনি তাহলে।
2: We are ready.
3: We are ready.
4: We are ready.
5: We are ready.
6: We are ready.
7: We are ready.
8: We are ready.
9: We are ready.
10: We are ready.
11: We are ready.
12: We

0: আমরা কথা বলছি আপনাদের সাথে এবং আপনাদের বিভিন্ন স্মৃতির কথাও কিন্তু আমরা শুনছি। মারাদোনার হ্যান্ড অফ গড থেকে শুরু করে জিদানের সেই 2006 সালের সেই হেডবাট মার্কো মাতেরাজিকে, এই সব বিষয়ে আপনারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভাগ করছেন, এবং যারা এখনও চেষ্টা করছেন ফোন করতে থাকুন 0381232653 এই নম্বরে ফোন করুন। এবং বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের কি প্রত্যাশা রয়েছে, বিশ্বকাপ ফুটবলের কি স্মৃতি রয়েছে আপনাদের মনে, সেটা আমাদের জানান, আমাদের সাথে ভাগ করে নিন। এবং অবশ্যই কোন দল আপনি চাইছেন যে জিতুক এই টুর্নামেন্টটা, সেটা জানান আমাদের। আপনার পছন্দের খেলোয়াড়কে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের। শ্রোতা বন্ধু, চলুন একটু ইতিহাসের পাতার দিকে যদি দেখি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মজার ঘটনা, বিভিন্ন অবিশ্বাস্য ঘটনা কিন্তু এই 90 মিনিটে বিশ্বকাপ ফুটবলের মাঠগুলোতে ঘটেছে। হ্যাঁ, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। না, শ্রোতা বন্ধুকে পেলাম না। যাই হোক, শ্রোতা বন্ধু যিনি ফোন করেছিলেন অবশ্যই আবারও চেষ্টা করবেন, কেউ যদি ফোনে আমাদের কাছে পৌঁছাতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965, আর তার পাশাপাশি অবশ্যই টেলিফোন নম্বর 0381232653। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? কে রয়েছেন শ্রোতা বন্ধু বুঝতে পারছি না, আরেকবার বলবেন। নমস্কার, আগরতলা থেকে রাজদীপ বলছেন। ওকে রাজদীপ, বলুন। রাজদীপ ফোন করলো এবং সে জানালো যে তার পছন্দের প্লেয়ার CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেক পছন্দের, অবশ্যই একজন দক্ষ খেলোয়াড় তিনি এবং তার পাশাপাশি যথেষ্ট সফল প্লেয়ার তিনি। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381232653 এই নম্বরে। শ্রোতা বন্ধু চলুন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওনার কেরিয়ার কি রয়েছে বিশ্বকাপে একবার দেখে নিই। 2006 থেকে 2022 সাল পর্যন্ত অনুষ্ঠিত 5টি সংস্করণে 22টি টুর্নামেন্ট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 8টিতে তিনি গোল করেছেন এবং 2টি গোলে সহায়তা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে টানা 5টি বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব অর্জন করে ইতিহাস করেছেন। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 5টি টুর্নামেন্ট, যেখানে 2006, 2010, 2014, 2018, 2022 সালে অংশগ্রহণ করেছেন, উপস্থিতি 22টি ম্যাচে রয়েছে। খেলার সময়ের কথা যদি বলি, সেখানে 1860 মিনিট তিনি খেলেছেন, মোট গোল করেছেন 8টি, গ্রুপ পর্বের লক্ষ্য সেখানে 8টি, নকআউট পর্বের গোল একটাও করতে পারেননি সেখানে, হ্যাট্রিক করেছেন 1টি, 2018 সালে স্পেনের বিপক্ষে করেছেন হ্যাট্রিক, অ্যাসিস্ট করেছেন এখনো পর্যন্ত 2টো গোলে। সর্বকালের প্রথম কথা যদি বলা হয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসাবে 5টি ভিন্ন বিশ্বকাপ টুর্নামেন্টে 2006 থেকে 2022 গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি, যদিও নকআউটের খরা কিন্তু তিনি কাটাতে পারেননি বিশ্বকাপে। তার 8টি গোলের সবগুলোই গ্রুপ পর্বে করা, নকআউট ম্যাচে তার কোনো গোল বা অ্যাসিস্ট এখনও পর্যন্ত কিন্তু নেই। দলের সেরা ফলাফল হয়েছিল 2006 সালের জার্মানিতে চতুর্থ স্থান। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381232653 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ
0: নমস্কার, বলুন, কে বলছেন শ্রোতা বন্ধু?
1: আমি অজিত বলছি আর কি।
0: আরেকবার বলবেন নামটা। নামটা আরেকবার বলবেন আপনার।
1: অজিত দেব।
0: অজিত দেব, অজিত বাবু বলুন।
1: জিবির থেকে।
0: বলুন অজিত বাবু।
1: হ্যাঁ
0: বলুন, আজকে বিষয় নিয়ে বলুন।
1: তো অনুষ্ঠান দেখছি আপনাদের, খুব ভালো।
0: আচ্ছা, তো আপনার আজকের
1: বিষয় নিয়ে যাই কিন্তু পাইনি, ঠিক আছে,
0: আজকের বিষয়টা নিয়ে বলবেন।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি অর্ণব আপনাদের সাথে, এবং আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি ফুটবল বিশ্বকাপ নিয়ে। শ্রোতা বন্ধু, ফুটবল বিশ্বকাপে নানান ঘটনা কিন্তু ঘটেছে, নানান স্মৃতিময় ঘটনা কিন্তু ঘটেছে, ঐতিহাসিক ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বকাপে। 1950 সালের ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচ, এই ম্যাচে 1950 সালে 16 জুলাই সেই ম্যাচখানি চলছিল রিও ডি জেনেরিওতে, বিখ্যাত মারাকানা স্টেডিয়াম। গ্যালারিতে প্রায় 2 লক্ষ দর্শক ছিল সেখানে, গোটা ব্রাজিল তখন উৎসবের রঙে রঙিন। সংবাদপত্রে পর্যন্ত পরদিনের শিরোনামে ছাপা হয়ে গিয়েছিল, প্রায় ছাপা হয়ে গেছিল ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এই 90 মিনিটের খেলা অনেক কিছুই বদলে দিতে পারে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল এগিয়েও যায়, তখন মনে হচ্ছিল আর কয়েক মিনিটের অপেক্ষা, কিন্তু হঠাৎ যেন গল্পের মোড় ঘুরে যায়, উরুগুয়ে প্রথম সমতা ফেরায়, তারপর আলসিদেস ঘিঘিয়া গোল করে বসেন। মুহূর্তের মধ্যে শ্রোতা বন্ধু, লক্ষাধিক মানুষের উল্লাস বদলে যায় স্তব্ধতায়। কথায় আছে, ম্যাচের শেষের পর এতটাই নিরবতা নেমে এসেছিল যে স্টেডিয়ামের বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ পর্যন্ত নাকি শোনা যাচ্ছিল। শ্রোতা বন্ধু, আজও এই ঘটনাকে ফুটবল ইতিহাসের সবথেকে বড় অঘটন হিসেবে মেনে নেওয়া হয়। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-2625।

এই নম্বরে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু টেক্সট করেছেন, শুভ সন্ধ্যা অর্ণব, আমি কিন্তু ফুটবল খেলা বেশি জানিও না বুঝিও না, তবে হ্যাঁ অন্যদের সাথে মিলেমিশে মজা কিন্তু ঠিকই নিতে পারি। অরুণ দত্ত শেখেরকোট থেকে তিনি লিখছেন, হ্যাঁ সত্যিই তাই, অনেক খেলাই আমরা হয়তো সঠিকভাবে নাও বুঝতে পারি, নাও আমাদের একা একা ভালো লাগতে পারে, কিন্তু একসঙ্গে বসে সেই খেলার আনন্দ নেওয়া সেটা কিন্তু তার একটা আলাদা গুরুত্ব রয়েছে, তার একটা আলাদা চার্ম রয়েছে। এবং অবশ্যই অরুণবাবু, সকলের সঙ্গে বসে সেই খেলার আনন্দ নেওয়া সেটা কোনো অংশেই কিন্তু কম নয়।

0: শ্রোতা বন্ধু, এই ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে চার বছর পর পর এক মাসের জন্য যেন থমকে যায় পৃথিবী। ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি, বিভেদ সব কিছু ভুলে কোটি কোটি মানুষ একত্রিত হয় একটি বল আর 22 জন ফুটবলারের জাদু দেখতে। বিশ্বকাপ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি আবেগ, স্বপ্ন, কান্না, উল্লাস এবং ইতিহাসের এক সংমিশ্রণ। 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং স্বাগতিক উরুগুয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু হয়। ব্রাজিল একমাত্র দেশ যেখানে প্রতিটি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করেছে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি দিলীপ মজুমদার, বিজয়নগর থেকে বলছি। খেলা দেখেছি এশিয়ার, না একবার বিশ্বকাপ খেলা দেখেছি, বিশ্বকাপ না, এটা এশিয়ার টি-20 খেলা হচ্ছিল আর কি, সিরিজে 37টা দল এসেছিল, হল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক, অনেক অনেক জায়গা, দক্ষিণ কোরিয়া, কোরিয়া। খেলা খেয়ে কি আনন্দ, তখন বেকারি থাকতাম, পুরো শিলিগুড়ি শহর মনে একটা দুর্গা পূজার মতো উৎসব, কি কি আনন্দ, মানে আপনি দেখলে কল্পনা করতে পারবেন। খেলা আরম্ভ হতো 3:90 আর শুনছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন।
1: আচ্ছা, খুব ইন্টারেস্টিং খেলা, মানে কি বলবো, মানে দুর্গা পূজার মতো উৎসব। কলকাতা, দিল্লি, বোম্বে সব জায়গার থেকে লোক আসতো, মানে শহর একদম জমজমাট, 3 রাত সমানে সমান সারা রাত ব্যাপী লোক চলতো। হ্যাঁ, সব দেখা যায়, কি সুন্দর সুন্দর লোক দেখতে, কি সুন্দর। তখন তো ব্যাংকের কোনো লেনদেন ছিল না, এখন যেমন অনলাইনে টাকা, তখন তো ওই পেন ছিল, কয়েন ছিল, কি কি টাকা তারা ভাঙাতে আসতো।
0: বাহ, তো সেই যে ম্যাচটা দেখেছিলেন, যে যে
1: আনন্দ পেয়েছেন,
0: যে খেলাটা দেখেছেন আপনি, সেই খেলার ব্যাপারে কিছু বলুন।
1: আরে খেলা আরম্ভ হতো 3:00, আর আমি মাঠে 2টার সময় বসতাম, চানাচুর খাইতাম, এটা খাইতাম, ওইটাকে বাস্তব প্যাক করে খেয়েই যেতাম, বেকারের থেকেও তখন খাবার নিয়ে যেতাম, এগ রোল, তারপরে ডিনার রোল, এটি সেখানে পাওয়া যায় না, এখানে আগরতলায় এইসব খাওয়ান পাওয়া যায় না। তখন তো বেকারি খাওয়া কত রকম হতো, সুস্বাদু হতো, এখন তো ডালটা ময়দা চিনি সবই বেচা, তখন তো পিওর ছিল সব, না?
0: একদম একদম একদম। আপনি খেলাটা কি দেখেছেন? খেলাটা বলছি যে খেলাটা যে দেখেছেন সেখানে কেমন, সেই খেলার অনুভূতিটা কেমন ছিল সেটা আমাদের সঙ্গে ভাগ করুন।
1: অনুভূতিটা খুব সুন্দর, জমজমাট, তখনকার দিনে মানুষ তো আনন্দ ফুর্তি নিয়েই থাকতো, এত এখন যেরকম টেনশন থাকে তখন তো লোকের এত টেনশন ছিল না।
0: হ্যাঁ ঠিক, সেটাও সত্যিই বটে। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি এই বিশ্বকাপ ফুটবল বা শুধু ফুটবলের কথা শুনলেই আমাদের মনে কিন্তু সেই ছোটবেলার স্মৃতিও চলে আসে। সেই পাড়ার ফুটবল খেলাই হোক বা ক্লাবের খেলা দেখতে যাওয়াই হোক, সব কিছুই কিন্তু একেবারে যেন জলজল করতে থাকে, এবং তার পাশাপাশি প্রত্যেকটা ফুটবল বিশ্বকাপ আমাদের মনে একটা অন্যরকমের উন্মাদনা তৈরি করে দেয়। আমাদের দেশের টিম সেখানে যেতে পারুক বা না পারুক, সেখানে ফুটবলের প্রতি যে আমাদের ভালোবাসা, যে উন্মাদনা, সেটা কিন্তু কোনো মতেই কম হবার নয় শ্রোতা বন্ধু।

0: হাই হাই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
1: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
0: আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল,
1: কি মধু আছে ওই তোমার

তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না। এই তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে মারো রোদ্দুরে কাদা মাখো বড় সা,

0: জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল,
1: জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল,
0: আর
1: সব খেলার সেরা বানানির তুমি ফুটবল।
0: আড়াইশো বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারি দৌলাতে ভাই আমার হয়েছে নাম মোহন বাগান ইস্ট বেঙ্গল। হাকি মধু আছে ওই তোমার নামে তে বাবা ফুটবল,
1: মধু আছে ওই তোমার নামে তে বাবা ফুটবল, তুমি ফুটবল।
0: যার গোলে যাও তুমি তার বুকে পড়ে পাঠ, যার হয়ে গোল করো সে যে হয় মহারাজ। আহা আহা, যার গোলে যাও তুমি তার বুকে পড়ে ভাত, যার হয়ে গোল করো

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় কিন্তু নেই হাতে, তাই জলদি জলদি ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের বিষয় বিশ্বকাপ ফুটবল, এবং বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে, আপনাদের কি মতামত রয়েছে, কোন টিম আপনার মনে হয় জিতবে এই ফুটবল বিশ্বকাপের আসর, আপনাদের ফুটবল বিশ্বকাপ নিয়ে কি স্মৃতি রয়েছে, কোন পছন্দের টিম, কোন খেলাটা স্মৃতির মনিকট হয়ে একেবারে জুড়িয়ে বসে আছে, জানান আমাদের, ভাগ করুন আমাদের সাথে, এবং ফোন করুন 0381-232-6253 এই নম্বরে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? অনিমেষ বাবু বলুন।
1: ফুটবল নিয়ে আমার বিশেষটা বলার কিছু নেই, কারণ আমি খেলাটা সময়ের জন্য খেলাটা আমি দেখতে পাই না, কিন্তু পত্র পত্রিকায় কিছু কিছু দেখেছি, কিছু কিছু বলতে পারি। আমার কাছে সবচেয়ে এবার 2026 ফাইনাল ম্যাচ খেলবে ব্রাজিল আর ব্রাজিল আর আর্জেন্টিনা, এবার ফাইনালে খেলবে।
0: ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনালে খেলবে, সেটা আপনার প্রেডিকশন?
1: উনি সবচেয়ে ভালো খেলোয়াড় ছিল, যত যা ফুটবলের উনি ভালো গোল করতো, ভালো প্লেয়ার হিসেবে খুব ভালো ছিল, উনাকে আমাকে সবচেয়ে ভালো লাগে।
0: আচ্ছা,
1: এছাড়া আমার ব্যক্তিগত জীবনে আমি ফুটবল প্রতিযোগিতায়ও আমি কিছু কিছু মানে স্কুল লাইফে কলেজে ফুটবল খেলাতে খেলেছি,

0: প্লেয়ারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো মারাদোনা। উনি সবচেয়ে ভালো খেলোয়াড় ছিল, যত যত ফুটবলের টিমের ভিতরে উনি ভালো গোল করতো, ভালো প্লেয়ার হিসেবে খুব ভালো ছিল, ওনাকেই আমার কাছে সবচেয়ে ভালো লাগে।
1: আচ্ছা,
0: আর এছাড়া আমার আমার ব্যক্তিগত জীবনে আমি ফুটবল প্রতিযোগিতায়ও আমার কিছু কিছু মানে স্কুল লাগে কলেজ ফুটবল খেলাতে খেলেছি, চ্যাম্পিয়নও পেয়েছি এবং কিছু আমার পুরস্কারও আছে, আজও সেই পুরস্কার গুলো আমি যত্ন করে রেখেছি। আমার ছাত্র জীবনের কথা বলছি, আর এখন এখনো আমি ফুটবল এখনো মোটামুটি পাড়া স্কুল ছেলেদের সাথে গিয়ে ফুটবল খেলি এখনো খেলি, এটাই আমার বলার ছিল আর কি।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি অনিমেষ বাবু কিন্তু একেবারে প্রেডিকশন করে দিলেন যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা হতে চলেছে ফাইনাল এবং সেখানে ব্রাজিল হতে বিজয়ী হতে চলেছে, সে কথাই কিন্তু তিনি জানালেন। আপনাদের মতে কে হতে চলেছে বিজয়ী জানান, ফোন করুন 0381 232 6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি দীপ্তনু বলছিলাম মেদিনীপুর থেকে।
1: দীপ্তনু বাবু নমস্কার, বলুন।
2: তো বলছিলাম যে সবচেয়ে আগে বলবো আকাশবাণীর যে কর্তৃপক্ষ আছে তাদেরকে ধন্যবাদ, কারণটা বলছি না, তারা এটা বুঝে যাবেন। তো দ্বিতীয় যেটা বলছিলাম যে আজকে বিষয় নিয়ে ফুটবল নিয়ে কথা হচ্ছে, তো আমি বলবো আমি ফুটবল বেশি একটা দেখি না কিন্তু বুঝতে পারি, কারণ যতটুকুই দেখেছি সেটা দেখে রেখে একটা অনুভব হয়ে গেছে, সেটাতে বোঝা যায় নিয়মগুলি কি। কিন্তু আমি ক্রিকেটকে বেশি ভালোবাসি, সেই জন্য ক্রিকেটটা বেশি দেখা হয়।
1: আচ্ছা আচ্ছা, ওকে।
2: ফুটবল দেখে দেখে যতটুকু আমি বুঝতে পারি সেটা দিয়ে আমি বলছি যে আমার মেসির খেলা পছন্দ হয়, এরকম না যে অনেকে আছে না যে মেসি হলে রোনাল্ডো না, রোনাল্ডো হলে মেসি না, এরকম না,
1: কিন্তু
2: ওনার খেলা বেশি পছন্দ।
1: আচ্ছা আচ্ছা,
2: উনি যেভাবে 4-5 বারবারে আসছে, ওটাকে কাটিয়ে নিয়ে গিয়ে যেভাবে গোল করতে পারে সেটা আমি হয়তো রোনাল্ডোর মধ্যে দেখতে পাই না, কিন্তু রোনাল্ডো আবার যেভাবে ফ্রি কিকে গোল করতে পারবে সেটা আবার মেসি পারে না, তো সবাই আলাদা আলাদা। তো সেটা বলবো আমার মেসিকে খুব পছন্দ। আর সেটাই বলবো যে ফুটবল খেলার যে উন্মাদনা সেটা আমি বুঝতে পারি, মানে আমাদের যে প্রজন্ম আছে তাদের তো একটা নেই, আমি বুঝতে পারি যতটুকু আছে, খুব কম মানুষের আছে, কিন্তু আমি অন্য অন্য খেলার দেখে যতটুকু অনুপ্রাণিত হই বা যেভাবে আমরা উচ্ছ্বাসিত হয়ে উঠি সেটা থেকে আমি বুঝতে পারি যে কেন ফুটবল এত বেশি আগের জন্মের প্রজন্মের যারা মানুষ আছে তারা কেন এত বেশি দেখতে পারে বা দেখার কেন এত ইচ্ছা। আর সেটাও বুঝতে লাগবে যে আমি যাতে আমি এই প্রজন্মকে প্রতিনিয়ত যাতে করছি, আমি বলবো যে আমরা এখন কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আছি, আমরা বল কিন্তু কিনতে পারি অনেকগুলি, ক্রিকেট বল অনেকগুলি কিনতে পারি, স্টাম্পও কিনতে পারি, ব্যাটও কিনতে পারি, কিন্তু আগের সময় এরকম ছিল না, সেই জন্য একটা বলই কেনা হতো, আর সেই জন্য ফুটবল খেলাটা এত বেশি হয়তো বা তাদের কাছে প্রিয়।
1: আচ্ছা,
2: তো সেই জন্য তাদের কাছে এত বেশি আকর্ষণীয় এবং তারা সেটা এত বেশি দেখতে চায়, এবং সেটা দেখে দেখে আমরা অনুপ্রাণিত হই, আমরা দেখি কিন্তু এত বেশি হয়তো দেখা হয় না। আর এর মধ্যে আরেকটা খেলা আরেকটা বলবো যে আমি চাই এবার ফ্রান্স জিতুক। কেন বলছি, কেন বলছি যে গত বিশ্বকাপের যে ফাইনালটা সেটা আমি দেখেছি, তো সেটা দেখে যে খেলাটা একতরফা হচ্ছিল পুরোটা, দেশের প্রতিনিধিত্ব করে কিন্তু একজন খেলাটাকে আটকিয়ে রেখেছিল শেষ পর্যন্ত, সেটা হলো এমবাপে। তো সেই জন্য আমি চাই যে এমবাপে এবার যেটা দরকার, কারণ সে যেটা করেছিল গত বছর সেটা কিন্তু মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো, যে সে পুরো একা একটা দলকে আটকিয়ে রেখেছিল।
1: একদম একদম একদম, একেবারেই।
2: কতটুকু বলার ছিল,
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দীপ্তনু বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমাদের অনেকেরই কিন্তু পছন্দের খেলোয়াড় তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি যেটা দীপ্তনবাবু বললেন যে খেলা এমন একটা জিনিস, হয়তো প্রত্যেকটা রুল আমরা নাও বুঝতে পারি কিন্তু তারপরেও সেখানে কিন্তু একটা সেই খেলাটার প্রতি সেই খেলোয়াড়দের প্রতি একটা আকর্ষণ একটা ভালোবাসা কিন্তু চলে আসে। লিওনেল মেসির কথা তিনি বলছিলেন, লিওনেল মেসির যদি আমরা বিশ্বকাপের রেকর্ড দেখি সেখানে সর্বাধিক খেলার 26টি খেলার সর্বকালের রেকর্ড তিনি ধরে রেখেছেন 5টি টুর্নামেন্টে, 2006 থেকে 2022 পর্যন্ত 13টি গোল করেছেন, 8টি অ্যাসিস্ট করেছেন। তিনি 2022 সালে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন এবং একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার 2014 এবং 2022 গোল্ডেন বলও কিন্তু জিতেছেন মেসি। খেলার যদি ম্যাচের সংখ্যা বলা হয় মেসির, সেখানে 26টি বিশ্বকাপের সর্বকালের রেকর্ড, খেলার সময় তার 2314 মিনিট।

তিনি টোটাল কিন্তু খেলেছেন, সেখানে গোল করেছেন 13টি, আর্জেন্টিনার বিশ্বকাপের সর্বকালের রেকর্ড সেটা, অ্যাসিস্ট করেছেন 8টি গোলে, গোল অবদান 21টি, গোল প্লাস অ্যাসিস্ট টোটাল মিলিয়ে 21টি গোলের তার অবদান রয়েছে। টুর্নামেন্ট ভিত্তিক যদি একটু বিশ্লেষণের দিকে যায়, মেসির ক্যারিয়ারে 2006 সাল জার্মানি 3টি ম্যাচ 1টি গোল 1টি অ্যাসিস্ট করেছেন, 2010 সালে দক্ষিণ আফ্রিকায় 5টি ম্যাচ খেলেছেন গোল করেননি 1টি অ্যাসিস্ট করেছেন, 2014 সাল ব্রাজিল 7টি ম্যাচ 4টি গোল 1টি অ্যাসিস্ট করেছেন, গোল্ডেন বল কিন্তু বিজয়ী হয়েছেন সেই টুর্নামেন্টে, 2018 সাল রাশিয়াতে 4টি ম্যাচ 1টি গোল 2টো অ্যাসিস্ট করেছেন, 2022 সাল কাতার 7টি ম্যাচ 7টি গোল 3টি অ্যাসিস্ট, গোল্ডেন বল বিজয়ী হয়েছেন এবং বিশ্বকাপও কিন্তু জয় করেছেন মেসি।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি সুমিলি বলছি আগরতলা থেকে।
0: নমস্কার সুমিলি,
1: আজকে দেখছি ম্যাক্সিমাম পুরুষরাই ফোন করছেন, মেয়েদের এত বেশি।
0: হ্যাঁ করেছেন করেছেন, মহিলারাও কিন্তু ফোন করেছেন একজন।
1: হ্যাঁ, তো এটা আমি একটা আমার ছোটবেলার কথা বলছি, তখন মনে হয় ক্লাস 8 এ পড়ি, তখন ছোটবেলায় আমাদের একজন বন্ধু ছিল, সে আমাদেরকে খুব ক্যাজুয়ালি বলতো যে জানিস আমার কাকা কিন্তু ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলে। বাড়িতে এসে বড় বড় করে বাবাকে বলছি, বাবা আমাদের একজন বন্ধুর কাকা তো ব্রাজিলের হয়ে খেলছে ফুটবল। বাবা বলছে, হ্যাঁ কি বলিস, এই তোদেরকে বোকা বানাচ্ছে, এই ব্রাজিলের কাকা আর ওর কাকা সেম না,
0: সেম কাকা নয়
1: আমার তো ভাই নেই, তো বাবা আমাকে সঙ্গী করে খেলা দেখতো রাতে, অনেক যেহেতু ফুটবল খেলাগুলো অনেক রাতের দিকে হতো, তো ওই থেকে তখন থেকে আমার ওই ফুটবল দেখা শুরু হয়েছে।
0: আচ্ছা, আপনার পছন্দের টিম কোনটা?
1: আর্জেন্টিনা জার্মানি, তো ওইটা দেখেছিলাম আমি রাত থেকে, মনে আছে। তো বাবা পুরো আর্জেন্টিনার সমর্থক, আর আমি তো পাশে বসে আমিও খুবই উপভোগ করছিলাম। তো ওই খেলা 90 মিনিটসে কিন্তু পুরো কোনো গোল হয়নি, পুরো একদম দুটো টিমের মধ্যে কেউ গোল করতে পারেনি, কিন্তু এক্সট্রা টাইমে জার্মানি কিন্তু মোটামুটি বলতে গেলে 112-13 মিনিটে একটা গোল করে দিয়েছিল। তো ওইটা দেখে মানে বাবা তখন বলছিল যে না মেসি হয়তো একটা গোল করে দিতে পারবে, ফিনিশে একটা কিছু হয়ে যাবে হয়ে যাবে, বাট সেটা হলো না। আলটিমেটলি ওই 1-0 ব্যবধানে কিন্তু জার্মানি জিতে গেছে। তো ওই সিনটা দেখেছিলাম, তো তখন দেখলাম যে বাবা পুরো চুপ হয়ে গেছে, কারণ একটা ফুটবল বিশ্বকাপের ফাইনালে আসা কিন্তু অনেক বড় ব্যাপার। তারপর দেখলাম যে বাবা আপসেট, আর কিন্তু পর মুহূর্তেই মানে ফুটবলের জন্য যে ভালোবাসা এটা আমি দেখতে পেরেছি বাবার মতো। ঠিক আছে, এনজয় করেছি আমরা, রাজ্যকে খেলা দেখেছি, যাই হোক জার্মানিও ডিজার্ভিং প্রাইজ জিতেছে, সেই যে অনুভূতিটা, সেই যে মানে উত্তেজনা আশা নিরাশা সবকিছু মিলেই যে মানে ফুটবলের প্রতি বাবার যে একটা নিখাত ভালোবাসাটা আমি দেখেছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিল। তো এখন বুঝি যে ওই মেমোরি গুলো কতটা ইম্পর্টেন্ট। তো এই বছরও দেখবো নিশ্চয়ই।
0: একদম, এবার এই বছর কাকে চাইছেন বিজয়ী হোক, আর্জেন্টিনা?
1: মনে মনে চাই মানে হার্ট চাইতাম রোনাল্ডো একটা জিতুক, দুজন লেজেন্ডই একটা মানে দেখা যাক যেই জিতুক ডিজার্ভিং টিম জিতবে।
0: ঠিক, একদম, অসংখ্য ধন্যবাদ সুমালি, অসংখ্য ধন্যবাদ। সত্যি ডিজার্ভিং টিমই জিতুক সেটাই, এবং

0: পছন্দের টিম যাই হোক, পছন্দের টিম না জিতলে কষ্ট হয়, তবে ফুটবলের জয় হোক সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাই। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার অনুপ্রা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থেকে।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
1: খুব সুন্দর একটা বিষয়, কারণ আমি নিজে একজন কমান্ডারের কাজ করি।
0: আচ্ছা, বাহ।
1: মানে আমি গ্রামীণ ধারাভাষ্যতে থাকি।
0: ওকে।
1: গ্রামীণ জগতে যে খেলাগুলো হয় সেগুলোর সঙ্গে আমি এবং আমার কয়েকজন বন্ধু আছে, মানে খেলার প্রতি অনেকটা আমার প্রাণ। আমি আগে খেলাধুলা করতাম, মানে ক্রিকেট ভলি, বেশিরভাগই কিছু ভলি খেলতাম, ক্রিকেটটাও খেলিনি এমন তো নাই, খেলেছি। ভলি খেলা আমি লিফটের কাজটা করি আর কি, লিফটার ছিল, এবং এখনো পর্যন্ত মোটামুটি আমি চেষ্টা করি যাতে নবপ্রজন্মটা এগিয়ে আসে। ইভেন আমাদের এখানে টুর্নামেন্ট হয়, এবং মহিলা টুর্নামেন্ট ছাড়া বিভিন্ন রকমের সঙ্গে যুক্ত আছি আর কি।
0: ওকে।
1: তো যার কারণে খেলাধুলোতে আমাদের এলাকায় বেশ ভালোই প্রচলন রয়েছে। আমরা চাই যে আমাদের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে নতুন প্রজন্ম একটু মাঠ মুখ হয়। যেখানে ক্রিকেটে আমাদের মানে জয় জয়কার চলছে,
0: বিশ্বকে লিড করছে ভারতবর্ষ ক্রিকেটে, হ্যাঁ
1: ঠিক তাই। শুধু হতো তো প্রথম দল আমার কিন্তু আর্জেন্টিনাই, মাটির আটচালা ঘরে একসঙ্গে দেখতাম সেই মারাদোনার অবিশ্বাস্য সেই মানে কি বলবো গোলের সেই ঠিকানা গুলো একেবারে হয়ে উচ্ছ্বাস পড়ে যেত একদম। তখন সেই অস্কার টিভি ছিল, সেই অস্কার টিভিতে সবাই ফুটবল খেলা দেখতে আসতো, সে কি একটা আনন্দ ছিল অন্যটা কি বলবো। একদম সব খেলা ছেড়া বাঙালি ফুটবল
0: একেবারে,
1: তো আমাদের ফুটবলে খেলা থাক। আর আপনিও খুব সুন্দর অনুষ্ঠান মানে পরিচালনা করছেন, মানে খুব সুন্দর লাগছে, আর শ্রোতা বন্ধুদের কথাগুলো খুব ভালো লাগছে।
0: ঠিক, অসংখ্য
1: ধন্যবাদ। জানেন তো আমার তো অনেক দূরে শ্রোতা বন্ধু, তবে নিউজ অন এয়ার এর মাধ্যমে শুনছি আমরা।
0: ওকে।
1: আমরা প্রথমে জানতাম না এই অনুষ্ঠানটা এখানে হয়টা, ওনার বন্ধু আমাদেরকে বললেন, তারপরে জানি আপনারা এত কাছাকাছি চলে এলেন না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে।
0: সত্যি প্রযুক্তির কিন্তু সেটাই একটা খুব লাভের দিক। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন মিল্টন বাবু।
1: পেজ রয়েছে, ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাই।
0: ঠিক আছে, পাশে থাকবেন মিল্টন বাবু, এভাবেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, নমস্কার। সত্যি প্রযুক্তির উপর ভরসা করে, এবং অবশ্যই ফুটবল, ফুটবল কিন্তু একটা কানেক্টিং ফ্যাক্টর অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য। এবং কিছুক্ষণ আগে উনিবেশবাবু কিন্তু বলছিলেন যে একেবারে প্রেডিকশন দিলেন ব্রাজিল আর্জেন্টিনার কথা, বা ব্রাজিল আর্জেন্টিনার যদি দুটো টিমেরই যদি একটু স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখি, ফিফা বিশ্বকাপে টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা ঠিক চারবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিল দুবার এবং আর্জেন্টিনা একবার জিতেছেন এবং একটি ম্যাচ ড্র হয়েছে। যদিও সামগ্রিকভাবে যদি বলা হয় সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে ঐতিহাসিকভাবে ব্রাজিলের রেকর্ড ভালো, যদিও আর্জেন্টিনা ঝুলিতে শিরোপার সংখ্যা কিন্তু বেশি রয়েছে সমস্ত টুর্নামেন্ট যদি মিলিয়ে বলা হয়। 1974 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের কথা যদি বলা হয়, 2-1 গোলে ব্রাজিল জয়ী হয়েছিল। 1978 সালে বিশ্বকাপ গ্রুপ পর্বে 0-0 গোলে ড্র হয়েছিল। 1982 বিশ্বকাপ দ্বিতীয় গ্রুপ পর্ব ব্রাজিল 3-1 গোলে জয়ী হয়েছিল, এবং 1990 বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা 1-0 গোলে জয়ী হয়েছিল। তো স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের লড়াই তো হাড্ডাহাড্ডি হবে। উনিমেশ বাবুর যে প্রেডিকশন ব্রাজিল বিজয়ী হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়, অনেকেই বলছেন ফ্রান্স ডিজার্ভ করে, অনেকে আর্জেন্টিনার পক্ষে রয়েছেন কারণ মেসি রয়েছে সেখানে। তো অবশ্যই আজকের এই পর্ব অনেকটাই কিন্তু ভালো গেল, এবং আপনাদের প্রত্যেকের মনের কথা কিন্তু জানতে পারলাম আজকের এই পর্ব থেকে। তো বিশ্বকাপ ফুটবল আমরা প্রত্যেকে উন্মাদনা তার উপভোগ করব, খেলার প্রত্যেকটা দিন আমরা উপভোগ করতে চলেছি। শ্রোতা বন্ধু, তাহলে আজকের এই পর্ব থেকে আমাকে এখানেই বিদায় দিন। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আপনাদের আজ রাতের এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি গানে গানে। ¶¶

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের FM উচ্চয়ন্তের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অনুষ্ঠান শুরু হবে কব্বরক অনুষ্ঠান সালকামা পান্ডার মাধ্যমে। 6:25 কব্বরক অনুষ্ঠান হায়ুমনি খোরাং। অভিজ্ঞাপন শুনবেন 7:45। তোমায় গান শোনাবো 8:40 শুনবেন বলছি তোমায় 9:12। মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে অম্বালিকার সাথে বেলা 10:00। চিরায়ত শুনবেন বেলা 2:30। রবি কিরণ শুনবেন দুপুর 3:00। সুরের আকাশে আরজে অনিক আর আরজে শেষাদ্রির সাথে শুনবেন বিকেল 4:00। হৃদ মাঝারে বিকেল 5:00। ইচ্ছে ঘুরি শুনবেন সন্ধ্যা 6:30। সেরা কথা 7:25 শুনবেন। খেলতে খেলতে শুনবেন রাত 8:05। রঙ্গলি রাত 9:02 শুনবেন। আজ রাতে শুনবেন রাত 9:30 আর যে দেবাশিষের সাথে। রাত 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11:00 আগামীকাল সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিও ঘুরিতে এখন সময় রাত 11:04। আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ফুটবল বিশ্বকাপ দেখবেন এবং ফুটবলের আনন্দে অবশ্যই ভাসবেন। শুভরাত্রি।